0: las veces que disciplina. Sí, ¿no? Ya otro,
1: মার্কেচিং তাকে বুকুন্দ্র কল খেলি 2-3-2-6-2-5-3-2-3-2-6-2-5-3 দুই তিন দুই ছয় দুই পাঁচ তিন নরক বাই তঙ্গ তাপস নরনি কিচিং নরনি তাকুক তিন টপিক ইংখা কক মার্কেচিং তাকে বুকুক কক অবকাশা মিডিয়াম অবকাশা মাধ্যম কক বাই যেন যিনি ওয়ান সুক মানে নাফালায়ু কক কাইসা অব ইয়াখ্রাই তৈ খরকচা ওই তৈ খরকচা সিনিলাইয়া বরফ ফানংথন সিনেমা বরফ ফানংথন নুকলাইয়া বরফ ফানংথন ব বাই হালক বলাই মানে যে লামা অবনংখা কক তরক ভাইকে ওয়ান শু কল খাই 2-3-2-6-2-5-3 নই থাম নই দক নই বা থাম হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো নানজুই মে আমি টংখা হ্যালো মার্কেচিং তাকে বুকুক আপনার কল খেলে 2-3-2-6-2-5-3 নই থাম নই দক নই বা থাম দুই তিন দুই ছয় দুই পাঁচ তিন

0: tongo. Norok 232-6253 or phone khai de abokari banor call khai manon rokna teke se call nibagai ang kok group number sai tong abong khai 9485007172 mare kichin takubuk tabok chino jagao lama tung ni tin rok call khai manon kai sengke 232-6253 teke sengke sei narok manon rok 9485007172 দেয়া হয়েছে সাফিরো 9485007172 ও নাম্বার কল খাই কেবা ধর আংবিকি মাননে মানে কিছু তাকে বুকি কল খাই দি কচাম আগে নিশিম চিং যে খেলাই তোমার যত শিবায়ও খাও চবই পাই বেখা কল কতাল কাইসা নাম্বার কতাল কল ফাই দা ইয়াসের না হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো
0: খনাকা সাদে
1: খনাকা সাদে কুসুমি টংয়ে ছিড়ি আম
0: কংগ্রেস মানজে কিতা সাদে
1: এই করোনা গলে তুমি আয়া তোলো না মানে
0: খরাং যে বাই টকা
1: আবু ক
0: দসাই সাদে তুমি
1: কক বত এই তুমি কক বত তোমা ক কক কম মাই টম কক করি কে লাং মাসে করে অকগ্ন শত্রু অকগ্ন মিত্র অকগ্ন জুতার বাড়ি অকগ্ন ফুলের মালা কক করি শত্রু বু করি হো বৌ মানুষের শত্রু না ইনি হো এটাই কক করি গাঙ্গাই চেন বরক বাবু কক সালাই মাংলা খামু যোগাযোগ ব্যবস্থা একদম ছিন্ন দিন নঙ্গি থাকামু খরচতে খরচ ছিনি লাগলা খামু অগ এমন একটা জিনিস অকগ্ন লাংমা আমি মানে সুস্থ পাখাই কি তুমি কক করে গাগাই কোন ফাং করে অকক তিনি কক নিমাই তুমি না সব কিছু আদান প্রদান কক নিমাই তুমি না সমস্ত কিছু সমাধান তাই কগ্ন সম্মান খাইনি বেলাই নাংসুব কক সানা করে বরক ব শত্রু জয় খাই মানো তাই কক সানা বরক দেরাবু খাই মানো
0: থানাই
1: আবাগিন আং কবং নাই যারা কক সানের জর কগ্ন এমন ভাবে ওয়ান সবই সানা নাঙ্গান যে বরং কেউ বরং দুঃখ নাই এতই কেউ বরং কষ্ট নাই এতই তেমনি ক্ষতি যাতই আমার আপনি কেছে ক আর অ কক মাধ্যমে যদি নেই কেবল আঘাত খাইছে আঙ্গান খাই অর্থাৎ কক কক আঘাত কিন্তু কক সাইনি যে আঘাত রেমানি আবার থিয়াছে মুইতো পম্পু
0: কক ভাই ককে মুথাঙ্গো মানো বুথারবো মানো না
1: বুথার মানো এ কক বুথার মানো মুথাঙ্গি মানো সুগা কক
0: নিনি কক খাইছে সামা ভাই তে খরকসা বুমা বুফা বসানো কক সামা চাই কতক সরাই থি মানে বিঠি চাই থি মারা
1: কক খারাপ লাগে অকগ্ন বিষ অকগ্ন মানে মধু অকগ্ন নিনি তার মে কোন এই নাং সুকমানি হি বুমানো বল
0: কক কাইসা লামা আব কাইসা লামা
1: গ ও লামানো মাই মাই আব আত্মা পরম আত্মা বং থাকবে নিয়ন্ত্রণ খাই নাই আপনি

0: tam sanai chaya nang joto sa mang chak tup khai tong mang khai mane kok chaya di ship milar khai tong
1: no khai se kok abo do pharau ni sinimong
0: do pharau ni sinimong
1: borok ni hukumu mu kumuni ya phang
0: ya
1: hai di kok
0: ya phang hama sahata hama bo uga ko lang ma bo do pharau chini ja nai sam ni bo kok vai sana nang mai mane bibhinno jemon নানা বাসা নানা বট নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান অপাঠাও নব কাজে কক সালাই ফুরু ওয়ান ছবি কক সানানি উঙ্কলক দেশ কান উল এবং ভবিষ্যৎ আপনি ওয়ান ছবি নিয়ে কক না সানান তাক
1: হাম্বাই বেলে হাম্বাই
0: হাই কক হাম্বাই কক মানুষ নে হাই কক সানানি কক করি তাক বেলে বেলে হাম্বাই
1: হাম্বাই হাম্বাই কিছু কক দুঃখ ফাইত হওয়া নাই সাবঙ্গ হ্যালো
2: হ্যালো ফুঙ্কা হাম দারান বেলা এসে খুলম
1: ফুঙ্কা হাম
2: আং শিবচন্দ্র পারানি রবীন্দ্র দেব রমা দারা
1: তখন রবীন্দ্র নাম সব সাদে
2: দারা আনি খরাঙ্কে বুঝি মানো না
1: বুঝি মানো দারা তখন রবীন্দ্র সিনেমাঙ্কা
2: ইয়াও তিনি নি
1: কক সাপুরু খরাং খরাং বো ফাইব লাই দিবা কেবা তিনি কক আও বাং সিনেমা ও
2: অকক নন আম অকক নি বিসিঙ্গন কক বঠমা নি বিসিঙ্গন হাব হ্যাঁ দা সিনি গানি গদারা কাহাম ন তং নালা
1: কাহাম ন সাদে
2: গাই আব ন কিসা মিসা খাও না
1: দা দা সাদে তে 2 মিনিট তং কইয়া পাও
2: হাইন খরং ফাইনাই চা খানা গাবন সাবান পুলিয়ান থাকান খানা চাও হংকা সং তো কক তো বসুক সে নাং মানে বসুক সে কবই সং বাবা ফানো নক বলে না বাবা ফানো হনে সাবলে ইয়াক তাইল সে
1: আও
2: দারা বসুক সে নাং মানে
1: কক মানে রং নিব কক তংটা বরক সিমল বৈ কক সেলে বাইলা
2: কক তংু না গে হংকে এ আবন বসুক সে সং
1: কক নর কল খেলেন তাপক দি ফিয়াবা তাবুগিয়া হায়ুনি খরানি পান্দান উল্লো যতন হামবাই।

0: ফুঙ্কাহাম
1: ফুঙ্কাহাম
0: আকাশবাণী আগরতলা খনাইতংাই যতো লকরং ফাইচিং ফুংসংনি হামজংমিয়া ফরে চেঙ্গো তিনি হাইনি খরং পান্দা তিনি ক্রাক সাল তালিয়ং তালনি সাল নিশি থাম সাল চিব্রিরা থামচিবা তৈপ্রা বিশি জুলাই তালনি সাল চিব্রি সাল নিশাই নিশি দক ইংরাজি বিশি মিটার নিরা থামচি দক ফোটাব্রে একবার সাসাই নিরা দক শিশুক কুলে হাচ্ছ তাই সারাসা পয়েন্ট দক মেঘা হাচ্ছ ও পান্ডা আওয়াঙ্গি টঙ্গ আও পান্ডান পুলেন খালায় ককাহাম বুদ্ধ দেব ছিলমণি কক রং তিনি খালায় খানো ইয়াফার সগৈ রমানী নঙ্কা লংমানি নাহারমু আবনি বাকি নাঙ্গ হামজাকমা খাইরকমা কাহামওয়ান সংমা তৈ কাহাম তমং চামং টংমানি হাইকেসে টংথারনি লামাও সরাই সরাইকে টংগৈনা নাই তৈ বুথারমু খকমু তাতাল কক সামা তৈ ফেকজাকাই মানৈরক বাই গজালকে টংনা নাই যে বড় রংনি বরম রমা খাইরকমা লাচিমা কিরিমা কক খনামা ইয়াফারমা তাই ফরংমুং রক সাগ দঙ বরক বিগ্রা অংগিয়া বরংনি লংমা হামজাজাক নাই কাহাম সামুগ খা রুই সাক সাকনো আমজমুং বিশং তৈখে লংমানো সরাই সরাইকে সাম ফিরনা খাইদি গথার ওয়ানসক মূ তাই সামুনি বিশং তৈন টংকচংনি লংমা সামিমানো টংথানি কক পিরমা এবা কথমা কাহাম পিরমা আংখা যত ইয়াফারমানি সাই কতর তাই কপলাই কুক আশিকজোর খালাইকা ক কাহাম
1: ফারিতাবো খালায় লাই থাকলে বিশ্বরগ তিনি তৈ সাল তাম তাম পাতি থাকা 1636 খ্রিস্ট বিশি তিনি হাই সালন মুঘলনি বুবাগ্রা মুঘল সম্রাট শাহজাহান বসলা আওরঙ্গজেব জেবন ভারতনি সালসিগ্রাবাই দক্ষিণ ভারত নাইকলানি বাকে বারজারিও ককাই অরঙ্গজেবন দাক্ষিণাত্যনি বাইশ্রয় চঙ্গ 1946 খ্রিস্ট বিশে তিনি হাই সালন ভারত সারো এখবা ভারত ইয়াকার দি জবা খাইনি কক চাপজাগ আবার কংগ্রেস ওয়াকিং কমিটি ও ইংরেজ রকন কেবেঙ্গি ও লাইবমা রুজাক কক চাপ না যাগো জবা খাইনি বাকি 1997 খ্রিস্ট বিশে তিনি হাই সালন কে আর নারায়ণ ভারতনি পুইলা বড় কুসুং এখবা দলিত রাষ্ট্রপতি চংজাগ আশুকজোড়া চং লাইথানি বিশ্বগ ভারত হাকতর তাম তাম পাতি থাকা ইয়াগ টংমানি নাইকে ফারি তাবুক হায়ং হাকতর বুখাগ তাম তাম পাতি থাকা কিসা উফিল নাইলেন 1223 খ্রিস্ট বিশি তিনি হাই সালন লুই এইট এখবা অষ্টম ফ্রান্সনি রাজা

0: নি আসুক থাই আচুগু ফোরটিন হান্ড্রেড টুয়েন্টি খ্রিস্ট বিশি তিনি হাইসালন ভাটকপ হিল নি চবাসেঙ্গু আর চেক হুসি সেঙ্কা গপ্লাইঙ্গু সেভেন্টিন এইটি নাইন খ্রিস্ট বিশি তিনি হাই সালন ফ্রান্স নি চবা ইংখবা বিপ্লব চেঙ্গু তাবুগ বরক তিনি ন সালন বরকনি বসংনি সাল হিনাই পালাই যাগো অসালন বাস্তিল দুর্গ পতন অঙ্গ সেভেন্টিন নাইনটি এইট খ্রিস্ট বিশি তিনি হাইসালন মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রদ্রোহ কেরং সামঙ্গ ফ্রাং যাগো এইটিন হান্ড্রেড সিক্সটি সেভেন খ্রিস্ট বিশি তিনি হাইসালন আলফ্রেড নোবেল ডিনামাইট বাহাই আব ফনুগো নাইনটিন সেভেন্টিন খ্রিস্ট বিশে তিনি হাইসালন ফিনল্যান্ড বরকনি ইয়কমা মানো নাইনটিন ফিফটি এইট খ্রিস্ট বিশে তিনি হাইসালন ইরাক বিপ্লব অঙ্গ বরং রাজতন্ত্র ন সবাই বরং আর প্রজাতন্ত্র একবা লুকুফান কেরং সংসা জাগো আশুক জোড়া খানা লাইখেছেন লাইথাংনি বিশ্বরক তিনি দুই সাল ভারত হাকতর তে হাইঙ্গ তাম তাম পাতি ওই থাঙ্কা
1: ও ফারিকেছেন তাবো খানালাইনে হুকবার গাংলা কাইমানো রেগে ককথাইছে থাইনি মিকিতং বেরামো গাংলা বহাইন কাইসা কচুক বেরামনো দঙ্গ বন সাউই মানকে ডায়াবেটিস বেমারক মানজাকনাই ইয়েকবা ডায়াবেটিস বেমারকনি বাগৈ হিংকে বেলাইন কাহাম গাংলানি ডাল বিদাল জাদ্রক দঙ্গ আবরংনি বিসঙ্গ নুকজাগো পোষা দো মৌসুমী আরকা হরিফ লংজিপ হোয়াইট লং হাইব্রিড এমবিটিএস ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু গ্রিন লং প্রিয়ামদু নবীন আবহাইরাও গাংলা বুসলিনি বুকুর কিসা গ্রাকনি বাকি বন কাইনা সকাং লিডার কাইসা তৈয় গ্রাম কাইথাম ক্যাপ্টিন বিথি বাকি হরসাসুক চমুই টনখা হনকে আসাইনা বাকি ভেলাইন কাহামনায় তাই সানা থাকে যত জরাও নসে গাংলানো কাইমানো তামুখেবা হা সমানো হে জানুয়ারি তালনি সিমি মার্চ তাই জুন জুলাই তাল কাইমানো একর কাইসাও বিশেপানো চিনি সিমি চিনি মালখুং মুসুক বিখি এবা জাবরা কসক রুই কাইনা নাই আবো পৈলা আল বাইফ্রুন হাবাই কাহামকে সাপলই আল চলাইনা নাই আবুনিয়াগুলো পাইথাক আল চুলাইফ্রু থামজি সের ইউরিয়া চিনি চিনি সের এস এস পি তাই নৈচিব্রী এম ও পি রুই কাইমানকে বেলাইনে হামনে হাকর খরচাও বিশেপানো কল থাম কল ব্রই বুঝলে খিগলাইরিনা নাই তাই হাকর বাই হাকর চালমানকে চারনি সিমি পাঁচ ফুট খালাই কচালকে খুরনা নাঙানো তাই আসাইমাইয়া গুল কাহামকু অমহাই বসা ফাংনি ফাংসারানার গে তাই কুবনি হামতাইয়া বসারকে ফুয়ে খিবিনা নাই গাংলানো চার এবার খেবা হাইন হাওয়া পানো হা সাকাও পানো কাইমানো বুফাং বসা জেফ্রু চার নিচি মিচি ইঞ্চি কলকঙ্গ আফ্রকে চারও কাইনের হুঙ্কে জাবরা সাই চার গোসঙ্গি রহনা নামে তাই হাতি বার সব বিশি আপানো সালনি বা সালতাম অমাকে থাঙ্গি নাইকানি খাইনে নামে মহাকে গাংলানো কাহামকে নাইকানি খাইমান বিসংতেই গবাংকে খাইলাইমান নাইখেনকে নগব চাইমানো তাই জামানি বারা হাতিরগব তাবুক ফালৈ রং বৈশারক আজিউই নগ নুখুঙ্গ জবাইমানো
0: ফারি তাবুক খালায়নো সা খামকানি কক সা খামকানি কক জং তিনি অ ওয়াতিমল ভাইকে কাহাম করংখাই তংলনি অবনতে কিসা কক বিতর খালায়নো পাতিমল বেলাই টংথক অ টংথক তো টংথকাই টংনার বাকি যেন কিসে মিশা সে সাক বাইথাং এখাবার চেরাই রকম অক্রা চাকর রকম তালাফি খাইনে নাগো

Watimol jorao camung patani lamau falmani kecang amtirokno jai matong nai kutung kutung camung jai jai caman sak masanai ti kutung ti ruki rokomanang nai o jorao peng marok sup rok lai apa dal fanung ka tohan panung ka apano tumung kutung kutung cakang kai besakin bagi belahi kaham তিনি বেমাৰ বেলেগে চলো অ পাতিমল বনবাগৈ কাহাম খাই ফিল্টাৰ খাই যাক তৈন মানংনাই একেবা তৈ ৰুগৈ তৈ কুটুং খাই তৈন বুথাৰে ইংৰক টংমৰক বুথাৰে মানংনাই তৈ ৰকন তুমুং লুটাৰক ফান্তনি খাইকাই বন খলাবি মাতনাই গ্লাছৰ ফান্তনি খাইকাই এবাৰ গলাৰক ফান্তনি খাইকাই অববাই আজাগা ইংচে কুকচাৰক হাবি মায়ংনাই বাগৈ পাতিমল বেলেগে থাম্পু আকার আবাই ডেঙ্গু মেলেরিয়ার অঙ্গুইমানো বনি বাকে গুণা সঙ্গে মাথুনাই তে কেসা কখনকে থাম্পুই বিথি রক মা সকনাই একা বসাকো ফুলমা জাত টংকা বসাকো পান মা ফুলনাই ইয়াকতে কলক কামচালি মা চুমনাই চেরে রকন ব থাম্পুই বাই ওয়ারিয়া তিখলাই মাতনাই তে কেসা কখনকে ও ওয়াতিমল বেলাই কিসি কিসিং তমন বাকে ও বাকুমা হাই পেরো ও বাকুমা ফাঙ্গাল ইনফেকশন এন আবো ফাঙ্গাল ইনফেকশন হই সে ইয়াকুং রক ইয়া সিরক বেসে রক ইয়াক রক মতকমা রক ডাল বিদাল বেমার উঙ্গি মানক বরিম বাকি ইয়াকুং রক রান খেমা তনি নাই কিসি জাগারক তা থাং দি তা কাফিক দি আবো হেকে যেন ও বাকুমা নি মতকমানি ইয়াকনি বেমানি ইয়াকনি ইয়গুই মাননাই নাংখাইকে নক রগ এন্টি ফাঙ্গাল পাউডার সারি মানে রে ইমান অ জরাব ডায়রিয়া ফুড পয়জনিং গেস্ট্রো এন্টারাইটিস হাই ডাল বিদাল বেমার ইমান বনবাগী চেয়ার রকন চাকরা রকন বরকন অব মানজা গেতি খাই মাতন নাই তাহলে চেরাইটিস চাকরা রক অ বেমার ওই মানজা ইমান বনিবাগী কুতুং কুতুং চামং কাহাম চামং মাসারি নাই পাইথাক ককন সানামুসংগো ওয়াতি জরা বেড়াই টংথক বেলাই নাই থক অর অর অজরাও টংথকে টংনানি বাকে যেন চাইতগি মাতংনাই সাকন তালাফি মাখলাইনাই সালব্রুম ব্রুম তিন নিসিমি চার লিটার দৈমা নংনাই কুতুং কুতুং চামং মাচানাই ফল ফকলারক যে মানথকমান অজরানি কাহামকে মাচানাই তে গুন্ডা সঙ্গে মাথুনাই থাম্পুই বাই ইয়কনি বাকে তামহিমালে যেন বেমার মানজাক মানি সিলাই মানজাকি হামানি সিলাই মানজাকি টংমাসে যতন সিলাই কাহাম আসে জোড়া খাবাইকে সাক হামক্রাইনি কক ওয়াতিমল যেন বাহিকে সাক সাকন তালাফি খাইনাই অবনতি কক থাইনি

0: الذكاء. হাসতে হাপাংনি লোয়াজি মাবাই কবা সাক থার মাবাই সংসার জাগান লাইবুমা রকজাক খারসি তের খারসি তের তাই বাণী বৌনাই হিনে সাজাকা আবঙ্গান অ জুলাই তালনি ন বসকান সাল নিজি নই সাল নিসিমি সাল নিজি চার সাল জোড়া সাল চিনি রমই মোতাই তের তাই বাণী রক সংসার জাগান হিনে সাজাকা আরো বহিন ককথমতাই হুকুমনি নাইকুনি ভক্তি সাজাকা হুকুম পান্ডারক তাই দাস বিদাল অবহাই দফা হামক্রাইনি সামুং রক বহাই ফনুক জানাইনি সাজাকা
1: বসকাং সালমানি চিদক ও জুলাই তালনি বিশি নৈসাইনি চিদক উদয়পুর রথযাত্রা সংসার জাকনে হিনে সাজাখা সালমালি চিদক জগন্নাথ বাড়ি মন্দির নিসিমি মহাদেব বাড়ি জোড়া রথ সজাকনে হিনে সাজাখা তে আর রথ কিফিল ফাইফিনাই হাই নহাই পান্ডানি বিষংটি খাই সমানে বিষংটি খাই আবংকাই সালমালি নিসিবরি চব্বিশ তারিখ জুলাই দুই হাজার ছাব্বিশ অরত কিফিলাই হিনে সাজাখা সিক্সটিন তাই টুয়েন্টি ফোর জুলাই অ সালনাই ককথুম হুকুমো নাইখংনি বোখাক্তি খাইয়ে অ রথ যাত্রান রগৈ নাচতক হুকুমো পান্ডব সংসার জাকনে হিনে সাজাখা অ জুলাই তালনি সালমানি টিচার অখে এইটিন জুলাই টু থাউজেন্ড টুয়েন্টি সিক্স হাস্তে বেরামনি ফিল সিনি চিসিনি বলংতের তেলিয়ামুরানি চিত্রঙ্গদা কলা কেন্দ্র সংসার জাকনাই হিনাই ককথুম কাইস সাজাখা
0: আও ভারিকে সঙ্গে কাইস ককথুম নাইলে না জুলাই বারি ও নাংমানি মরক মানে বিসংতে মাই বাইজাগৈ দ আবো ও জুলাই তালনি ন সাল নিশি থাম সাল জোড়া পাইনানি সামুবতাং টঙ্গান হানে সাজাখা আবন বাকে লোকরকন সাজাখা নাংমানি মরক মাবাই মাই ফালনামো জুখে আর থাঙ্গে ফালমানে অমাহিনী কাছে কক্তমো সাজাখা
1: তেবু কক্তম তঙ অবংখা পদ্ম সকার নিবাগে কয়মুং বলাই ইয়াফানা নিবাগে কয়মুং

ভাৰত হাকত নিজত নিচিলাই কুচুক বেৰেমী চিভিলিয়ান এৱাৰ্ড পদ্মশকত নিবাগে কৈমংবলাহিয়া ফানা নিবাগে কবক জাখা খুৰচা জাকথাই 1954 বিশনিচিমি ককরবাইতে রং থংমুং সাকনাই লুকু হামগ্রনি সামুং তাংনাই সৈসিমুংতে তাংরং পাইফালতে সনামুং আগরগ পাইফলাইয়াবৈ সামুং তাংনাই রকন অহাগত নিজতনি কুচুক বেরামনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাটি আফার জাগি তঙ্গ অসকাটনি বিশিঙ্গ তঙ্গ পদ্ম বিভূষণ পদ্মভূষণ তৈ পদ্মশ্রী 2027 বিশিনি লুকুচংরাইদে সালন কিতেঙ্গে ভারত হাফাংনি পদ্ম সকাত নিবাগে অনলাইন কয়লাইয়া ফানানি নাংনাই পদ্ম সকাত নিবাগে কৈমুং মারিনাই https://awards.gov.in অ পোর্টালনি বিশিংটি খাই অনলাইন কয়লাই যাসেক জাগি তঙ্গ অনলাইন কৈমুং বলাইয়া ফানানি বাগে নাংমানি কয়লাইতে শুক্রবই ককথুম ককথুম সিনানিকে অপুটাল মান্নায়।

0: কক সালাই টংলাইও তিনি কক বখরকংখা সালকামা পান্ডানি কক হ্যালো রেডিও রেডিও ভাগ চালু দে
1: প্রায় খানা খুব কাহাম হাই মাত্রা আমি যে কক তুমাতে মেন কক কলে ইন ধরুন ফরম সেরমাবো তিনি দরকার খুব হামবাই নারি কথা আপনি
0: হামবাই হামবাই
1: হামবাই
0: হামবাই আসুক নতি সালিয়া
1: যে আমি যে সামনে মূল্যবান কবে বা বেশি কক সামনে যে যারা খেলানাই রব ও এফএম খেলানাই রব বল বলতে আমাকে বুঝমান বলে
0: রুম খুঁড়ি মানুষ বা পতক সাকলেন কখে অবশ্যই তাবুক কাইনি লামা মানে বাকি লামা তুমি বাকি নরক কল চেসা কবং খাই চ রঙ মাননাই
1: হামবাইলে মাল মাতা বহাবিন কক থাইবাই বি কক কথার বাই বসাম যে আবো হাইকে চিন যে অসংসার আটাই থেকে চেরাই রে হাইং সামজাং মানে হাইন অ চেরাই কাইসা বসনামজাং
0: থাকি না কাইতো নং অ মাল মাতা উংবাইদি অ বুফাং ওয়াফাং বাইদি সাল তালং দেহিনি যে বেবাক অ হাইং সনাম বলে না
1: আবনো বিনি যে কথার কক থাইবাই যত বরং কক বাইতো আবো অমতে ইং দিং আমতে ইং থামাইয়া গাবলে বাগে না আজকে কোন চালাইও কোন অলক কি কোন অবগি হই যে তা রাজি ইনি চালাই দিবা রাজি নাঙ্গ রক যে আমু আবো হাই যে আছে ফান্ড তো বং থানিও আছে পাওয়ার তো
0: কক

0: সর্গজ থানা নিয়ে কাপড় লাইজা কোন হারে এনকে আগুন মরিং টাইটার বড় ন আরো ছিন্ন ভিন্ন খোলাই নাই রিজিসা আজাগান বুম বেবিল খাতা বেবিল মানে আবু ছিন্ন ভিন্ন অঙ্গি থাকা বড় ন আরো সুপ্রলির মানে কক্তা অহংকার মানে লাগে কেমন লাগে কক আগে দালস তো তো মানে কে বাবু আজ কক বাংমাং নি থাকা তাবু আমি চিন্তা বড়ক আছে চিন পাওয়ার ফুলুং মালিয়া চিন কক দিছিলিয়া জাতি জুদা জুদা দফা জুদা জানি কক জুদা জানি চিন জানি জানি নি থাকা পাওয়ার করিং সাথে চিন বড় নি যাব কিন্তু চিন পাওয়ারফুল বড়ক কমন আগে হ্যাঁ আমি লাগে ও কক বলে পাওয়ারফুল আমি বইনে জাকু তিনি পাঁচশো সামান ইংকে আবু চিকেন চাহেন বক বলে মাইকি বলে পাওয়ারফুল হুম অপ আমি বই চাই কক ন হামুং কাহামো উইনি কাহামো উইনি সাতজন মাই যা গুনি হাম করাইন যা উইনি ওয়ালফেয়ার মাই যা রাফে কক হাওয়ান সিং আবুন সরং লাগেন আসো সাউন পার গাস তালে হাম
1: হাম বাই হাম বাই কক বুঝি লাইকে সিফিয়াবা অব কৈসা লামা সঙ্গমা হইব খানা বলে চিনি বড় রক ইংরেজিগন হামজক তুই ফাইকা ইং একেবা হিন্দি সানিন হামজক তুই ফাইকা নগ তিব্রা সারকটা নকনি বড় রক মা বুফাসংকে তৈ লাম্পায়া আয়ং ফাইনিব তৈ লাম্পায়া কক বরক ন ইয়াং টংসংনাই রব হিন্দি তৈ লাম্পায়া গেবা মুখাং সিমি নাসিলাই ওয়ারাক ওয়ারাক মনি নাই ফুরপান মনি মা তংলাইতা ইংকে কক বসুক নামনে ওয়ান সুনাইছিদি বরক বাই বখানি কক সালাইনে মুসুং সালাইমানিয়া তুমুং মানিয়া হেঙ্গাই কক দুক তুমুং কাইসে কতাল নাই ইয়াসাক নাই গ্রনা হ্যালো হ্যালো
2: হ্যালো
1: ফুং কাহাম তাকু লামসগো সাবুং খা দো সাদি সাদি জরা থাং দুং সা সাদি মারে কিজিং তাকু বুকু নরক তাক ফানো সাইমানিয়া দংখ তিনিনি টপিক তাম তিনিনি সালকামা পানি টপিক ইংখা কক কক আবো কাইসা মিডিয়াম ভাষা একটি মাধ্যম ইন সালাই জায়গা দিবা টাঙিলে মাধ্যম ইয়ংবা কক নি বিশিং তৈসে কক বাইসে সিং চিনি ওয়ান সুকমা চিনি চংমা আবরকনু চ বড় রকম তিখলাই সাও ও কক বাই খরকসাতে খরকসে বাই হালক বলায়ও অ কক বাই দাগিও অ কক বাই কয়ো অ কক বাই বরকন লামসগো অ কক বাইন কাবো অ কক বাইন বরকন খামায়ো বরকন খরায়ো বরকন বখানো চাইমান কক তুমুং নং জুদা দফা সিনিয়ানি বানো মানখাইংকাই আট দফানি বড় রক বাই নং কালাইসাকে হালক বই মানে বড়নি বখাও আসুক থাই না ওই মানায় যেসুক সিনিয়া বড়ক ফানো তুমুং মখাং জুদা সাকর জুদা ফানো নিনি ককনে স্রাই স্রাইকে মানখাইংকাই নং বনো আনি সিনি জাক বড়ক খানি বড়ক হাই মাতো আবো নংখা কক হ্যালো হ্যালো হ্যালো মারে কিছু তাকব হ্যালো হ্যালো ফোন কাহাম তাকু নরক তাবো কল খাই মানো লামা তঙ্গি দো এফ এম নি নগো হাপনা নি বাকি তাবো দগ লাম লামনি দো দগার লামনিও হাপনা নি বাকি কাইসা নি কাইসা লামাংখা টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি তাই কেসা লামখা নাইন ফোর এইট ফাইভ জিরো জিরো সেভেন ওয়ান সেভেন টু ধরক জেসা দগ লামতিফান হাবি মানো জং বাই কেরঙ্গনের বাকি জং বাই ইয়াখ্রাই বানানোর বাকি আং বাই ইয়াখ্রাই বানানোর বাকি হ্যালো ফুং কাহাম তাহু জয় কুমার দংখা লামসগো লামসগো
3: কতাল নাম্বার বর খা কতাম বানানো নি পার্সোনাল কল মা খাই কি হাতা কর কল সাই জঙ্গুর দাম কনফারেন্স কল থাকে না রে দিবা
1: সাড়ে দশ

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 8 জন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জনযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে, ইরান কোনোভাবেই আমেরিকার হস্তক্ষেপ বরদাস্ত করবে না বলে জানিয়েছে। ভিয়েতনামের ফুকুক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগর

0: উপরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। ফিফা ফুটবল বিশ্বকাপের আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্যপদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্বব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্বশান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শনী এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী। দক্ষিণ বিশ্বের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরতে ভারত যে বরাবরই আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষে জোরালো সওয়াল করে চলেছে, সে কথা উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী।
1: As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful and equitable world. A world where the voice of the global south is heard in equal measure. A world where peacekeeping is ready for contemporary and future challenges. A world where multilateralism reflects contemporary realities and provides effective solutions, not remain a bystander. A world where the promise of technology is fully realized while safeguarding against its misuse and misapplication.
0: এদিকে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ড জয়শঙ্কর বলেন, তাঁদের মধ্যে পশ্চিম এশিয়া, ইউক্রেন এবং সুদান সহ আন্তর্জাতিক নানা ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর 2টি তৈলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 8 জন, তাদের মধ্যে 6 জন ভারতীয় ও 2 জন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছে, ওমানের জলসীমায় মোম্বাসা ও আলবাহিয়া নামে 2টি ট্যাঙ্কার হামলার শিকার হয়। নিহত নাবিক মোম্বাসা ট্যাঙ্কারে কর্মরত ছিলেন। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জলযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে এবং সামুদ্রিক নিরাপত্তার মূল্য বাবদ ওই জলপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলির ওপর 20% অর্থ ধার্য করা হবে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, এই প্রতিরোধ শুধুমাত্র ইরানের জাহাজ এবং সেদেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে যুক্ত জলযানগুলির ক্ষেত্রে কার্যকর হবে। অন্য দেশের বাণিজ্যিক জাহাজ অবাধে ওই জলপথে যাতায়াত করতে পারবে। এদিকে মার্কিন সেনাবাহিনী বলেছে, আজ থেকে ইরানের বন্দরগুলির ওপর অবরোধ শুরু করবে তারা। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলির ওপর ইরানের হামলার ফলে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই এই ঘোষণা। অন্যদিকে ইরানও হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের কথা ঘোষণা করে মার্কিন অবস্থানকে খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জুলফাঘির জানিয়েছেন, কোনো অবস্থাতেই আমেরিকাকে হরমুজ প্রণালীর বিষয়ে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। কোনো আঞ্চলিক দল যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করে তা ইরানের বিরুদ্ধে যুদ্ধের সামিল হবে। ইরানের ওপর টানা তৃতীয় রাতেও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই হামলা চালানো হচ্ছে। অন্যদিকে ইরানের বন্দরগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় বেড়ে গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 9.6% বেড়ে ব্যারেল প্রতি $83.30 পৌঁছেছে। দেশের সামগ্রিক জলের চাহিদা পূরণ করতে ও ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়াতে ভারত সরকার বৃষ্টির জল সংরক্ষণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। জলশক্তি অভিযান প্রকল্পের মাধ্যমে ক্যাচ দ্য রেইন স্লোগানকে সামনে রেখে বৃষ্টির জল ধরে রাখা ও জলাশয়গুলির সংস্কারে হাত দেওয়া হয়েছে। একটি প্রতিবেদন।
2: জল সংকটের নিরিখে ভারত বিশ্বের 13তম দেশ। পৃথিবীর মোট জনসংখ্যার 18% বসবাস করেন ভারতে, যেখানে জলের মাত্র 4% পানযোগ্য। আবার এই জলের 80% চলে যায় চাষের কাজে। জলের চাহিদা মেটাতে সমুদ্রে জল লবণমুক্ত করার প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল। তাই বিজ্ঞানীরা বলছেন, সরকারি প্রকল্পের পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণে

0: ছোট ছোট নাগরিক উদ্যোগ দেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক তুহিন ঘোষ এই বিষয়ে সহমত পোষণ করেন।
1: বৃষ্টির জল সংরক্ষণ এবং ধরে রাখা, এইগুলোই কিন্তু আমাদের একমাত্র সহজ একটা উপায়, এবং সেইটা কিন্তু আমরা বাড়ি থেকে শুরু করে অনেক বড় স্কেলেও আমরা এটা করতে পারি। আগামী দিনে জল সংকট এমন একটা জায়গায় যাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা জল নিয়েই হবে, সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে একটা সহজ বিকল্প হচ্ছে এই বৃষ্টির জল ধরে রাখা, সংরক্ষণ করা।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবের ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভিয়েতনামে ভারতের দূতাবাসের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, হোচিমিন শহর থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে একটি বিমানে করে মরদেহগুলি মুম্বাইয়ে নিয়ে আসা হয়। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু সরকার পর্যটকদের দেহ সংশ্লিষ্ট রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের একটি ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। 6 জন এখনও নিখোঁজ, তাদের সন্ধানে তল্লাশি চলছে। 15 জন মৎস্যজীবীকে নিয়ে এফবি মাকালি নামে ট্রলারটি 2 জুলাই শঙ্করপুর সমুদ্র বন্দর থেকে সাগরে পাড়ি দেয়। 5 জুলাই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও রাজ্য সরকার বিভিন্ন সংস্থা যৌথভাবে তল্লাশি চালিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার রক্তেশ্বর চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। ট্রলারের কেবিন থেকে উদ্ধার হওয়া 9 জন মৎস্যজীবীর দেহ দক্ষিণ চব্বিশ পরগনার সীতারামপুরে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ারও ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্পে চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গে কলকাতার রবীন্দ্র সদনে। আসামের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে। টানা বৃষ্টির জেরে কামরূপ ও শহরাঞ্চলেও জলজমে জনজীবন ব্যাহত। এর মধ্যেই ভারতীয় আবহাওয়া দপ্তর আজও আগামীকাল রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বার্মিংহামের এজবাস্টনে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। এই সিরিজে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনে ভারতীয় ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে প্রধান পেসার জসপ্রীত বুমরাও দলে ফেরায়। বোলিং বিভাগে বাড়তি শক্তি নিয়ে নামছে শুভমান গিলের নেতৃত্বাধীন দল। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে হারিয়ে এবং স্পেন বেলজিয়ামকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছে। 2 দলই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ফাইনাল খেলা রবিবার নিউ ইয়র্কে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর 2টি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় 1 ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত আরও 8 জন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
3: আচ্ছা, এমন কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম বলুন তো যেখানে কম প্রিমিয়াম থাকবে আর বোনাস পাওয়া যাবে, সঙ্গে ভরসাও করা যায়।
4: পিএলআই আছে তো?
3: সরকারি কর্মচারী সঙ্গে সঙ্গে সব প্রফেশনাল গ্রাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডাররা নিতে পারেন পিএলআই পলিসির ফায়দা, সঙ্গে পোস্টাল ডিপার্টমেন্টের ভরসাও। বিস্তারিত জানতে কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে আজই কথা বলুন বা লগ ইন করুন ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন ওয়েবসাইটে।

ও শ্রম দপ্তর সহ মোট 10টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকারের প্রতিটি জনকল্যাণমূলক কর্মসূচির মূল লক্ষ্য মানুষের সার্বিক উন্নয়ন। তাই প্রশাসনের প্রত্যেক স্তরের আধিকারিকদের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে জনসচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। গতকাল সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনমুখী প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি দপ্তরগুলি নিজেদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করতে হবে। বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালগুলোর পরিস্থিতির খোঁজখবর নেন। একই সঙ্গে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিষেবা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যের কুইন আনারস এবং জৈব সুগন্ধি লেবু সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে খুচরো বাজারে পৌঁছেছে। সামাজিক মাধ্যমে তিনি বলেন, এর মাধ্যমে ত্রিপুরার জৈব কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের নতুন দিগন্ত খুলবে, কৃষকদের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে এবং বিশ্বমানের জৈব উদ্যানজাত পণ্যের উৎপাদক হিসেবে ত্রিপুরার পরিচিতি আরও সুদৃঢ় হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। গতকাল আগরতলায় সাংবাদিকদের তিনি জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, 2024 সালের ভয়াবহ বন্যা পরিস্থিতির অভিজ্ঞতার নিরিখেই আগাম সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগরতলায় কাটাখাল সংলগ্ন বাঁধ এবং দুর্গাচমরি থেকে প্রগতি স্কুলের পেছনের সড়ক ব্যবহার না করার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের এই দুটি পথ ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিট ইউজি 2026 পূর্ণ পরীক্ষার ওএমআর শীট সক্রিয় করেছে এবং প্রার্থীদের উত্তর রেকর্ড করেছে। এনটিএ জানিয়েছে, প্রার্থীরা তাদের আবেদন নম্বর ব্যবহার করে লগ ইন করতে পারবেন এবং স্ক্যানারের সঙ্গে নিজেদের চিহ্নিত করা উত্তর মিলিয়ে দেখতে পারবেন। যদি কোনো কিছু না মেলে প্রার্থীরা প্রশ্নটি নির্বাচন করে তাদের দাবি করা বিকল্পের টিক চিহ্ন দিতে পারবেন এবং 200 টাকার অফেরতযোগ্য প্রসেসিং ফি প্রদান করে একটি চ্যালেঞ্জ জমা দিতে পারবেন। সংস্থাটি স্পষ্ট করেছে, আপত্তি গৃহীত হলে ফি ফেরত পাওয়া হবে। ওএমআর আপত্তির সুবিধাটি এই মাসের 15 তারিখ পর্যন্ত পাওয়া যাবে। সাহায্যের জন্য প্রার্থীরা এনটিএ হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-11700 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক মেরা যুব ভারতের মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত ইয়ুবা ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায়ে চালু করেছে। এই পর্যায়ে প্রতিযোগিতাগুলো জেলা, রাজ্য এবং জাতীয় এ তিনটি স্তরে অনুষ্ঠিত হবে। মন্ত্রক সূত্রে জানা গেছে, মাই ভারত পোর্টালে গতকাল থেকে নিবন্ধন শুরু হয়েছে। আগামী 24 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজ্য স্তরের চ্যাম্পিয়নদের আগামী 12 ও 13 আগস্ট জাতীয় যুব সম্মেলনে জাতীয় স্তরে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নয়াদিল্লিতে আমন্ত্রণ জানানো হবে। নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, পথনাটক এবং কবিতা এই 5টি সৃজনশীল বিভাগে মাই ভারতের প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতাটি 15 থেকে 29 বছর বয়সী যুবক যুবতীদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীরা হিন্দি, ইংরেজি সহ সমস্ত আঞ্চলিক ভাষায় তাদের লেখা জমা দিতে পারবেন। ভারত আবহাওয়া বিভাগ আজ পর্যন্ত বিহার ও উড়িষ্যায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ অরুণাচল প্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম এবং মেঘালয়েও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ উদয়পুরে গোমতী জেলায় 93 কোটি 24 লক্ষ টাকার 10টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, রাজস্ব, গ্রামীণ উন্নয়ন

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও বিথিকা দেববর্মা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বরকনি অফিসিয়াল ওয়েবসাইট ও নিট ইউজি 2026 নিতে ওয়াইশা আমচুকমুনি ওয়েমার শীত ইয়াচাখাতে ফিরক মঙ্গলাই রেকর্ড খেলাইকা এনটিএ শাকলাইখা আমচুকমুরি নাই বরকনি কই মঙ্গলাই বাই লগ ইন খেলাই মানবায়ান তে স্ক্যানার বাই শাকনি সিনি মুরি ওই ফিরক মঙ্গলাই নাই মানবায়ান তম মংসাসক চায়া তংকে আজ সঙ্গ মুরি গই রাং খক নৈরা প্রসেসিং ফিরি ওই চ্যালেঞ্জ খেলাই মানু অ শেপ অ তালনি চিবা শালমারি জরা তঙ্গানো আবুনি বাকি আমচুকমুং রেনাই রোগ এনটিএ হেল্পলাইন করঙ্গই মানবায়ানু মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি উদয়পুর গুমতি হাঙ্কুনি খক চুখু চিথাম রেজাক নৈচিবুরি রাশাই রাংনি কাইচি হামক্রাই গনাং তাংবতাং চেঙ্গানতে হলং থং কায়ানু উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্র যুগালজাক পান্দানি বিশিংতেই সাখাম রং থংতে কামি হামক্রাইন খবই বেবাগৈ কাইচি তাংবতাং ন ফিয়গৈ রেওয়ানু মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হাপাংনি বেবাক লুকু হামক্রাই সামং বুতাং নি নাহার মুং অংখা লুকুরগ্ন বেবাক ফাইসিংতে সেবরেনানি আবুনি বাগের প্রশাসনিক বেবাক বেরেমনি অফিসার রক বাই তঙ্কসং তংনাই লুকুরগ্নি লগি কথালাইমুংনি হজাক খেলাইমুং বাংরে নাঙ্গানু মিয়া তাংন কতর ভিডিও কনফারেন্স নি বিশিংতে সংসাজাক ট্যাক্স মনিটরিং সিস্টেমনি ককলাম পান্দাও মন্ত্রকরা অকক সাকা আরও মন্ত্রকরা হাস্তেনি জুদা জুদা হাঙ্কনি শাখাম নকনি ককতমা নাহারকা তে পুইলা বেরেমনি শাখাম নকনি সেবসাপ কাহামকে নাইনা বাগৈ নাংমানি দাগিমুংরিখা ভারতনি নখায়ং চেরি নাইনাই মথানি গগনযান ক্রু মডিউল শেপনি কাইথাম নাংকুকমা আমচোক নাইমুং চাসাকা আবুনি বিশিং ক্রু মডিউল অপারেটিং সিস্টেমনি সামং ক্রুতে সার্ভিস মডিউল মানজুনাই আম্বিকল মেকানিজম খাকমুং তে এপেক্স কভার খাকমা জোড়া ক্রু মডিউলনি তাংসেপ দিখল কড়াখাই চেরি নাইজাখা ইসরোনি খাকামুং ও আমচুকমুং নাইমুং বাই গগনযান থাংনাই অ্যাস্ট্রোনটস রগনি নাইমথাং কড়া খেলাইনা লাম নাংকুকমা হামক্রাই অঙ্গানু মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি নৈচিদক শালমারি ককতিশাল ফুংনি দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্দাও হা কতরতে বুইহা কত নি লুকুরক বাই ককলাম সালায়ানু অবঙ্গানে মন কি বাত নি ফিল সারা থামচিদক বেরেমনি পান্দা মন্ত্রীবক্রক লুকুরক নবরকনি ওয়ান সুকমা খাকামা মন কি বাত পান্দাও রহরে নানি বাগিন সাহরানি কবখা মাইগব ওপেন ফোরাম এবাখে নমো অ্যাপস লুকুরকনি ওয়ান সুকমুং রগ্ন রহরে মানবায়ানে টোল ফ্রি নম্বর 1800117800 ও নাম্বার কল খেলাই হিন্দি এবার ইংরাজি বাই ওয়ান সুক মুরগ্ন রেকর্ড খেলাই মানানো আবনো কারিব 1922 নম্বর মিস কল রিউ যে লিঙ্ক মানানো আপতইব SMS খেলাই মানবায়ানো ফোন লাইন অ তালনি বুসগাং শালনৈ চিবরি শালমারি জরা ফিয়গজাক তঙ্গানো হুকবা মন্ত্রী রতনলাল নাথ সাকা হাস্তিনী অন্তই বুথাইতে কাউজি বুথাই আরব আমি শাহিনী দুবাই নিহাতি ও সগৈকা হদা লামতে ব শাকলাইকা অবহাইকেন ত্রিপুরানি হুকবানী মৈকথং থাইকুথং হায়ং নিহাতি ও সগৈয়ানু হুকবার খেলাইনাই রোগনে আজিমুং বা বাঙ্গানতে ত্রিপুরা হাস্তে সিনিমুং মানানু জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা হাস্তেনে রি ইয়াক থান্তি তসর সুনামকর হামক্রাই খেলাইনা নাহারিন কেন্দ্রনী মন্ত্রী গিরিরাজ সিং নেথানি ককচাপ তিশাকা মিয়া দিল্লি কতাল কেন্দ্রনী মন্ত্রী বাই ককলাম সালাইমাও ও ককচাপ নতিশাও বো ব হাস্তেও কাইশা কথাজাক টেক্সটাইল পার্ক সিল্ক পার্ক ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজি সেন্ট্রাল সিল্ক রিলিং রংনকনি ইউনিট সুনামনানি ককচাপ তিশাকা আগরতলা কাটাখাল গানানি বানতে দুর্গা চমনিনি সেমি প্রগতি রং নকনি উকলগনি লাহারতই তঙ্কসং লুকুরগ্ন থাংলাই সু খেলাইয়া তংনানি কবকমুং নারেখা শালথাং ত্রিপুরা হাঙ্ক নাইকল ফাং তে ওয়াইশা দাগিমুং মাইনিয়া সাক জরা লুকুরগ তে মালখুং মথনাই রগ্ন অ কনৈ লামাতে থাংলাই সু খেলাইয়া তংনা বাকি কবকমুং নারেখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুনি মিয়ানি থংলাইমাও ত্রিবুণী সংঘ কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসাজাক থংলাইমাও ত্রিবুণী সংঘ 4-2 গোল নিফের বাই ফ্রান্স ইউনিয়ন ম্যাচেনখা বুসকাং দামনি চিব্রিও হাস্তেনি শালথাংতে সিপাহী জলা হাঙ্কর কবাং বাতে ওয়াই মানুহনি হজক রেখা নবার তৈবার নাইখুং আবনো কারইব তে কুবুনি হাঙ্কর গব ওয়াতে ওয়াই মানুহনি হজাক মৌরিখা নাইখুং তিনি শালনি শাকানি তুংমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গই মানু তিনি আইচুক নিবুখাগ খামানি তুংমারি তংমানি নৈচিদক 0.9 ডিগ্রি সেলসিয়াস ককতমা পরিমং তাবুক জড়াতে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই খেলাই জাগানে হনে দামস নিতামই সতী বুড়ি চিবাও।

0: জানালার কাঁচ বেয়ে নেমে আসা বৃষ্টির ফোঁটাগুলো যেন ভোরের প্রথম চিঠি। সেই চিঠিতে লেখা আছে মাটির গন্ধ, সবুজের হাসি আর মন ছুঁয়ে যাওয়া একরাশ নীরবতা। এই বর্ষার সকালে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা।
1: বর্ষা এমন এক ঋতু যে কোনো শব্দ না করেও অনেক কথা বলে। সে কখনো চোখে কোনো জমে থাকা অশ্রুর মতো নীরবে ঝরে, কখনো আবার হৃদয়ের গভীরে চাপা পড়ে থাকা স্মৃতিগুলোকে একে একে জাঁকিয়ে তোলে। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন জীবনের এক একটি গল্প, কোনটি ভালোবাসার, কোনটি অপেক্ষার, কোনটি আবার হারিয়ে ফেলা কোনো বিকেলের।
0: এই মুহূর্তে হয়তো আপনার বারান্দার কার্নিশে বসে আছেন একজোড়া শালিক, কোথাও টিনের চালে একটানা সুর বাজছে, কোথাও কদম ফুলের গন্ধে ভরে উঠছে সকাল, আর কোথাও হয়তো এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে আপনি খুঁজে নিচ্ছেন একটু নিজের সময়। বিশ্বাস করুন, প্রকৃতি কাউকে একা থাকতে দেয় না, সে বৃষ্টির হাত ধরে নিঃশব্দে এসে বসে পড়ে আমাদের খুব কাছাকাছি।
1: কত মানুষ, কত সম্পর্ক, কত অসমাপ্ত গল্প এই বর্ষা এলে যেন আবার ফিরে আসে। মনে পড়ে যায় কাগজের নৌকা ভাসানো শৈশব, ভিজে স্কুল ফেরত পথ, কিংবা কারুর সঙ্গে একটি ছাতা ভাগ করে হাঁটা সেই ছোট্ট মুহূর্তগুলো। জীবন যতই ব্যস্ত হয়ে উঠুক, বর্ষা যেন আমাদের মনে করিয়ে দেয় অনুভূতির কোনো বয়স হয় না, ভালোবাসার কোনো ঋতু শেষ হয় না।
0: রবি ঠাকুরের ভাষায়, আজি ঝরো ঝরো মুখরো বাদুর দিনে, এই সুর শুধু গানের নয়, এ যেন প্রতিটি বাঙালির হৃৎস্পন্দন। আবার জীবনানন্দের কবিতার মতোই মনে হয় বৃষ্টি ভেজা পৃথিবী আজ আরও একটু নরম, আরও একটু আপন হয়ে উঠেছে।
1: যদি মনটা আজ কোনো অজানা বিষাদে ভরে থাকে, তবে জানালাটা একটু খুলে দিন, প্রকৃতির দিকে তাকিয়ে থাকুন, দেখবেন প্রকৃতি খুব ধীরে ধীরে আপনার সব ক্লান্তি নিজের ভেজা আঁচলে মুছে দিচ্ছে। কারণ প্রকৃতি শুধু বৃষ্টি হয়ে মাটি ভেজায় না, মানুষের মনও ভিজিয়ে দেয়। আর ভেজা মানেই তো নতুন স্বপ্নের বীজ সবচেয়ে সহজে অঙ্কুরিত হয়।
0: তাই আজকের এই সকালটুকু শুধু ক্যালেন্ডারের আরেকটি দিন না হয়ে থাকুক, এই সকাল হয়ে উঠুক একটু থেমে যাওয়ার, একটু নিজেকে ফিরে পাওয়ার, আর প্রিয় মানুষগুলোর কথা নতুন করে মনে করার এক অপূর্ব উপলক্ষ।
1: চলুন এই বর্ষার সুর, মেঘের মায়া আর হৃদয়ের উষ্ণতার সঙ্গে নিয়ে শুরু করি আজকের পথ চলা। আপনাদের প্রতিটি মুহূর্ত হোক নির্মল, মাটির গন্ধের মতো আপন আর ভালোবাসায় ভরপুর।

0: উল্লেখযোগ্য কিছু ঘটনা বলি। 1636 সালের আজকের দিনে মুঘল সম্রাট শাহজাহান তার পুত্র ঔরঙ্গজেবকে দাক্ষিণাত্যের রাজ প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছিলেন। 1861 সালের আজকের দিনে বিশ্বের প্রথম মেশিন গান তৈরি করা হয়। তাছাড়া 1930 সালের আজকের দিনে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি সর্বপ্রথম টেলি নাটক সম্প্রচার করেছিল। 1942 সালের আজকের দিনে কংগ্রেস ওয়াকিং কমিটি ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেছে। তাছাড়া 1997 সালের আজকের দিনে কে আর নারায়ণ প্রথম দলিত সম্প্রদায় থেকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাছাড়া 2023 সালের আজকের দিনে ভারতের শ্রীহরিকোটা সতীশ ধাবন মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রাভিযানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল চন্দ্রযান 3।
1: 1854 সালের আজকের দিনে মহেন্দ্রনাথ গুপ্ত জন্মগ্রহণ করেন। তিনি শ্রীম নামে পরিচিত ছিলেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর রচয়িতা ও শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ছিলেন। 1897 সালের আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোগী সত্যরঞ্জন বক্সি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। 1957 সালের আজকের দিনে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই 37তম প্রধান আলোক বর্মা জন্মগ্রহণ করেন।
0: তেমনি আজকের দিনে আমরা হারিয়েছি কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গকে। যেমন 1971 সালের আজকের দিনে ভারতীয় রসায়নবিদ এবং বিশ্লেষক অজৈব রসায়নের অন্যতম পথিকৃৎ পুলিন বিহারী সরকার পরলোক গমন করেছিলেন। 1975 সালের আজকের দিনে প্রখ্যাত ভারতীয় সুরকার এবং সঙ্গীত পরিচালক মদন মোহন কোহলি প্রয়াত হন। তাছাড়া 1983 সালের আজকের দিনে বিখ্যাত তেলেগু কবি শ্রীরঙ্গম শ্রীনিবাস রাও পরলোক গমন করেছিলেন। 1985 সালের আজকের দিনে গণিতজ্ঞ শিক্ষাব্রতী এবং রাজনীতিবিদ আচার্য দেবপ্রসাদ ঘোষ প্রয়াত হন। এভাবেই ইতিহাসের পাতায় আজকের দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম এবং প্রয়াণের স্মৃতি বহন করে চলেছে।

শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হতে চলেছে আমাদের পরবর্তী পর্ব, লিখছি তোমায় পর্ব, যেখানে মনের না বলা কথা, অনুভূতি আর ভালোবাসার ভাষা দিয়ে আপনাদের পাঠানো চিঠিগুলো, সেগুলো দিয়ে সাজানো হয়েছে এই পর্বটি। চলুন খুলে দেখি অনুভূতির খাম। আজকের প্রথম চিঠিখানা আমরা পেয়েছি অচিন্ত চক্রবর্তী, চুয়া মসিনা সর্দারপাড়া বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। চলুন দেখে নেওয়া যাক অচিন্তবাবু কী লিখছেন। তিনি লিখেছেন, প্রিয় আকাশবাণী আগরতলা, প্রকৃতির আবহাওয়া বদলে গেছে তার নিজস্ব নিয়মে। গ্রীষ্মের পর বর্ষার গোমরা মুখে যেন কত অভিমান, বলার কোনো উপায় নেই। ছলছল আঁখি জলে প্রকৃতির পরিবেশ আজ এক অন্যরকম রূপ ধারণ করেছে। আষাঢ় শ্রাবণ মাস বলে কথা, গরবিনী বর্ষার খামখেয়ালিপনায় কৃষক বন্ধুরা যেন বৃন্দাবনের উৎসবে মেতে উঠেছেন গরবিনী রাধার মতো। সেই উৎসবের উষ্ণ অভিনন্দন জানাতে গিয়ে অভিজ্ঞাপনের কাছে পেলাম আজকের বিষয়, যুব দক্ষতা। প্রথমেই বলবো, বর্তমান সমাজে চলছে দক্ষতার এক কঠিন প্রতিযোগিতা। বেঁচে থাকার স্বার্থে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এবং দেশের ঐতিহ্যকে ধরে রাখার তাগিদে দক্ষতার কোনো বিকল্প নেই। শৈশব থেকেই মানুষের মনে জন্ম নেয় নানান স্বপ্ন, নানান কল্পনা। সেই স্বপ্ন এবং দৃঢ় সংকল্প থেকেই তৈরি হয় দক্ষতা। সাহস এবং আত্মবিশ্বাস মানুষকে পৌঁছে দেয় সঠিক গন্তব্যে। প্রতিভার কোনো অভাব নেই, অভাব শুধু সুযোগের। শিক্ষিত হলেই যে সব ক্ষেত্রে পারদর্শী হওয়া যায় এমন কোনো কথা নেই। প্রকৃত দক্ষতার পরিচয় পাওয়া যায় সুশিক্ষা, ব্যবহার এবং কর্মের মধ্য দিয়ে। জ্ঞান দক্ষতার অধিকারী করে, আর

দক্ষতাই উন্নতির চাবিকাঠি। আর যুবদক্ষতার অবমূল্যায়ন দেখে ক্ষুব্ধ যুব সমাজ, শিক্ষিত বেকারের যন্ত্রণা বুকে নিয়ে হতাশ হয়ে আছে ভারতবর্ষ, যে ভারতভূমি একদিন জন্ম দিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিনয় বাদল, দীনেশ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহামানবদের। তাদের দক্ষতা আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে।

আমরা যুব দক্ষতার নতুন ফসল ফলাই। দক্ষ যুব সমাজই গড়ে তুলতে পারে সমৃদ্ধ আগামী দিনের ভারত। লিখেছেন অচিন্ত চক্রবর্তী। গ্রাম চুয়ামসিনা, সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া।

আজকের লিখছি তোমায় পর্বের পরবর্তী চিঠি লিখে পাঠিয়েছেন আগরতলা থেকে মৌলি কর্মকার। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যুব সমাজ কেবল একটি দেশের জনসংখ্যা নয়, তারা দেশের মূল চালিকা শক্তি। ভারতের মোট জনসংখ্যার প্রায় 67% মানুষ কর্মক্ষম বয়সের অন্তর্গত, যা আমাদের এক বিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড প্রদান করে। কিন্তু সঠিক দক্ষতা ছাড়া এই বিপুল তরুণ প্রজন্ম নিষ্ক্রিয় সম্পদে পরিণত হতে পারে। একটি সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ভারতের মাত্র 5% কর্মশক্তির কাছে আনুষ্ঠানিক বৃত্তিমূলক দক্ষতা রয়েছে, যেখানে দক্ষিণ কোরিয়ায় এই হার 96%। এই পরিসংখ্যানই বলে দেয় যুব দক্ষতার প্রয়োজনীয়তা কতটা জরুরি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ। বর্তমান যুগে সেই পূর্ণতার অপর নাম দক্ষতা। কেবল প্রথাগত ডিগ্রি নয়, আজকের দিনে প্রযুক্তিগত জ্ঞান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোডিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিলস অত্যন্ত প্রাসঙ্গিক। আত্মনির্ভর ত্রিপুরা এবং উন্নত ভারত গঠনে আমাদের রাজ্যের যুবকদেরও কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে স্থানীয় হস্তশিল্প সব ক্ষেত্রেই পারদর্শী হতে হবে। সাবেক রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের ভাষায়, যুবকদের স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। স্বামী বিবেকানন্দের অমর বাণী, ওঠো জাগো, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। আজকের যুব সমাজের জন্য এই আহ্বান আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। গ্রামীণ ও শহরের যুবকদের দক্ষতা বিকাশের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ, যেমন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, স্কিল ইন্ডিয়া মিশন, ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া এবং মুদ্রা যোজনা সম্পর্কে আরও ব্যাপক সচেতনতা সৃষ্টি করা জরুরি। দক্ষ যুবশক্তির হাত ধরেই গড়ে উঠবে বিকশিত ভারত 2047-এর শক্তিশালী ভিত্তি। ইতি শ্রীমতী মৌলি কর্মকার, আগরতলা।

শ্রোতা বন্ধুরা, এবারে পরের চিঠিখানা আমরা পেয়েছি সোমনাথ চট্টোপাধ্যায় জয়পুর বাঁকুড়া থেকে। তিনি লিখেছেন বিষয় যুব দক্ষতা নিয়ে। প্রিয় অভিজ্ঞাপন, একটি ছোট্ট গ্রামে বাস করত আকাশ। পড়াশুনো শেষ করে চাকরি না পেয়ে সে হতাশ হয়ে পড়েছিল। গ্রামে তার মতো আরও অনেক তরুণ ছিল যারা অলস সময় পার করছিল। একদিন আকাশ বুঝতে পারল, শুধু সার্টিফিকেটের উপর ভরসা করে বসে থাকলে চলবে না, নিজেকে যুগের উপযোগী করে গড়ে তুলতে হবে। সে জেলার যুব উন্নয়ন কেন্দ্রে যোগাযোগ করে এবং নিজের আগ্রহ অনুযায়ী কম্পিউটার কোডিং এবং ফ্রিল্যান্সিং এবং আধুনিক কৃষি প্রযুক্তির উপর 3 মাসের একটি বাস্তবমুখী প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণ শেষে আকাশ ঘরে বসে না থেকে গ্রামের একটি পরিত্যক্ত জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে সবজি চাষ শুরু করে, পাশাপাশি রাতে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে থাকে। অল্প কিছুদিনের মধ্যেই আকাশের ভাগ্য বদলে যায়। তার দেখা দেখি গ্রামের অন্য তরুণেরাও এগিয়ে আসে। আকাশ তখন নিজের উদ্যোগে গ্রামের ক্লাবে একটি যুব দক্ষতা উন্নয়ন কেন্দ্র করে তুলেছে। সেখানে সে নিজের এবং অন্যান্য দক্ষ বন্ধুদের সহায়তা

তাই গ্রামের বেকার যুবকদের মোবাইল মেকানিক, ইলেকট্রিশিয়ান এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শেখাতে শুরু করে। দেখতে দেখতে পুরো গ্রামের চিত্র বদলে গেছে। যে তরুণেরা আগে হতাশায় দিন কাটাতো, তারা এখন এক একজন দক্ষ কর্মী এবং উদ্যোক্তা হয়ে উঠেছেন। গ্রামটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠল। সে বছর 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবসে আকাশকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রেষ্ঠ যুব উদ্যোক্তার পুরস্কার দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় আকাশ গর্ব করে বলেছিলেন, তরুণদের শুধু চাকরি খুঁজলে চলবে না, দক্ষ হয়ে চাকরি তৈরি করতে হবে। আমাদের দক্ষ হাতগুলোই পারবে একটি শক্তিশালী ও উন্নত দেশ গড়ে তুলতে। নমস্কার, আমি সোমনাথ চট্টোপাধ্যায়, জয়পুর, বাঁকুড়া।

আজকেরই লিখছি তোমায় পর্বের সর্বশেষ চিঠি, লিখে পাঠিয়েছেন কলকাতা থেকে মাধব হাজরা। প্রিয় অভিজ্ঞাপন, সাধারণত মানুষের যৌবনকাল 18 থেকে 35 বছর পর্যন্ত ধরা হয়। এই বয়সে শারীরিক ও মানসিক বৃদ্ধি সর্বোচ্চ পর্যায়ে থাকে। এ বয়সের যুবক যুবতীরাই যুব সমাজের প্রতিনিধি, দেশের সবচেয়ে বড় শক্তি আর সম্পদ। স্কুল কলেজের পুঁথিগত বিদ্যায় জীবনে সফল হওয়া যায় না। জীবনে সফলতার জন্য দরকার বিভিন্ন ধরনের দক্ষতা। শিক্ষায় ব্যুৎপত্তি, কাজের জায়গায় নেতৃত্ব দেওয়ার দক্ষতার পাশাপাশি দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা, সমস্যার মুখোমুখি হয়ে তার সমাধান, সর্বোপরি বর্তমান পরিকাঠামোয় প্রযুক্তি ব্যবহারের দক্ষতায় পারদর্শী হওয়া দরকার। এসব দক্ষতা অর্জন করতে পারলে যে কেউ নিজের ওপর আস্থা রেখে যে কোনো পেশায় সাফল্য লাভ করতে পারবে। শিক্ষার শাখা প্রশাখা আজ অনেক বিস্তৃত। সাধারণ শিক্ষার গণ্ডি ছাড়িয়ে চিকিৎসা, কারিগরি, বিভিন্ন সেবা সরবরাহ, আতিথেয়তা, পরিচালনা, ব্যবস্থাপনার পাঠ্যক্রম রয়েছে। এসব ক্ষেত্রে এখন কাজ করার সুযোগ অনেক বেশি। দক্ষতাকে করায়ত্ত করতে না পারলে কোনো শাখাতেই লক্ষ্যে পৌঁছতে পারা যায় না। দক্ষতা আত্মবিশ্বাস বাড়ায় এবং নতুন নতুন সুযোগের সন্ধান এনে দেয়। দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম। দক্ষতা সম্পন্ন যে কেউ নিজের ও নিজের পরিবারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সাথে সাথে সমাজকে অনেক কিছু দিতে পারে। বর্তমানে কম্পিউটার বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা স্মার্টফোনের প্রয়োগ যেভাবে জীবনে প্রভাব ফেলেছে, তা শুধু যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধি করলে হবে না। সব বয়সের মানুষের দক্ষতা না বাড়াতে পারলে অনেক পিছিয়ে পড়তে হবে। যে কোনো বয়সেই নিজের প্রতিভাকে বিকশিত করে নতুন উদ্ভাবিত প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে না পারলে বর্তমান দুনিয়ায় টিকে থাকা মুশকিল। শুভেচ্ছান্তে মাধব হাজরা, 13B/1 অমূল্যচরণ পাল স্ট্রিট, আড়িয়াদহ, কলকাতা 57।

শ্রোতা বন্ধুরা, এবারে সময় হয়ে গেছে কিছু তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার। উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র এর গুরু শিষ্য পরম্পরা প্রকল্পে যে কোনো সাংস্কৃতিক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। লোকনৃত্য, লোকসঙ্গীত,

0: বাঁশ বেত, কাঠ খোদাই, যাত্রা এবং মুখোশ তৈরি বিশেষ করে এই অঞ্চলে মৃতপ্রায় এবং লুপ্তপ্রায় সংস্কৃতি বিষয়ে বিশেষ জ্ঞান সম্পন্ন 45 থেকে 70 বছর বয়সী ব্যক্তিদের এক্ষেত্রে আবেদন করতে পারবেন। গুরু হিসেবে মনোনীত এবং নিযুক্ত ব্যক্তি একজন সহকারী নিযুক্ত করতে পারবেন। 4 জন শিষ্য যাদের বয়স 15 থেকে 35 বছরের মধ্যে তাদের 1 বছরের জন্য প্রশিক্ষণ দেবেন। গুরু প্রতি মাসে 7,500 টাকা, সহকারী প্রতি মাসে 3,750 টাকা এবং শিষ্য প্রতি মাসে 1,500 টাকা সাম্মানিক পাবেন। আবেদনকারীকে উপযুক্ত নথিপত্র এবং বায়োডাটা সহ সংশ্লিষ্ট রাজ্যের আর্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স দপ্তরে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 31 আগস্ট 2026। এর জন্য আবেদনপত্র এবং বিস্তারিত তথ্য আপনারা জানার জন্য দেখে নিতে পারেন www.nezccindia.org.in এই ওয়েবসাইট।
1: জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। রাজ্য সরকারের অর্থানুকূল্যে পরিচালিত মুখ্যমন্ত্রীর কন্যা আত্মনির্ভর যোজনা প্রকল্পে আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে 21 জুলাই 2026 পর্যন্ত। আবেদনপত্র সংশ্লিষ্ট মহকুমা শাসকের কার্যালয়ে জমা দিতে হবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র হিসেবে জমা দিতে হবে। আবেদনকারী monitoriswelfare.tripura.gov.in পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন জমা দিতে পারবেন। উল্লেখ্য, বিগত অর্থ বছরে যারা মোটরচালিত স্কুটার অথবা ব্যাটারি চালিত স্কুটি পেয়েছেন তারা এই প্রকল্পের আওতায় পুনরায় আবেদন করতে পারবেন না। এছাড়া আবেদনকারীদের অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে এবং নির্ধারিত আচরণবিধি মেনে চলতে হবে। বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ মহকুমা শাসকের কার্যালয় অথবা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। এই ছিল আজকের তথ্য।

0: শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের কিছু কাজের খবর জানিয়ে দেওয়ার পালা। ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্টে মোট 10টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে www.twd.tripura.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে আইটি স্পেশালিস্ট, প্রকিউরমেন্ট অ্যান্ড পারচেজ স্পেশালিস্ট, প্রকিউরমেন্ট ম্যানেজার, ডিস্ট্রিক্ট ম্যানেজার, অ্যাকাউন্টেন্টস অফিসার, ক্লাস্টার কোঅর্ডিনেটর ইত্যাদি। পদভেদে মাসিক বেতন হবে 35,000 টাকা থেকে 1,50,000 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং, MBA, MCOM, কৃষি, উদ্যান পালন, ভেটেরিনারি এবং ফিশারিজ এবং সমমানের ডিগ্রি প্রয়োজন। আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে 5 জুলাই 2026 থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 16 জুলাই 2026 পর্যন্ত।
1: জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। পশ্চিম ত্রিপুরার জিরানিয়াস্থিত চম্পকনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে 2 জন প্রশিক্ষক নিয়োগ করা হবে। এর মধ্যে 1 জন যোগব্যায়াম বা যোগা প্রশিক্ষক এবং 1 জন নাট্য বা থিয়েটার প্রশিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিদ্যালয়ের কার্যালয়ে স্কুল চলাকালীন সময়ে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। এই ছিল আজকের কাজের খবর।

আপনারা পড়তে পারেন, সবসময় ফোটানো এবং বিশুদ্ধ জল পান করুন, খাবার ঢেকে রাখুন এবং খাবার আগে এবং শৌচাগার ব্যবহার পরে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। দ্রুত বমি এবং অন্যান্য সমস্যা হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। বর্ষাকালে ডায়রিয়া হলে শরীরে জল শূন্যতা রোধ করতে বারবার ওআরএস বা লবণ চিনির জল পান করতে পারেন। হালকা এবং সহজ পাচ্য খাবার খান এবং বিশ্রাম নিন, তাহলে উচ্চ জ্বর, বারবার বমি এবং অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ কিন্তু আপনারা নিতে পারেন। মনে রাখবেন, ডেঙ্গু এবং চিকেনগুনিয়ার কোনো নির্দিষ্ট ঘরোয়া চিকিৎসা নেই। জ্বর হলে পর্যাপ্ত জল পান করতে হবে এবং অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শোভা বন্ধুরা, বর্ষাকালে ডেঙ্গু, চিকেনগুনিয়া এবং ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা যায়, তাই ঘরের আশেপাশে কোথাও জল জমতে দেবেন না। তাছাড়া মশার কামড় রোধে মশারি ব্যবহার করুন। তাছাড়া ফুল হাতা পোশাক

0: এবারে সময় হয়ে গেছে আকাশের খবর জানার। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগরতলার বিমানবন্দর পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ তাপমাত্রা 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন 78%। পরিমাপযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ 14.8 মিলিমিটার। এক সতর্কবার্তায় জানানো হয়েছে রাজ্যের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। তো শ্রোতা বন্ধুরা, ভোরের এই সুন্দর সময়ে আপনাদের সঙ্গ পেয়েও কিন্তু আমরা আপ্লুত। আশা করি আজকের এই ছোট্ট প্রয়াস আপনাদের মনে কিছুটা ভালো লাগার স্পর্শ রেখে যাবে। তো আজকের মতো অভিজ্ঞাপনের আসর এখানেই শেষ করছি। এতক্ষণ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি সুস্মিতা আচার্য,
1: আর আমি অম্বালিকা ভট্টাচার্য।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রভাতী সংবাদ, এবং তারপরে শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ততে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি, আপনাদের বন্ধু আর্য অম্বালিকা। শুরু করছি আজকে তোমার গান শোনাবো। আজ আমরা কথা বলবো এমন একজন শিল্পীকে নিয়ে যার কণ্ঠস্বর বাংলা সঙ্গীতের ইতিহাসে এক অনন্য অধ্যায়। তিনি এমন একজন গায়ক যার গানে যেমন রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের দৃঢ় ভিত, তেমনই রয়েছে আধুনিক গানের কোমলতা, চলচ্চিত্রের আবেগ এবং ভক্তিমূলক সঙ্গীতের নির্মল আবেদন। তিনি প্রখ্যাত কণ্ঠশিল্পী অনুপ ঘোষাল। 1945 সালের 9 সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অনুপ ঘোষালের জন্ম। খুব অল্প বয়স থেকেই সঙ্গীতের প্রতি তাঁর গভীর অনুরাগ প্রকাশ পায়। তার সঙ্গীত জীবনের ভিত্তি গড়ে ওঠে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কঠোর অনুশীলনের মাধ্যমে। তিনি প্রখ্যাত সঙ্গীত গুরুদের কাছে তালিম গ্রহণ করেন এবং দীর্ঘ সাধনার ফলে নিজের কণ্ঠকে এমনভাবে পরিশীলিত করেন যে পরবর্তীকালে তাঁকে বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ শিল্পীর আসনে প্রতিষ্ঠিত করে। বাংলা চলচ্চিত্রে তার উত্থানের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় শুরু হয় কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের হাত ধরে। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র গোপী গাইন বাঘা বাইন

এই চলচ্চিত্রটিতে গুপির গানের কণ্ঠ দেন অনুপ ঘোষাল। ছবিতে অভিনয় করেছিলেন তপেন চট্টোপাধ্যায়, কিন্তু গুপির গানের পেছনে যে মধুর কণ্ঠ শোনা যায় সেটি ছিল অনুপ ঘোষালের। এই ছবির গানগুলো ভূতের রাজা দিল বর, আহাকি আনন্দ, আকাশ বাতাসে বাংলা চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাসে চিরকালীন সম্পদ হয়ে রয়েছে। চলুন আজকের প্রথম গানটা শুনি অবশ্যই অনুপ ঘোষালের কণ্ঠে।

পরবর্তীকালে সত্যজিৎ রায়ের আরও দুটি বিখ্যাত চলচ্চিত্র হীরক রাজার দেশে এবং গুপি বাঘা ফিরে এলো। এই দুটি চলচ্চিত্রতেও তিনি গান গেয়েছেন এবং যে গানটি এই মুহূর্তে শুনলাম সে গানটি হীরক রাজার দেশে ছবি থেকে। সত্যজিৎ রায়ের সুর ও কথার সঙ্গে অনুপ ঘোষালের কণ্ঠ যেন এক অপূর্ব মিলন ঘটিয়েছিল। তার কণ্ঠে ছিল স্বচ্ছ উচ্চারণ, নিখুঁত সুর এবং অভিনব অভিব্যক্তি যা চরিত্রগুলোকে জীবন্ত করে তুলত। তবে অনুপ ঘোষাল শুধুমাত্র চলচ্চিত্রের গায়ক নন, আধুনিক বাংলা গান, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, অতুল প্রসাদী, দ্বিজেন্দ্রগীতি, রজনীকান্তের গান এবং ভক্তিমূলক সঙ্গীত প্রায় সব ধারাতেই তিনি সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। তার গাওয়া অসংখ্য আধুনিক গান আজও সমান জনপ্রিয়। তার কণ্ঠে একদিকে যেমন কোমলতা, অন্যদিকে তেমনই গভীর আবেগের প্রকাশ যা শ্রোতার হৃদয়কে সহজেই স্পর্শ করে। শুধু বাংলা নয়, তিনি হিন্দি, ওড়িয়া, অসমীয়া এবং আরও কয়েকটি ভারতীয় ভাষাতেও গান গেয়েছেন। বহুভাষিক শিল্পী হিসেবে তার গ্রহণযোগ্যতা ছিল অসাধারণ। তার রেকর্ড করা গানের সংখ্যা হাজারেরও বেশি, যা তার দীর্ঘ সমৃদ্ধ সঙ্গীত জীবনের সাক্ষ্য বহন করে। চলুন আরও একটা গান শুনি অনুপ ঘোষালের কণ্ঠে।

অনুপ ঘোষাল আকাশবাণী এবং দূরদর্শনেও একজন সুপরিচিত শিল্পী ছিলেন। অসংখ্য সঙ্গীতানুষ্ঠান, রেডিও অনুষ্ঠান এবং মঞ্চ পরিবেশনায় তিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন। তার কণ্ঠে ছিল এক ধরনের আন্তরিকতা, যা গানকে শুধু সুরের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং গল্প বলার মতো করে মানুষের হৃদয় পৌঁছে দিয়েছে। তার অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি

অনুপ ঘোষাল আকাশবাণী এবং দূরদর্শনেও একজন সুপরিচিত শিল্পী ছিলেন। অসংখ্য সঙ্গীতানুষ্ঠান, রেডিও অনুষ্ঠান এবং মঞ্চ পরিবেশনায় তিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন। তার কণ্ঠে ছিল এক ধরনের আন্তরিকতা, যা গানকে শুধু সুরের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং গল্প বলার মতো করে মানুষের হৃদয় পৌঁছে দিয়েছে। তার অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বিভিন্ন সময়ে বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে তাকে সম্মান জানিয়েছে। তবে তার সবচেয়ে বড় পুরস্কার নিঃসন্দেহে শ্রোতাদের অকৃত্রিম ভালোবাসা। প্রজন্মের পর প্রজন্ম তার গান শুনে বড় হয়েছে, এখনও তার গান সমানভাবে সমাদৃত। গায়ক হিসেবে তিনি যেমন জনপ্রিয়, তেমনি একজন সঙ্গীত শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও তার অবদান উল্লেখযোগ্য। তরুণ শিল্পীদের তিনি সবসময় শাস্ত্রীয় সঙ্গীতের ভিত্তি মজবুত করার পরামর্শ দিয়েছেন। তার মতে, ভালো গানের মূল শক্তি হল নিয়মিত রেয়াজ, শৃঙ্খলা এবং সুরের প্রতি গভীর শ্রদ্ধা। ব্যক্তিজীবনে অনুপ ঘোষাল অত্যন্ত শান্ত, বিনয়ী ও মার্জিত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। খ্যাতির শিখরে পৌঁছেও তিনি কখনো অহংকারকে প্রশ্রয় দেননি, বরং শিল্পের প্রতি নিষ্ঠা এবং নিরলস সাধনাকেই তিনি জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন। এই কারণেই তিনি শুধু একজন সফল গায়ক নন, একজন অনুকরণীয় শিল্পীও। বাংলা সঙ্গীতের ইতিহাসে যখনই চলচ্চিত্র সঙ্গীতের কথা উঠবে, তখনই অনুপ ঘোষালের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে। বিশেষ করে গোপীর গান তার কণ্ঠ ছাড়া কল্পনাই করা যায় না। তার কণ্ঠ বাংলা চলচ্চিত্রকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি বাংলা গানের ভাণ্ডারকে করেছে আরও বৈচিত্র্যময় ও সমৃদ্ধ।

অনুপ ঘোষাল শুধু একজন কণ্ঠশিল্পী নন, তিনি বাংলা সঙ্গীতের এক উজ্জ্বল ঐতিহ্য। তার কণ্ঠে আমরা খুঁজে পাই শৈল্পিক সৌন্দর্য, আন্তরিকতা এবং নিখুঁত সুরের এক অপূর্ব সমন্বয়। তার গান আমাদের আনন্দ দেয়, আবেগী ভাষায় এবং বাংলা সঙ্গীতের গৌরবময় ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। আজকের তোমায় গান শোনাব পর্বে আমরা শুনছিলাম সঙ্গীত শিল্পী অনুপ ঘোষালের গান।

আজকের ডিজিটাল যুগেও নতুন প্রজন্ম ইউটিউব এবং আরও অন্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং বিভিন্ন সঙ্গীত মাধ্যমে অনুপ ঘোষালের গান শুনছে। এটাই প্রমাণ করে প্রকৃত শিল্প কখনো পুরনো হয় না। সময় বদলায়, প্রযুক্তি বদলায়, কিন্তু ভালো গান চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকে। শেষ করার আগে বলতে চাই,

এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা যোধপুরে গোমতী জেলার 93 কোটি 24 লক্ষ টাকার 10টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, রাজস্ব, গ্রামীণ উন্নয়ন ও শ্রম দপ্তর সহ মোট 10টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকারের প্রতিটি জনকল্যাণমূলক কর্মসূচির মূল লক্ষ্য মানুষের সার্বিক উন্নয়ন। তাই প্রশাসনের প্রত্যেক স্তরের আধিকারিকদের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে জনসচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। গতকাল সচিবালয়ে টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে তিনি কথা বলেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যের কুইন আনারস এবং জৈব সুগন্ধি লেবু সংযুক্ত আরব আমির শাহির দুবাইয়ের খুচরো বাজারে পৌঁছেছে। নিজের সামাজিক মাধ্যমে তিনি বলেন, এর মাধ্যমে ত্রিপুরা জৈব কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের নতুন দিগন্ত খুলবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। গতকাল আগরতলায় সাংবাদিকদের তিনি জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিটি জেলা জেলাশাসকদের সঙ্গে বৈঠক।

করেছেন। আগরতলায় কাটাখাল সংলগ্ন বাঁধ এবং দুর্গাচুমুলি থেকে প্রগতি স্কুলের পেছনের সড়ক ব্যবহার না করার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের এই দুটি পথ ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিট ইউজি 2026 পুনঃ পরীক্ষার ওএমআর শীট সক্রিয় করেছে এবং প্রার্থীদের উত্তর রেকর্ড করেছে। এনটিএ জানিয়েছে, প্রার্থীরা তাদের আবেদন নম্বর ব্যবহার করে লগ ইন করতে পারবেন এবং স্ক্যানারের সঙ্গে নিজেদের চিহ্নিত করা উত্তর মিলিয়ে দেখতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক মেরা যুব ভারতের মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায় চালু করেছে। এই পর্যায়ে প্রতিযোগিতাগুলো জেলা, রাজ্য এবং জাতীয় এই তিনটি স্তরে অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাই ভারত পোর্টালে গতকাল থেকে নিবন্ধন শুরু হয়েছে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

0: শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের বলছি তোমায় পর্ব। আজকের বলছি তোমায় পর্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু আরজে অপালিকা। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা হয়তো আমাদের পরিচয়ের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি। আজকের বিষয় আপনার পছন্দ, অর্থাৎ আপনার শখ, বা ইংরেজিতে আমরা যেটা বলি হবি। আপনার পছন্দের তালিকায় কী রয়েছে, আপনার শখের তালিকায় কী রয়েছে? অবসর সময় কী করে কাটাতে সব থেকে বেশি পছন্দ করেন আপনি, বা কোন জিনিসটা করলে আপনি নিজেকে সব থেকে বেশি চিনতে পারেন, বা আপনার কথা বললেই এক কথায় কী দিয়ে আপনাকে বোঝানো যাবে, সে সমস্ত কিছু জানবো আজকে। আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধু একজন চলে এসেছেন, সঙ্গে কথা বলবো। হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল বিশ্বজিৎ বাবু, বলুন।
1: যাই হোক, এটি তো একটা বিরাট একটা পাওয়া আপনাদের ভালোবাসা মানতে। দেখুন, সব সব মানুষের থাকে না, এটা নাই, কারণ কারণ সব থাকে। আপনারা জানেন যে আমি কিন্তু একজন কৌতুক শিল্পী হিসাবে মানুষের মনে আনন্দ দেওয়া, হাসি ফুটানো, এটা কিন্তু আমার মনের একটা বিশাল শখ। মানুষ হাসুক, কারণ প্রাণ। দেখুন একটা জিনিস কি আমি বলি, এই টেনশন মুক্তির ক্ষেত্রে হাসির কিন্তু বিকল্প নেই। আমি নিজেও কিন্তু অনেক সময় যখন কোনো টেনশনে পড়ে যাই, তখন কিন্তু যারা কৌতুক প্রিয় মানুষ, যারা বন্ধু বান্ধব আছে, তাদের কথা বলি, তখন দেখি ম্যাডাম এক মুহূর্তের মধ্যেই টেনশন মুক্ত হয়ে যায়। এটা কিন্তু একটা বিরাট প্রমাণ। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি ম্যাডাম, এটা মুখের কথা নয়। মানুষ বলে আপনি যদি প্রাণ খুলে হাসেন তাহলে কিন্তু আপনার টেনশন মুক্ত হয়ে যায়। এটা কিন্তু আমার সবচেয়ে বড় হবি। আর হবির মধ্যে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, আমি কিন্তু রীতিমতো ডায়েরি লিখি, জানেন। দীর্ঘদিন ধরে আমি ডায়েরি লিখছি, 10-15 বছর ধরে। প্রতিদিনটা কিভাবে কাটালাম সেগুলি লেখা হয়, আর পত্রিকা পড়া, এগুলি আমার একটা মানে একদম রেগুলার বেসিসে। পত্রিকা না পড়লে, আর্টিকেল গুলি না পড়লে, না জানলে মানে আপনার মনে চিন্তে যেন কোথায় ফাঁকা হয়ে গেল। আরেকটা জিনিস হবি, ইদানিং কালের সত্য কথা যেটা না বললে না হয়, এই যে আপনাদের সাথে আলোচনা করা। দেখুন, আমার যদি মনের মধ্যে সেটা হবি না হতো, আমি যদি সেটাকে আলোচনা করে যদি আমি আনন্দ না পেতাম, আপনাদের সাথে যদি আনন্দটাকে ভাগ করে না নিতে পারতাম, তাহলে কিন্তু রেগুলার বেসিসে কিন্তু আমরা এফএম শুনতাম না, এবং আপনাদের

0: সাথে যোগাযোগ করার জন্য এই প্রচেষ্টাটা আমরা জারি রাখতাম না। আসলে দেখুন, আর আমি একটু ভোজন রসিক, সত্য কথা একটু খাওয়া দাওয়ার ব্যাপারে একটু আমার ঘটনা হচ্ছে কি, দেখুন মাছে ভাতে বাঙালি আমরা তো সবসময় যে একদম ঘরের মধ্যে মাছ অ্যাভেলেবেল সবসময় থাকে সেটা নয়, কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে একটু খেতে ভালোবাসি, আমার মেসে যাবার রান্না করতে ভালো, বেশি একটু পারদর্শী, তো উনি খাইয়ে খাইয়ে আমাদের কিছু লোকটা বাড়িয়ে দিয়েছেন। যদি নিরামিষও রান্না করেন সেটার মধ্যে দেখবেন আপনার যদি একটু টেস্ট থাকে তাহলে আপনার প্রতি ওই শখটা কিন্তু থাকে। তার জন্য সকালবেলা উঠেই ওই কি কি রান্না হবে তার একটা প্রাথমিক আয়োজন একটু জেনে নিলে মনে মনে মধ্যে একটু
1: নিশ্চয়ই ভালো লাগে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, সঙ্গে থাকবেন, ভালো লাগলো কথা বলে। শ্রোতা বন্ধুরা, একটু ভেবে দেখুন তো, দিনের শেষে কাজের চাপ, পড়াশোনার ব্যস্ততা কিংবা সংসারের দায়িত্বের বাইরে এমন কি কাজ আছে যা করতে আপনার মন আনন্দে ভরে ওঠে? বন্ধু রয়েছেন, হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার, শুভ্রতা, আমি রীনা পাল বলছি, আগরতলা থেকে।
1: রীনা দেবী বলছেন?
2: হ্যাঁ
1: বলুন।
2: আমার পছন্দ, তাই তো?
1: হ্যাঁ,
2: আমার পছন্দ হলো বৃষ্টির দিনে ঘুমানো।
1: আচ্ছা,
2: গান শোনা।
1: আচ্ছা,
2: হ্যাঁ, গান শুনতে আমি খুব ভালোবাসি।
1: আচ্ছা,
2: যখনই আমি অবসর থাকি আমি গান শুনতে খুব ভালোবাসি, আবার যখন আমি কাজ করি তখন আমি গানগুন করে গান গাই, মানে আমি সময় পেলে আমি সারাদিন আমি যেমন গান শুনতেই বেশি পছন্দ করি।
1: বাহ, খুব ভালো, খুব ভালো। যে কাজের জন্য কেউ আপনাকে বাধ্য করে না, তবু সুযোগ পেলেই আপনি সেটাই করতে চান, সেই কাজটি হলো আপনার শখ। আর একজন মধ্যে রয়েছেন, হ্যালো,
3: হ্যালো,
1: নমস্কার,
3: আমি অমিতাভ, তো আমি অমিতাভ বচ্চনের সঙ্গে সিনেমা করবো বলে আমার খুব শখ ছিল।
1: আচ্ছা,
3: হ্যাঁ, তো আমি মানে আমার সেই শখটা এখন আমাকে লোকে লম্বুজি বলে, মানে আমিও ওই অমিতাভ বচ্চনের মতো প্রায় সব উঠের কাছাকাছি লম্বা।
1: আচ্ছা,
3: তো রাস্তায় বেরোলে আমাকে লম্বুজি বলে, এটাই হচ্ছে মানে আমার মানে পরিচয়, কিন্তু সেই শখটা আমার পূরণ হয়নি। তবে মাঝে মাঝে দিদি আমি ছায়া যুদ্ধ করি, মানে ওই ধরুন অমিতাভের মতো অ্যাক্টিং করি আর কি।
1: আচ্ছা, বেশ মজার তো বিষয়টা।
3: হ্যাঁ, তো আমি একদিন একটা গান করছিলাম স্বপ্নকে আর কি, তেরে মেরে মিলন কি রে না, তো অমিতাভ বচ্চন আমার কাছে এলো, মানে সেই শখটা আর কি বলছি।
1: আচ্ছা, বন্ধুর সঙ্গে পুরোপুরি কথাটা শেষ করতে পারলাম না, তার আগেই ফোন লাইনটা একটুখানি ডিস্টার্ব করা শুরু করলো। তবে অমিতাভ বাবুর সঙ্গে কথা বলে যেটুকু কথা বলতে পেরেছি খুব ভালো লাগলো, খুব ভিন্ন ধরনের একটা শখ, তবে শখটা এখনো পূরণ হয়নি। যাই হোক, আরো একজন বন্ধু রয়েছেন, হ্যালো,
4: হ্যালো, নমস্কার দিদি, শুভ সকাল।
1: শুভ সকাল, রবীন্দ্র বাবু বলছেন?
4: হ্যাঁ, শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমা দিদি।
1: হ্যাঁ বলুন।
4: অনুষ্ঠান থেকে আমি বলবো, আমি গান শুনা এফএম পর্যন্ত ডেইলি শুনা খুব ভালো লাগে।
1: আচ্ছা,
4: আমি এফএম পর্যন্ত শুনি।
1: আচ্ছা, বাহ,
4: খুব ভালো প্রিয় গান।
1: বাহ, এটাই আপনার শখ
4: দিদি? কি বলছে?
1: বলছি এটাই কি আপনার শখ বা আপনার পছন্দ, গান শোনা?
4: হ্যাঁ, খুব পছন্দ লাগে।
1: আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ রবীন্দ্র বাবু, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। শখের কোনো নির্দিষ্ট বয়স নেই, শিশুর যেমন ছবি আঁকার শখ থাকে তেমনি একজন প্রবীণ মানুষের থাকতে পারে বাগান করার নেশা। আরও একজন বন্ধু রয়েছেন শ্রোতা বন্ধুরা, হ্যালো,
5: সকালে করি না।
1: আচ্ছা বলুন।

0: এত ভালো লাগলো, মানে মনটাকে মানে ওনার গানের মধ্যে আমি একটা ভাসিয়ে দিয়েছিলাম নিজেকে, খুব ভালো লেগেছে গান, মানে গানের অর্থ গুলো সুন্দর, গানের সুর গুলো সুন্দর, ওনার গলাও সুন্দর। যাই হোক, গান আমি ভালোবাসি, গান শুনতে ভালোবাসি। আমি যখনই আমার মন খারাপ লাগে তখন আমি নিজে গান গাই, গান গিয়ে মনটাকে আমি চাঙ্গা করে তুলি। আরেকটা হবি হচ্ছে আমার শিশুদের সাথে মেলামেশা করা।
1: আচ্ছা আচ্ছা,
0: মা আমারে দয়া করে শিশুর মতো করে রাখো, শরীর বারু ক্ষতি নাই মা, বড় হতে দিও না কো, যেমন আমার শিশুর ধারা করে রাখো জন্ম ভরা। শিশুর সঙ্গে আমি কথা বলতে ভালোবাসি, শিশুর সঙ্গে কথা বলে আমি আনন্দ পাই এবং আমার সময় কাটে। যাই হোক, এই দুটো আমার হবি। আরেকটা হচ্ছে আমার কর্তা চলে গেছেন, উনি প্রতিদিনই ডায়েরি লিখতেন, ডায়েরি লেখা আছে ওনার, চল্লিশ বছর এসছে আগরতলাতে। এক্ষণে ডায়েরি গুলো খুলে খুলে পড়ছিলাম, কি তুমি বেদনা, এইগুলো কত কথা ওই ডায়ের মধ্যে। তাই ভাবি যে এই যে লেখাগুলো উনি লিখে গেছেন, সেই লেখার মধ্যে উনি আছেন। আমি মনে করি যায়নি আমি তোদের ছেলে,
1: ঠিক
0: যাক, এই তিনটে হবি আমার, শেয়ার করলাম,
1: খুব ভালো লাগলো। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। সত্যি আমাদের এক একজনের এক এক রকম ভালো লাগা, এক এক রকম পছন্দ, আর তাই তো আমরা ভিন্ন। হ্যালো
2: হ্যালো
1: বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যাঁ নমস্কার, আমি বিলোনি উত্তর সারাসীমা থেকে বিশ্বজিৎ পাল।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, তো আমার শখ মানে গান শোনা, রেডিও শোনা, এটাই আমার কাছে খুব ভালো লাগে। কারণ আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমার রেডিও আর গান এটাই আমার বড় শখ, আর খাওয়া দাওয়া তো এটা আছে। তো আমার মানে মাংসটা একটু খেতে ভালো লাগে, আর সবার সাথে মানে কথা বলতে পেরে, যদি একাকিত্বতা না থেকে সবার সাথে একটু কথা বললাম, এটা আমার কাছে অনেক ভালো লাগে।
1: বাহ,
2: ওই ভালো থাকবেন।
1: নিশ্চয়ই আপনিও খুব ভালো থাকবেন এবং শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত। আমাদের জীবন যেন একটা নদীর মতো, কখনো তার স্রোত শান্ত, কখনো উত্তাল, কিন্তু সেই নদীর দুই তীরে যদি সবুজ গাছ না থাকে তবে নদীর সৌন্দর্য যেন অসম্পূর্ণ থেকে যায়। ঠিক তেমনি ব্যস্ত জীবনের পাশে যদি কোনো শখ না থাকে তাহলে জীবনও যেন একটু নিরস হয়ে ওঠে। বন্ধু রয়েছেন, হ্যালো।
3: সুপ্রভাত।
1: সুপ্রভাত বন্ধু, কে রয়েছেন?
3: আমি আর কে চৌধুরী, দুর্জনগর থেকে বলছি।
1: হ্যাঁ বলুন। রেডিও সেটটি কি মিউট করে দিতে হবে বন্ধু?
3: আমি আপনাদের রেডিও সব সময় শুনি।
1: আচ্ছা,
3: আমি সিনিয়র সিটিজেন, সেই বলতে গেলে 70 থেকে রেডিও সব মানে শুনি।
1: আচ্ছা আচ্ছা,
3: এখন তো রিটায়ারমেন্ট আছি আমি, আপনাদের প্রতিবেশী ইন্ডিয়ান এয়ারলাইন্সের ম্যানেজার।
1: আচ্ছা,
3: এয়ার ইন্ডিয়াতে।
1: আচ্ছা,
3: খুব ভালো।
1: আপনারা ফোন করতে পারেন, আর পাশাপাশি আমাদের ল্যান্ডলাইন তো খোলাই রয়েছে। আজকের এই প্রযুক্তি নির্ভর সময়ে আমরা প্রায় মোবাইলের পর্দায় আটকে যাই, অথচ একসময় বিকেল মানে ছিল মাঠে খেলাধুলা, গল্পের বই, হারমোনিয়ামের সুর কিংবা রং তুলির ক্যানভাস। সময় বদলেছে কিন্তু মানুষের মনের চাহিদা বদলায়নি। আজও মানুষ এমন একটি আশ্রয় খোঁজে যেখানে কিছুক্ষণ নিজের মতো করে বাঁচা যায়, সেই আশ্রয়ের নামই সুখ।

0: এবং শখ। হ্যালো হ্যালো হ্যালো বন্ধু, কে রয়েছেন সঙ্গে? কে বলছেন? হ্যাঁ, সুশীল রঞ্জন ভট্টাচার্য, বলুন। নিখিল রঞ্জন ভট্টাচার্য, দুঃখিত, বলুন।
1: আমার জীবনের কথা একটু বলি।
0: নিশ্চয়ই।
1: আমারও হলো ট্রেন লিভিং হাই থিঙ্কিং মোটো অফ মাই লাইফ।
0: আচ্ছা, রেডিও সেটি কি মিউট করে দেবেন বন্ধু? রেডিও সেটটি কি মিউট করে দিতে হবে?
1: আমি সাধারণ জীবন পছন্দ করি। এইগুলিকে আমি বেশি পছন্দ করি না।
0: আচ্ছা,
1: কারণ এইগুলি যদি না থাকে তাহলে আমি বইবে উপভোগ করতে পারবো।
0: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লিখেছেন, আনন্দধারা বহিছে ভুবনে। এই আনন্দের ধারা বাইরের পৃথিবীতে যেমন প্রবাহিত, তেমনি আমাদের মনেও প্রবাহিত হতে পারে, যদি আমরা নিজেদের পছন্দের কাজের জন্য একটুখানি সময় বের করতে পারি। মনোবিজ্ঞানীরা বলেন, যাদের কোনো না কোনো শখ থাকে তারা মানসিকভাবে তুলনামূলক বেশি সুস্থ ও ইতিবাচক থাকেন, কারণ শখ আমাদের মানসিক চাপ কমায়, সৃজনশীলতা বাড়ায় এবং আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
2: হ্যালো নমস্কার।
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: আমি রয়েছি খয়েরপুর থেকে, কিশোর কুমার আচার্য।
0: হ্যাঁ বলুন।
2: জীবনে মানুষের আমার মানে আমার জীবনে অনেক কিছু শখ আছে বা ছিল, কিন্তু কোনোটাই পূরণ করা হয় না।
0: আচ্ছা,
2: কিছু হচ্ছে মনের, আরেকটা কিছু হচ্ছে মানে অর্থের দিক।
0: আচ্ছা,
2: আমার কিন্তু মনে শখ থাকে কিন্তু শুধু অর্থের অভাবে আমি এটা পূরণ করতে পারি। ছোটবেলা যখন ক্লাস এইটি করি, আরে মাধ্যমিক যখন দিই 2010-এ, তখন আমি ওই 3 মাস ওই যে পরীক্ষা বন্ধ ছিল আর কি, টেস্ট পরীক্ষা দেওয়ার পর 3 মাস বন্ধ ছিল।
0: আচ্ছা,
2: মার কাছে বলে মাকে বললাম, মা আমি একটা করি চিন্তাতে। তখন আমি আগরতলা শ্রীনগর গিয়ে একজন মাস্টারের কাছ থেকে অক্টোবর পাজামা শিখি।
0: আচ্ছা,
2: অক্টোবর বাজিয়ে মোটামুটি 3 মাসে আমি কোর্স কমপ্লিট। কথা হচ্ছে ওই পয়সার অভাবে, ওইটা দাম ছিল 60,000 টাকা।
0: আচ্ছা,
2: ওই টাকার অভাবে আমি ওইটা শিখতে পারিনি।
0: আচ্ছা,
2: আরেকটা শখ ছিল গিটার বাজানো। তারপরে এই সেখানে গেলাম জয়গুরুতে, জয়ন্ত ভৌমিক উনিও গিটার শিখাতেন, ওনার কাছে গেলাম। যাওয়ার পর উনি বললেন আমাকে, আমি বললাম আর কি, দাদা আমি আপনার কাছে গিটার শিখবো, আপনাকে কত দিতে হবে? আপনি তুমি সপ্তাহে 2 দিন আসবে, মাসে 300 টাকা দিতে হবে।
0: আচ্ছা,
2: মানে শখ ছিল জীবনে কিন্তু পয়সার অভাবে বা
0: বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তবে আশা করব আপনার এই শখগুলো খুব দ্রুত পূর্ণ হোক এবং আপনি নিজের আনন্দে জীবনটা বাঁচুন।

0: আরো একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার বন্ধু।
1: নমস্কার, আমি রবীন্দ্র ভট্টাচার্য।
0: হ্যাঁ বলুন।

0: হক,
1: হ্যাঁ
0: হক তো সবার জীবনেই থাকে, আমারও ছিল, দেখ সেই শখ তো সবগুলি পূর্ণ হয় নাই, কিছু কিছু পূর্ণ হয়েছে।
1: আচ্ছা,
0: তবে এখন আমার শখ বলতে রেডিও শোনা।
1: আচ্ছা, বাহ,
0: ছোটবেলা থেকে রেডিওর শখ আমার সবসময় ছিল, আমি রেডিও খুব ছোটবেলা থেকে শুনি, ক্লাস 7-8 থেকে রেডিও শুনি আগরতলা।
1: আচ্ছা,
0: এখনো শুনছি।
1: একজন বৃদ্ধ প্রতিদিন ভোরে নিজের বাড়ির সামনে কয়েকটি ফুল গাছে জল দিতেন। একদিন একজন পথচারী জিজ্ঞেস করলেন, এ বয়সে এত কষ্ট করে গাছের পরিচর্যা কেন করেন? বৃদ্ধ হেসে বললেন, এই ফুলগুলো শুধু আমার বাগানকে নয়, আমার মনকেও বাঁচিয়ে রাখে। কি গভীর কথা, সত্যি তো। শখ শুধু সময় কাটানোর উপায় নয় তো, এটি অনেক সময় আমাদের বেঁচে থাকার শক্তি হয়ে ওঠে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের পেশা একরকম কিন্তু পরিচয় আরেক রকম। কেউ শিক্ষক অথচ আবৃত্তি শিল্পী, কেউ চিকিৎসক কিন্তু দারুণ গান করেন, কেউ সরকারি কর্মচারী অথচ দুর্দান্ত আলোকচিত্রী। কারণ মানুষের পরিচয় কেবল তার পেশায় সীমাবদ্ধ নয়, তার শখও তার ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, না বন্ধুর কথা কিছু শুনতে পেলাম না। বন্ধু, আপনি আরেকবার চেষ্টা করবেন, আশা করি আপনার সঙ্গে কথা বলা যাবে। হ্যালো, হ্যালো, হ্যালো, না বন্ধুর সঙ্গে এবারেও কথা বলা গেল না, তবে আরও কিছুটা সময় জুড়ে আমরা রয়েছি বলছি তোমায় পর্বে। আশা করছি আপনাদের সকলের সঙ্গে কথা হবে। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, নমস্কার। বন্ধুর সঙ্গে কিন্তু কথা বলা গেল না। শ্রোতা বন্ধুরা, আমাদের ফোন নম্বর 9485007172 এবং 0381-232-6253, এই দুটি নম্বর রয়েছে খোলা, আপনারা যে কোনো একটিতে চেষ্টা করতে পারেন। আশা করব আপনাদের সঙ্গে নিশ্চয়ই কথা হবে। হ্যালো, শুভ সকাল, শুক্লাদি বলুন।
2: ছোটবেলার কথা মনে পড়ছে, জানো, ছোটবেলা মানে ছোট বলতে যখন স্কুলে পড়তাম তখন ইংলিশ রচনা আসতো, তোমার হবি কি?
1: হ্যাঁ ঠিক ঠিক।
2: হ্যাঁ, এখন যেটাকে তুমি বলছো শখ, কি শখ তো প্রত্যেকটা মানুষেরই থাকে, তো কারোর পূরণ হয় কারোর পূরণ হয় না। তো আমার ছোটবেলা থেকে একটা শখ কি জানো, যখন যা মনে আসে লিখে রাখতাম। আর এখন সে একই কাজ করি, এখন তো হাতে স্মার্টফোন আছে, তো স্মার্টফোনে তো লেখা যায়, তা যখন মনে আসে লিখে রাখি, এটা একটা শখ। আর আজকে 8-10 বছর ধরে আবার নতুন একটা শখ তৈরি হলো, এফএম শোন।
1: আচ্ছা,
2: রেডিও তো চিরদিনই শুনি একদম ছোটবেলা থেকে, তখন কিন্তু একটা শখ ছিল, একটা প্রয়োজন ছিল। আর এখন যে এফএম শুনি, এটা আমার মনে হয় আমার কাছে একটা শখ।
1: খুব ভালো লাগলো শুনে।
2: আর একটা নতুন শখ কি তৈরি হলো জানো, ছোটবেলা ছিল শখটা, যে কাজটা

0: অধিকাংশ ক্ষেত্রে মানে পুরুষ লোকরা করে বা ছেলেরা করে, যদিও কাজের কোন ভাগাভাগি নেই।
1: কি বাজার করা?
0: মহিলারাও করেন, তবে কম সংখ্যক।
1: বাজার করা
0: হঠাৎ করে এই শখটা তৈরি হলো যে এই কাজটা যদি শিখতে পারি।
1: হ্যাঁ বলছি, কাজটা কি বাজার করা?
0: না না না না, বাজার করে না, ঘরে বসে।
1: আচ্ছা,
0: মিউজিক্যাল কোন একটা ইনস্ট্রুমেন্ট বাজানো মানে শেখার।
1: আচ্ছা,
0: সেই কাজটা ইদানিং এই শখটা একটু একটু করছি, দেখি শখটা পূরণ হয় কিনা।
1: আচ্ছা,
0: এরকম অসংখ্য গান করাও একটা শখ।
1: কোন ইনস্ট্রুমেন্ট রয়েছে? তবলা
0: হতে পারে, এরকম কিছু করবো।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন শুক্লাদি। শখগুলো পূরণ হোক, আমাদের প্রত্যেকের শখগুলো পূরণ হোক, এটাই চাইব। আমাদের একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি, শখ যেন কখনোই দায়িত্বের পথে বাধা হয়ে না দাঁড়ায়, বরং শখ এমন হওয়া উচিত যা আমাদের জীবনের ভারসাম্য এনে দেয়। কাজের ফাঁকে একটু গান, একটু বই, একটু ছবি আঁকা কিংবা একটু গাছের পরিচর্যা, এগুলোই আমাদের মনকে আবার নতুন করে কাজ করার শক্তি দেয়। আজকাল অনেকেই নিজের শখকে পেশায় পরিণত করছেন। হ্যালো, না কথা বলতে পারলাম না বন্ধুর সঙ্গে। যেটা বলছিলাম যে আজকাল অনেকেই নিজের শখকে পেশায় পরিণত করছেন। কেউ ইউটিউবে গান শেখাচ্ছেন, কেউ নিজের আঁকা ছবি বিক্রি করছেন, কেউ রান্নার ভিডিও তৈরি করছেন, কেউ হস্তশিল্পের ব্যবসা শুরু করেছেন। অর্থাৎ একসময়ের ছোট্ট শখ আজকের অনেকের আত্মনির্ভরতার পথ খুলে দিয়েছে। হ্যালো, শ্রোতা বন্ধুরা, কথা বলছি তো শখ নিয়ে, আপনার পছন্দ নিয়ে। তবে অনেক সময় জুড়ে কথা বলছিলাম আপনাদের সঙ্গে, এই মুহূর্তে চলুন একটা গানে যাওয়া যাক, একটা গান শুনবো এবং তারপর আবারও কথা বলবো আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমার পর্বে কথা বলছি আপনার পছন্দ এই বিষয়টি নিয়ে, অর্থাৎ আপনার শখ, আপনার হবি, যা কিছু হতে পারে। তবে শখের মূল্য শুধু অর্থে নয়, অনেক শখ এমনও আছে যা কোনো আয় দেয় না কিন্তু জীবনে অমূল্য আনন্দ এনে দেয়। একটি ভালো বই পড়ে যে তৃপ্তি পাওয়া যায়, কিংবা অনেকদিন পর পুরনো গানের সুরে হারিয়ে যাওয়ার যে অনুভূতি, তার কোনো বাজার দর হয় না। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো না, বন্ধুর কথা কিছু শুনতে পাচ্ছি না। যাই হোক বন্ধুরা, আমরা আরোটা কিছু সময় থাকব বলছি তোমায় পর্বে, তাই আপনাদের অনুরোধ করব আপনারা আবারও ফোন করবেন, আশা করছি কথা হবে আপনাদের সঙ্গে। কবি জীবনানন্দ দাস লিখেছেন, আবার আসব ফিরে ধান সেরে তীর তীরে। এই ফিরে আসার আকাঙ্ক্ষা আসলে আমাদের মনেরই টান। মানুষ সবসময় এমন কিছু খোঁজে যা তাকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যায়, আর শখ ঠিক সেই পথটাই দেখায়। শ্রোতা বন্ধু, যদি আজ আমি আপনাদের জিজ্ঞেস করি আপনার শখ কি, তাহলে হয়তো অনেকেই সঙ্গে সঙ্গে উত্তর দেবেন, আবার কেউ হয়তো একটু ভেবে বলবেন অনেকদিন হলো নিজের জন্য কিছুই করা হয় না। যদি দ্বিতীয় উত্তরটি আপনার হয়, তাহলে আজ থেকেই নিজের জন্য অন্তত 10-15 মিনিট সময় রাখুন, একটি বই খুলুন, একটি গাছ লাগান, একটি গান শুনুন, ডায়েরিতে 2 লাইন লিখুন, কিংবা পুরনো কোনো

0: বিশেষ করে অভিভাবকদের কাছে আমাদের একটি অনুরোধ থাকে বরাবর, সন্তানের সবকে গুরুত্ব দিন, শুধু পরীক্ষার নম্বর নয়, তার গান, তার ছবি আঁকা, খেলাধুলো, নাচ, অভিনয় কিংবা গল্প লেখার আগ্রহকেও উৎসাহ দিন। কারণ অনেক বড় শিল্পী, বিজ্ঞানী কিংবা সাহিত্যিকের যাত্রা শুরু হয়েছিল একটি ছোট্ট শখ থেকেই। শখ আমাদের শেখায় ধৈর্য, নিষ্ঠা এবং ভালোবাসা। একটি গাছ বড় হতে যেমন সময় লাগে, তেমনি একটি শখও ধীরে ধীরে আমাদের জীবনের অংশ হয়ে ওঠে, আর সেই পথ চলাতেই লুকিয়ে থাকে অসংখ্য সুন্দর মুহূর্ত। হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল, শ্যামল বাবু বলছেন?
1: উপর থেকে শ্যামল রায় বলছি।
0: হ্যাঁ শ্যামল বাবু বলুন।
1: হবে কথা বলছেন তো?
0: হ্যাঁ,
1: এক সেই ছাত্র জীবনে
0: ভীষণ
1: গান শুনতে ভালোবাসতাম।
0: আচ্ছা,
1: বিশেষ করে হিন্দি সিনেমার গান।
0: আচ্ছা,
1: আমার তখন ছিল একটা পকেট রেডিও, ফিলিপসের।
0: আচ্ছা,
1: এটা দিয়ে মানে যখনই সময় পেতাম গান শুনতাম, আর সেই গান শোনা কিন্তু এখনো রয়েছে। এখন সেই হিন্দি গানের সঙ্গে সঙ্গে বাংলা মানে রবীন্দ্রসঙ্গীত আমার তো সব থেকে প্রিয়। যখন যত গান শুনি মানে যেই সব গানগুলি ভালো লাগে সেগুলি লিখে রাখি খাতায়। ওই শুক্রবার দিন যে রবি শনে আস থাকে সেখানে অনুরোধ করি।
0: আচ্ছা,
1: তো বলে আপনার ওই বিশেষ করে মানালি ম্যাডাম বলে আপনার গানগুলি কোথা থেকে, এই যে সব গানগুলি আপনি এমন এমন গান রিকোয়েস্ট করেন যেগুলি সাধারণত অন্যান্য শ্রোতারা করে না, এমন আসলে সত্যি কথা আমার বললে কি পুরোনো দিনের গানগুলি আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে সেই সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত শুক্লা, শ্রাবন্তী মজুমদার, আর বনশ্রী সেনগুপ্ত, আর কিশোর, লতা, আশা, এরা তো
0: আছে।
1: মানে গান আমার প্রিয়। এখন এফএম হয়ে রেডিও হওয়াতে আপনাদের এফএম উজ্জ্বলতে তো নিত্য নতুন ভালো ভালো গান শুনি, সকালবেলাও শুনেছি অনুপ ঘোষালের গানগুলি সত্যি। আর এখন ইদানিং দুই বছর হলো আরেকটা হবি মানে এটা নেশার মতো হয়ে গেছে, বিশ্বের মতো আমারও, ওই সকালে অথবা রাত্রেবেলা যে কোনো একটা পর্বে কথা বলবো, আপনাদের সঙ্গে কথা বলো, এই যে বিভিন্ন টপিক নিয়ে যে আলোচনা করেন, সত্যি কথা এখানে অনেক কিছু জ্ঞান, অনেক কিছু শিক্ষামূলক, আর বিভিন্ন শ্রোতারা বিভিন্ন অ্যাঙ্গেলে যেসব গান কথাগুলি বলেন সত্যি এগুলি মানে মন্ত্রমুগ্ধ শুনি, সমৃদ্ধ হই।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শ্যামল বাবু, সঙ্গে থাকবেন, এভাবে শুনতে থাকবেন। একজন শ্রোতা বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন, নমস্কার ম্যাডাম, অবসর সময়ে আমি পাহাড়ি এলাকায় ভ্রমণ করতে, সাহিত্যের বই পড়তে এবং নতুন নতুন খাবার রান্না করতে পছন্দ করি। এই শখগুলো আমার মনকে সতেজ রাখে, জ্ঞানের পরিধি বাড়ায়, পাশাপাশি আমাকে আনন্দময় ও তৃপ্তিদায়ক জীবনযাপন বজায় রাখতে সহায়তা করে। কিন্তু এখন কাজের দায়িত্ব আর ব্যস্ততার জন্য বছরে দু একবারের বেশি ঘুরতে যাওয়া হয়ে ওঠে না, তবে ডায়েরি লেখা আজও চলছে। লিখে পাঠিয়েছেন জন দেপরমা। বাহ, খুব ভালো, খুব সুন্দর শখ। আমি এটি ভাবছিলাম যে রান্নাটা এখনো কেন আসছে না কারোর শখের তালিকায়। শখ আমাদের শেখায় ধৈর্য, নিষ্ঠা এবং ভালোবাসা, যেটা একটু আগেই বলছিলাম। আজকে বলছি তোমায় পর্বের আমরা শেষের দিকে চলে আসছি, আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই। শেষ কবে আপনি

0: শুধুমাত্র নিজের আনন্দের জন্য কোনো কাজ করেছিলেন? হ্যাঁ, কথাটা শুনতে কিছুটা ক্ষেত্রে একটু স্বার্থপর শোনায় বটে, তবে নিজে যদি ভালো না থাকি, নিজের মন মতো যদি নিজের জীবনটাকে ভরিয়ে না তুলতে পারি, তাহলে অন্যকে কী করে আনন্দ দেব আমি? শেষ কবে কোনো প্রত্যাশা ছাড়াই শুধু ভালো লাগার টানে কিছু সৃষ্টি করেছিলেন? যদি উত্তরটি অনেক দিন আগের হয়, তাহলে আজই আবার শুরু হোক সেই পথ চলা। কারণ জীবন শুধু দায়িত্বের নাম নয়, জীবন ভালো লাগারও নাম। আরও একজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: নমস্কার বন্ধু। হ্যাঁ বলুন বলুন।
1: আমার না এত বেশি শখ।
0: আচ্ছা,
1: আমি না বারবারই ওইগুলোতে নাজেহাল হই, যেমন গল্প লিখতে ভালো লাগে, তারপর ছবি আঁকতে ভালো লাগে, আমার গান গাইতে ভালো লাগে, আবার সেলাই করতে খুব ভালো লাগে, খুব মনোযোগ দিয়ে সেলাই করি, যত্ন করি।
0: বোনটা
1: মারা গেছিল, তার জন্য ওর সেলাইটা যে ইনকমপ্লিটটা সবটা আমি শেষ করলাম 5 মাসে।
0: আচ্ছা,
1: একটা সুতো দিলাম, কালকে আর একটা সুতো, এইভাবে 30টা সুতোতে একটা পেটিকোট কমপ্লিট হয়ে গেল। কিন্তু বারবার এরকম করতে করতে না আমি বারবার না জেহাল হয়ে যায়। আমার এতগুলো শখ, ভালো লাগে রান্না করতে, ভালো লাগে রান্নাটা না অন্যরকম, একটু পরীক্ষামূলক আর কি, দেখি প্রথম কেমন লাগে আমার। যদি আমার ভালো লাগে তাহলে সবারই ভালো লাগে।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্নিগ্ধা দেবী, ভালো লাগলো কথা বলে। আমরা একেবারে শেষ লগ্নে চলে এসেছি, আর কোনো শ্রোতা বন্ধু যদি এখনও থেকে থাকেন, যিনি কথা বলতে চাইছেন, তাহলে ঝটপট ফোন করে নিন আমাদের স্টুডিও নম্বরে 03-8123-2-6253 অথবা 9485-007172 এই নম্বরে। হ্যালো, বন্ধুর সঙ্গে কথা বলতে পারলাম না। জীবন, জীবন নিয়ে কথা বলছিলাম তো, যে জীবনে আনন্দে থাকাটা কতটা জরুরি, নিজের শখ পূরণ করাটা কতটা জরুরি। হ্যাঁ, বন্ধু চলে এসছেন সঙ্গে। হ্যালো, নমস্কার। না, কেটে গেল। জীবন শুধু বেঁচে থাকার গল্প নয়, জীবন সুন্দর করে বাঁচার গল্প। আপনার শখ, আপনার শখ হয়তো কারো কাছে খুব সাধারণ, কিন্তু সেই সাধারণ শখই আপনার জীবনের সবচেয়ে অসাধারণ আনন্দ হয়ে উঠতে পারে। এই সুন্দর পৃথিবীতে প্রত্যেক মানুষই এক একটি আলাদা গল্প, আর সেই গল্পের সবচেয়ে রঙিন অধ্যায়গুলোর একটি হল তার নিজের পছন্দ, তার নিজের শখ। তাই ব্যস্ততার মাঝেও নিজের ভালো লাগাকে ভুলে যাবেন না, কারণ যে মানুষ নিজের আনন্দকে যত্ন করতে জানে, সেই অন্যের জীবনেও আনন্দ ছড়িয়ে দিতে পারে। এই শুভকামনা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি, বলছি তোমায় পর্ব থেকে। আপনাদের প্রত্যেকের জীবন ভরে উঠুক ভালো লাগার রঙে, সৃষ্টির আলো এবং প্রিয় শখের আনন্দে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরছি কিছুক্ষণের মধ্যেই আজকের তুমি অনন্যা নিয়ে।

Supuite, te iba te, te iba

เฮ้ยนายซุปเปอร์เย้ยหนึ่งมารังมอนนินาบวชจำรากี

অজরাও যতন ফুদি পর গাহাম দাবো খাবাদি কক বরক বাই কক তোমাবো বাগ্রক ন্যাশনাল টেস্টিং এজেন্সি বরকনি অফিসিয়াল ওয়েবসাইট নিট ইউ জি 2026 নি তাইসা আমজক মুংনি ও ও এম আর সিট ইয়াশাখা তাই ফিরক মুং বলাই রেকর্ড খাইখা মন্ত্রীয় করা প্রফেসর ডাক্তার মানিক সাহাতিনি উদয়পুর গুমতি হাঙ্গরনি খকসুকুসি থামরজাক নই সিব্রী রাসাই রাংনি কাইসি হামক্রাই গনাং তাংবতাং সেঙ্গই সেঙ্গানো তাই হলংথং গায়ান মন্ত্রীয় করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাফাংনি বেবাক লুকু হামক্রাই সামংবতাংনি নাহারমং অংখা লুকুরগ্ন বেবাক ফাসিংতুই সেপ রানানি আবনি বাকি প্রশাসনিক বেবাক বেরেমনি অফিসার রগ্ন তাই টঙ্ক সং লুকুরগ্নি লগি কথামা হজা খালাইমং বাং রানানি নাঙ্গানো ভারতনি নখায়ুং সেরি নাইনাই মথানি গগনিয়াং ক্রু মডিউল সেপনি কাইথাম নাংকুকমা আমজক মুং সাসামুং গনাং অংখা

নিবক্রক নরেন্দ্র মোদী ও তাল নিক সালমারিও ককটি সালনি ফুং দামচি সাবো আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তাই বুই হাকতর লুকুরক বাই কগলাম সালাইয়ান আবো অঙ্গানে মন কি বাত ফিল সারা থামচি ডক ভেরেমনি পান্ডা হুকবার মন্ত্রী রতনল নাথ সাকা হাস্যে অমতই বুথাই তাই কাবজি বুথাই আরব আমির শাহী দুভাই হাতিও সগুখ্যা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেবর্মা হাস্তে নিরি ইয়াক থান্তি ত সর সুনামখর হামক্রাই খালাইনা নাহারৈ কেন্দ্রনি মন্ত্রী গিরিরাজ সিং নিথানি ককসাব টিসাকা জিবি সাকাম নকনি সাকামিয়ারকনি তাই সাকাম নকনি বেভাগ জঞ্জাল ডাক্তি ইয়াকাক রুজাকনানি হনৈ সাকা প্রফেস মন্ত্রীকর প্রফেসর ডাক্তার মানিক সাহা বসকাং দাম নৈশিব্রিয় হাস্তে সালথাং তাই সিবাহীজলা হাঙ্কর গবং ওয়াতে ওয়াইমানো হই হজাক মংরেখা নবার তৈবার নাইক তিনি সালনি সাকানি টুমারি থামচিনে ডিগ্রি সেলসিয়াস গানাগিনী টগৈমানো আসা জরতে খোনাবাইখ্যা খবর কক তোমাবো।

নি দুভাই নি হাতিও সগুখ্যা জনজাতি হামক্রাই মন্দি বিকাশ দেবর্মা হাস্তে নিরি ইয়াক থান্তি ত সর সুনামঘর হামক্রাই খালাইনা নাহারৈ কেন্দ্রনি মন্ত্রী গিরিরাজ সিং নি থানী ককসাব কিসাকা জিবি সাকাম নকনি সাকামিয়ারকনি তাই সাকাম নকনি বেভাগ জঞ্জাল ডাক্তি ইয়াকাক রুজাকানী হই সাকা প্রফেস মন্ত্রীকর প্রফেসর ডাক্তার মানিক সাহা বসকাং দামনে সিব্রিও হাস্তে সালথাং তাই সিবাহিজল হাঙ্কর গবং ওয়াতে ওয়াইমানো হই হজাক মংরেখা নবারতে বারায় তিনি সালনি সাকানি টুমারি 32 ডিগ্রি সেলসিয়াস গানাগিনি টঙ্গিমানো আসাজরতে খাবাইখ্যা খবরক কক্তমা বাক অবনিয়াগুলো নর খাইমানাই তিনি ওয়ানসুমা পান্ডা খাই টংদে তাই লগিও টংদি

0: Hello? Hello?
1: Hello, bhai.
0: আও দীপর কাহাম লামছগো।
1: দেবর কাহাম ভাই, দেবর কাহাম বেলা কেন সাতুং টুং খাতে নিলে?
0: আও আও আবার মিয়ান বদলাং খা। আও নাংমানি বাতামো, হ্যাঁকে মুসুংমানি বাতামো।
1: খুব রকম বারক একদম পাই ওখানে রঙ সঙ্গে খাই তা আপনার সবাই মাঝে মাঝে রাঙ্কি রকমে মানে তো খাই রকমে এব রঙ বেলা কেন মানুষ রঙ বাজার থাকে না বেলা কেন সঙ্গে খাই তা মানে রক না না বাকে অব না আমি তা পাই
0: হ্যাঁ ভাই হাও সিনি লাং মাও মুসুং মানি হায়কে বা নাং মানি বা তামো মুসুং মানি বা তামো সিনি লাং মো সং গথাং টং না থাকে যেন তামো তামো নাং হাইকবা সে মৌসুম মাবা তামো ফাইদেও জর হাইনি হাই কক দু ইয়াসাগিনালাই নাই ওয়াইসি উসু কক দু খনায় হাঁকে বই কক দু সাসুই মারু আবন বাগে আং নাগারবো মা সানো হ্যালো হ্যালো হ্যালো
2: হ্যালো
0: আও লামসগো দীপর কাহাম ইয়াফর
2: নাংমানি
0: বাতামো মুসুংমানি বাতামো
2: যে বগি মানে বগি খা বখর মায়া দয়া যে নামানি নাংখা আনি আমার বাবা নাই চুচুনি হতেমা তঙুই মা পাইখা তাই যত তাকে পুকুর বাই মায়া সারি রাই তংলাই যে মানে তংখা আনি ওয়ান সৌ মুখে থাকি বাবু বাইকে থাই বলি বাবুই কেসা ওয়ান আমি থে থানে রোবো ফির সাফাইয়াবো বাঙুই বেলাই খে আনা যাও
0: আও সঙ্গে মাইয়া হানি দা লাংমো অব ন তাবো ওয়ান সুকমানি হ্যাঁ ভাইকে থাই আবো সিমি
2: হামবাই
0: আও অজরাবো নর খাই দো সারা সাপ ডক মেগা হার্স এফ এম জিয়ন্তনি তিন ওয়ান সুমং পান্ডা তেকেসে কক সানানি মুসুঙ্গো আং যে তেকেসা কক টুক নাম্বার মানে আজাগো ইয়াসাক ফানো নরকনি খরাং খনায়া অংমানি বাকে আং আজাগো লাইন সাসু সাসুই মারু

0: যে আগিনি নাম্বার কসাম অ জিরো থ্রি এইট ওয়ান দুই খাইমানি আরও হাসিম খরান খান আপন বাকিনর আ ককদু নাম্বারও খাইকে ন ককদু বাইক রেখে নরক জানায় ফাইদিন গে হাইনহাই তাই কিসে ককদু ইয়া সাগিনাইলাই নাই সাবো বাত হ্যালো আও অমিত দশরাম আও আও অমিত দশরাম চমিনিনি আও দা কসারি সিনি লংমাও এ নাংমানি মানি বাতামো হায়াক নাংমানি বাতামো হায়াক মুসুংমানি বাতামো আও ওং না মুসুংমানি খে আবো মুসুংমানি নাংকুংমানি নাংমানি খে
1: নাংমানি বয় কাবো না তা আং জে কাম কাম খাজা আবো না ওং না মুসুং তা নাংমানি
0: আও দ হামবাই আও বেলা বেলা কিন্তু হামবাই সঙ্গ মুসুংমানি খা সঙ্গ ওং না মুসুংমানি আবু সঙ্গ ওয়াই সৌ সুখে নখানি সালতালা থুকরি ফানো খাগনানো মুসুং দ ওয়াই সৌ সুখে বা সঙ্গ গোবাং মা একদম রং পয়সা ফানো গোবাং মা ওং না মুসুং গো হ্যাঁকে ওয়াই সৌ সুখে বা বেলা কিন্তু নাইথক না মুসুং গো আও আতে আদা সিনি লংমাও আবো না মুসুংমানি নাংমানি মানিলে সিন থানি সামুং নুমুং নক তাই কানমুং সুমুং আবরকসে ফাইডে হাজার হাইন হাই ককদু ফাসিং থাকলাই নাই সাবো বাত হ্যালো লামসগো দিপর গামিয়া ফর আও সাবং কা সাগরা দি সালিম সাসু কামি আও বিয়াং খা সাগর দিয়া সাসু
2: আবো ইয়াং সিদাই মোহন পুর খা
0: আও সিদাই মোহন পুর আও আও দ দ
2: ওকে তিনি নে কক বথমা কনা সুমা বাই কাম সিনা ওয়ান সুমা দাঙ্গম
0: নাং মানি
2: আও মো সুমা বাই নাং মানে আবো মানে
0: আবো তাম
2: সুদ বর আও আবো ওয়ান সুং নাইকে আবো বেলাকে হালক বর গানা গানা যাব তো আংখে যাব তাগ্রম নিজং বতা বফায়ং হেকো বি বাহন বতা বাহন বানং লাইকে আবা হাইকে আছে যে হালক বরং হালক গানা মা হাইকে ও কক থানি ও কক মাংব আছে গানা ইং যাব তা আও আবো চং নাই নেখেনকাই নাংমানি তো যে ফরো চং নাংবা আপন ওয়ান সুমুং ও ফাইও
0: আ
2: ও নাংমানি মানে আং পাইনি বা আঙ্গো অবন আং আনি গানা মানা মুসংগো আনি ইয়াগো টংনা নাঙ্গো হনে চং ওয়ান থাকো মানে ফানংকা রাং কই সারপ নংখাতা
0: আও
2: তাই এ কা আম বাগিন কই তাবু গাম বাগিন নাই নে চেং কব বেলাই কে বড় গানা নি হালক কুং জাগো তা আং গানা গানা নি হালক মানে চং নাংমা বাগিন ওয়ান থাকো কই ওয়ান সংমানি বিশিংপ্রি চং নাংমানি ফাইও নাংমানি বিশিংপ্রি ওয়ান সঙ্গে ফাইও ওয়ান সঙ্গে বিশিংপ্রি নাংমানি চং সামু থেপালাই মানুতা
0: লাইজাগো
2: তামং চাবা তাই কিসা অর তাই কিসা ওয়ান সঙ্গে নাই থাইলে কালাই যাগো সাবগ্রম চং গোবাং মা বরক ন চং বাক্সা বাক্সা নুখা নুগো তাবগ্রম চং মানে আজ মানই রক বা সামুং রকাশ নাংথাইয়া আগ্রম দিয়ে আবো নাই নাইখেন চং ও চেরাই রং খানো বেশি নুক যাবো তা বংনি ওয়ান চেরাইখোবা মানে আবো আসে বংনি বাকে না নাই এখন আবো বরক নাংজাগো মানা মুসং তাইক তাগ্রম চং মানে দামনি মানে ফানা একেবার মোবাইল ফোন তাবং দিনবা আর দাম দামনি মোবাইল ফোন তুই মুসং লাই দিবা
0: আবো দাম কম ফানাসে আর সামুং সামুং হেদা
2: এঙ্কা আবো হংকাইবা আবো খাইবা বেলাই নাংথাইয়া আবো জাথাইয়া হাই যাও কথা
0: এখনো
2: যেন ও ওয়ান সঙ্গে খাবো ফাইমানি এঙ্কাই নাংমানি বসাক সাক ওয়ান সঙ্গে মানে অবা আং নাঙো নিয়ে খাবো ওয়ান সঙ্গে
0: নাংমানি
2: নাংমানি বিশিংপ্রি
0: ফাইও
2: এঙ্কাই ওয়ান সঙ্গে বিশিংপ্রি নাংমানি বো আবো যেন থেবার যাবো তা এঙ্কা আবো ন যেন কামন কেবা নাঙ্গোসে হিনি হিংবা ন নাংমুং বাকি বেলাকে সরফ সাকে নাঙ্গে বেলাকে সামুং চুক না জাত আবার ওয়ান সঙ্গে চিন সামুং মাফা নাই।

0: বেলাই নখনা তো রেসা মগ্ন রখনা বাহিয়া অনন্ত জমতি আনি খুবই রেসা আপসাগ্রাস বাড়ি হানহাই সঙ্গ ককটু ফাশিং থাকনা লাইফিনাই ককটুক গ্রং যাবা সাবা দংফি হ্যালো
1: হ্যালো বাই দিবর কাহাম আং সিনানি স্মৃতি সে
0: আউ দিবর কাহাম লামসগ স্মৃতি ন
1: বাই তিনি ওয়ান সুমু মানি পান্ডা দা
0: আউ আউ ওয়ান সুমু পান্ডা নাং মানি বাই মু সুমু মানি আবুতা মু সিনি লাং মও
1: আউ হাজিং গ দা রাত্রি জাস্ট কল খাই কানা হাম বাই দা রা নন নং বেলাই নাং মানি কক সাকা
0: আউ
1: আসল বা তিনি নক নক কাহাম না নাং ওতা গাইদো বাই আং কাছে থানা মু সুমু চিনি তাবো চিনি ইয়াঙ্গ বম হাইং থাকা খাইতে মানে চিনি বড় র আবো রে কিসি সা হামিয়া রে দাম কলাই নি সঞ্জাক নো খাবলে বাই ইংকে আ বরক ন দাম ছিরি গলাক না সি না সি গলাক অম হাই রক তঙ্গ গাড়ি রক আং তা আন্তরাইনি আর রক থাংপুর রক মানে কেবা মা আং বরং ন নাই নাই ইউতা তেজ খাই নাই ইউতা কুসু গরি নি কুসু গরি বড় হানে নাং নং ইয়া হাই তুই রি রক নাং নং ইয়া রক রি রক তুম যাক নো কাঙ্কে না আকাশা কাছা বড় রং না আবরি রক কুসু রি রক কাহা মারক কান কান যাক্তা বাই আতে কাছা বরি রং নো বিনি সাইব মানে তলা ও শিয়া হাই রক দে ওয়ান চুং আছি দো বরা কক রক দা ব্রগি রক কক হাই রি গো গাড়ি ও হঙ্গে দাম রি আং মা কক নো বলে না বাই আমো রি বড় নং গো ওয়ান চুক দো আমতে হিং থানা মসং গাং নী কাহাম চুমবই তংদি নানো নাহাম নি রং সাক নবই তংদি নই বাই কক সামানি নাহামকে ব্যবহার খাই কাহামকে কক সামা গ্রে হিংকাই নি কোনো ফানো দাম তংগ্রা কোন ফান মোলা যা তংগ্রা আংখা আমি ওয়ান সুগ্রা অংখে

0: 버러럭 여자 버러럭 내 딸이 하면 순작 파나 뭐 살자 뭐 다이럭 나이클라이동 그냥 완추구시앙을 꼭 사오바이 앙저도 바나 앙꾸는 니 니리까 함 순작 하면 순작 버럭 시드라랑가 한게나 아무캉 시드라 기자 무캉 시드라랑가 내가 아무캉 시드라 버러럭 외장이 꼭 사서럭 기노바이 고마이 버러럭 보통고
1: 아우 동그만
0: 아무 사진이 완충마 무충마로 공나래
1: เออออมหายออมติตังดิเนี่ยวันชูกตาตตบายนะกะหังเกตองเดอะซึนตบายตอตอตากอนเอติปอลกะอ้าวบริรงนี่กวนยากันติเคปินินิตอมงเซนินิคันมงซูมงยานังเซซึกปานุไซโซกิตองดิพยาบานินิตอมงหามยาหังเกนังกันเซยซุมเซยบายบักซานอนนนนาซิกมาซุรเซมอกอลกูนาติเชเคเคเคเคเคเซนาซินัยตาอ้าวซึงซาซะแกงเคซินีทานิโวอาวหันยอกิซังกูโก Hello? Hello? Aau, washu shu tam zani un kani kai tam yasa khensi yamro yasa gai khnai tongu. Amon bagai kok sanani nasing tongan hani hin pana sina sing tongi maya. Kok dukno sasu i maru. Padi hanyo hai te kroksa phajak ngai tong kha kok duko yasa gai nalai phi nai. Sabu ba tong phi. Hello.
2: Hello, ma'am. Tini FM kisa line di staff tongo tre ke khnai tongo mobile app ni bising te khna mane
1: au engai mano kbang ma jeng jal tongui mano
2: a per jide ang sin mem
1: au da kon ham bai belai no sahar ma bagai au sini thani bo kbang mano jeng jal eng mani bising te bo seng mobile ni ka ham ke au khorang thangi angai mano a bhai engi bo ser ser khnao বেলাই ওয়াতেই হেকে বা সুমুই বদল বদল অংখেব কবাং মা ওয়াতেই রংনিয়া কতইব কবাং মা গাহাবকে স্রাই স্রাই ইয়াঙ্গ অংখনা মুংসাসক আবা আংব বিসিনি কক আম হাইরংন সাইমান লিয়া ফাইদিং কেও জরাব হাইনো হাই কক দু ফাসিং গো থাং নাইলাই নাই কক দু গো গ্রং জাক বা সাবো বাত হ্যালো হ্যালো বই খাই টংপুর রগো খাব ইয়ে আসাম সব ফাচা লাইন সাসই থাংপুরং না দা গো তাবুক তো লাইন হাপকা সারি দা গো অ কক দু কাইনি ইং মানে বিসিং গো তাই কাইসা আং কাইনি ওয়ান ওয়াই থামিয়া সাখা তাই কাইসানি কক দু কতালো হাইফন খরং খানাই আং মানবা গই আং আরো ইয়াসাকলি আহানে আং নরুন স্রে স্রে নো সাই রেখা ফাইদি দা গো সাইখানা রে তাকুক সুরেশ মুসুং মানি বাই নাং মানি আবো সিনি লাং মো তামো
3: নাং মানি কে ম্যাডাম সিনি তো বরণ মুসংমানে তো তাই ম্যাডাম
1: আও আও আবু থাকি
3: মুসংমানে ওয়ান ছমানে কাহাম না নাই নিনে বমতে লাইন ওয়ান ছয় কাম খাই আবো বরক যতন নাইজম মকল খাই নাইসি কঙ্কা আবো মকল আবো বুইনি নমিকি নাই নন যদি ন হাইমে সামু টাংখাঙ্ক বুইন আবো ওয়ান ছ নাইসুমাবো নিন মুখাং রমিকিউ আবো নে মুটুমান মানে ওয়ান ছকি সেটাই ওয়ান ছকি পাই আও ফাইরকা ইয়ে সামু খাইনে থাকে গবং কেবে ফাইমে নবাগে জংজাল আও ভাই সামু খাইনে লগিন বরফ কাছে বুদে রে রে আবরং যাহাতে মানে বুনি কক নাই উনি নিজে ওয়ান ছ মানে ভাই চলে কেন জানাই আও ভাই হেনে ওয়ান ছকি যাওয়া ম্যাডাম
1: নাগো বেলা নয় হামবাই দিপুর কাহাম পাই থাকো হাই নহাই আও সঙ্গ তিনি ওয়ান সুক মান দাবো ওয়ান সুক লাই দিয়ে চিনি লাং

আসলতে এই বেলাই খানাতো রেসাম নরো খানাবাখিয়া অরুণ দেবর মাবাই রেসাব যা রেসাম আসে জরতে তিনি ওয়ান সুগুং পান্ডা অবনিয়াগুলো নরো খাই মানাই কাহামতং দি রিঙ্গিতংলাংমা

বছর জরতেই আরও নারক জানাই নেন আরও থাঙ্গাই আহাইন মাগনাং ন সঙ্গেই মানাই আবু স্রংমানি নং রং পয়সা নাগলাক নি কানমুং স্রংনানি থাংপুরু নি যে ইউনিফর্ম আবু আহাইন মাগনাং ন মানজাকাই নং টংনানি সানানি নন মাগনাং নাই আবু স্রংনানি নি রংমানি নতুয়ী ইংনাই নং গবং রং স্রং গবং টংখে নং গাহাম ন স্রং মানাই নং কিসা কম হংকাঙ্কে নি যে নং রং স্রংমাতৈ নন ফরংজাকাই

আসরতেই পাই থাক নি খনাতত উরসামুং নরখনা বাইকা সিরু কুমার তাই বিনি লগিনি বড় পাই রসাবসাগ্রসামু আও খনাই তনাই মারে কিছিং সং পুলিয়ানসিনি পাই থাক জরা নরক আং বাই লগি তোমা বাগাই বেলাই ন খানি হামজাক মা সি বাইয়া ফর আসরতেও সিনি তিনি নি কক বরক নি এফএম নি আওই পান্দা অপনি ইয়াগুলত নরক পাই থাকো খনাই মানাই কক ব্রক বাই কক তোমা বুবাক তাই আবার ইয়াগুলো নরক বাংলা কক বাই আওয়াই মানি পান্দা খনাই মানায়।

যেখানে দিনের আলো পৌঁছায় ঠিকই, কিন্তু রাত নামলেই যেন জায়গাগুলো নিজের আরেকটা পরিচয় ফিরে পায়। সেই জায়গাগুলোর কথা পর্যটকদের গাইডবুকে লেখা থাকে না, ইউটিউবে ট্রেভেল ভিডিওতে খুব একটা দেখা যায় না, সেগুলো বেঁচে থাকে শুধু স্থানীয় মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো কিছু অদ্ভুত গল্পে। সেই রকমই এক রহস্যময় জায়গার কথা আমি জানতে পেরেছিলাম সম্পূর্ণ ঘটনাচক্রে। বারাণসীতে থাকার সময় এক ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয়েছিল, আজও আমি তার পরিচয় বলবো না, কারণ বহু অনুরোধের পর যখন তিনি অবশেষে তার জীবনের সেই ঘটনাটা আমাকে বলেছিলেন, তখন প্রথম শর্তই ছিল আমার পরিচয় যেন কোনোদিন প্রকাশ না পায়। বারাণসীতে থাকার সময় একদিন ঘটনাচক্রে তার সঙ্গে আলাপ হয়েছিল। সাধারণ চেহারা, সাধারণ পোশাক, কিন্তু কথাবার্তায় একটা অদ্ভুত সংযম। খুব বেশি কথা বলতেন না, তবে শহরটার অলিগলি ইতিহাস আর মানুষের জীবন সম্পর্কে তার জ্ঞান দেখে মনে হয়েছিল তিনি যেন বারাণসীকে শুধু দেখেননি, বেঁচেও ফেলেছেন। একদিন কথায় কথায় আমি বারাণসীর নানা লোককথার প্রসঙ্গ তুললাম। কেউ বলেছিল অমুক ঘাটে নাকি মাঝরাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কেউ বলেছিল অমুক গলিতে ছায়ার মতো একটা মানুষ হেঁটে বেড়ায়। আমি হেসে বলেছিলাম এসব গল্প না থাকলে বারাণসীকে নিয়ে মানুষের আগ্রহই অর্ধেক কমে যেত। আমার কথায় আশেপাশে যারা ছিল তারা হেসে উঠেছিল। শুধু একজন হাসেননি, তিনি বরং খুব আস্তে আস্তে মাথা নিচু করেছিলেন। আমি লক্ষ্য করলাম তিনি প্রতিবাদও করলেন না, আবার আমার কথায় সায়ও দিলেন না। মনে হলো কোথাও যেন একটা অস্বস্তি লুকিয়ে আছে। আমি হালকা মজা করেই জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি এসব বিশ্বাস করেন? তিনি আমার দিকে তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড, তারপর বললেন, বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানেও একটা জায়গা আছে, আমি সেইখানেই দাঁড়িয়ে আছি। কথাটা শুনে আমি একটু অবাকই হয়েছিলাম। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনার নিজের জীবনে কখনো এমন কিছু ঘটেছে? তিনি সঙ্গে সঙ্গে উত্তর দেননি, দূরে কোথায় যেন তাকিয়েছিলেন। তারপর শুধু বললেন, কিছু অভিজ্ঞতা মানুষের ভেতরেই থাকুক, বাইরে বেরুলে মানুষ তাকে গল্প বানিয়ে ফেলে। সেদিন আর কিছু জানতে পারিনি, কিন্তু ওই একটা কথাই আমার কৌতূহল বাড়িয়ে দিয়েছিল। তারপর যখনই তার সঙ্গে দেখা হয়েছে আমি একই প্রশ্ন করেছি, তিনি প্রতিবারই এড়িয়ে গেছেন। কখনো হেসে বিষয় বদলেছেন, কখনো বলেছেন শুনে কি করবে, আবার কখনো এমনভাবে চুপ করে থেকেছেন যেন প্রশ্নটাই শোনেননি। ধীরে ধীরে আমার বিশ্বাস হতে লাগলো মানুষটা গল্প শুনে বিশ্বাসী হননি, তিনি এমন কিছু দেখেছেন যেটা তাকে বদলে দিয়েছে। প্রায় 8 মাস কেটে গেল, আমি ধরেই নিয়েছিলাম আর কোনোদিন হয়তো গল্পটা শোনা হবে না। তারপর একদিন বারাণসী ছেড়ে ফেরার আগের সন্ধ্যায় তিনি আমাকে ডেকে বললেন, তুমি কি এখনো জানতে চাও? আমি এক মুহূর্ত দেরি না করে বললাম, চাই। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর খুব শান্ত গলায় বললেন, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার নাম, আমার পরিচয় কোথাও বলবে না। আমি রাজি হয়ে গেলাম। তিনি ধীরে ধীরে যে গল্পটা বলতে শুরু করলেন তার কেন্দ্রবিন্দুতে ছিল বারাণসীর রাজঘাট ব্রিজ পেরিয়ে কতোয়া সরাই মোহনার এক নির্জন আমবাগানের রাস্তা। দিনের আলোয় যে রাস্তা একেবারে সাধারণ, কিন্তু রাত নামার পর যে রাস্তার ইতিহাস আজও স্থানীয় মানুষ খুব আস্তে গলায় উচ্চারণ করেন। ঘটনাটা আজ থেকে বেশ কয়েক বছর আগের। তখন আমি প্রায়ই রাজঘাটের দিকে একটা কাজে যেতাম, সেদিনও গিয়েছিলাম। কাজ শেষ হতে হতে রাত হয়ে যায়। শহরে ফেরার জন্য একটা পুরনো শেয়ার জিপে উঠেছিলাম। জিপে আমরা মোট 6 জন ছিলাম। রাজঘাট ব্রিজ পেরিয়ে যখন কোতোয়া সরাই মোহনার রাস্তার দিকে ঢুকছি, তখন ড্রাইভার হঠাৎ গাড়িটা থামিয়ে দিল। ইঞ্জিন আর স্টার্ট নিচ্ছিল না। ড্রাইভার বিরক্ত হয়ে বনেট খুলে দাঁড়িয়ে রইল। তারপর বলল, সামনে গ্রাম আছে, যার তারা আছে হাঁটতে হাঁটতে চলে যান, আমি মিস্ত্রিকে ডেকে আনছি। দুজন যাত্রী সঙ্গে সঙ্গে নেমে চলে গেল, আর দুজন উল্টো দিক থেকে আসা একটা ট্র্যাক্টরে উঠে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম।

ভাবছিলাম অপেক্ষা করব নাকি হাঁটব। ঠিক তখনই ড্রাইভার বলল, ভয় পাবেন না, এ রাস্তা সোজা, আধ ঘন্টা হাঁটলেই লোকালয়। সে কথাটা বলেছিল খুব স্বাভাবিক ভঙ্গিতে, কিন্তু আশ্চর্য, পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ কৃষক হঠাৎ বলে উঠলেন, সোজা রাস্তা ঠিকই, তবে রাত হলে সব সোজা রাস্তা সোজা থাকে না। ড্রাইভার সঙ্গে সঙ্গে তাকে ধমক দিল, আবার শুরু করলে কাকা। বৃদ্ধ আর কিছু বললেন না, শুধু একবার আমার দিকে তার তাকিয়েছিলেন, সেই দৃষ্টিটা আজও ভুলতে পারিনি। আমি তখনও জানতাম না আর মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি এমন একটা রাস্তার ভেতরে ঢুকতে চলেছি যেখান থেকে ফিরে আসার পর আমার কাছে বারাণসী মানে আর কোনোদিন শুধু ঘাট মন্দির আর অঘরই থাকেনি। লোকটা একটু থামল, তারপর জানালার বাইরে কোথাও তাকিয়ে যেন বহু বছর আগে সেই রাতটাকে আবার চোখের সামনে দেখতে লাগল। জিপটা পেছনে রেখে হাঁটতে শুরু করলাম। প্রথমে একবার মনে হয়েছিল দাঁড়িয়েই থাকি, কিন্তু তখন রাত অনেক হয়ে গেছে, বাড়িতে খবরও দিতে পারিনি। ভাবলাম আধ ঘন্টার রাস্তা হাঁটলেই তো হয়, শুরুর কয়েক মিনিট পর্যন্ত সব কিছুই একেবারে স্বাভাবিক ছিল। রাস্তার দুপাশে শুধু আম গাছ, এমন ঘন আম বাগান আমি খুব কমই দেখেছি। গাছের ডালগুলো কোথাও কোথাও রাস্তার ওপর এমনভাবে ঝুঁকে পড়েছিল যেন অন্ধকারকে আরও একটু নিচে নামিয়ে আনতে চাইছে। পাকা আমের একটা মিষ্টি গন্ধ বাতাসে ভাসছিল, ভেজা মাটির গন্ধের সঙ্গে মিশে সেই গন্ধটা অদ্ভুত এক অনুভূতি তৈরি করেছিল। মনে হচ্ছিল প্রকৃতি যেন খুব শান্ত, সেই শান্তির নিচে কোথাও একটা অস্বস্তি লুকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, তখন কি ভয় লাগছিল না? সে মাথা নাড়ল, না, তখনও আমি এসব গল্পকে গুরুত্ব দিইনি। হাঁটতে হাঁটতে শুধু একটা জিনিস খেয়াল করলাম, রাস্তার শব্দ খুব দ্রুত বদলে যাচ্ছিল। আমি বুঝতে না পেরে তার দিকে তাকালাম। সে বলল, শহরে হাঁটলে সবসময় কোনো না কোনো শব্দ কানে আসে, দূরে গাড়ির, মানুষের কথা, কুকুরের ডাক, কিছু না কিছু। কিন্তু সেখানে প্রথমে ঝিঝি পোকার ডাক ছিল, তারপর বুঝলাম ডাকটা নেই, একেবারেই কোনো শব্দ নেই। এক মুহূর্তে যেন সব শব্দ থেমে গেল, এতটাই নিস্তব্ধ যে নিজের পায়ের শব্দটাই কানে বেঁধছিল। আমি বললাম, হয়তো রাত বেশি হয়ে গিয়েছিল। সে মৃদু হেসে বলল, আমিও তাই ভেবেছিলাম। কিন্তু তার কয়েক সেকেন্ড পরই আমার বাঁ দিকে একটা ধূপ শব্দ হলো, যেন একটা পাকা আম মাটিতে পড়ল। আমি স্বাভাবিকভাবেই শব্দের দিকে তাকালাম, গাছের নিচে কিছুই নেই। ভাবলাম হয়তো অন্ধকারে চোখ পড়ছে না, আরও দু তিন পা এগুতেই আবার ধূপ, এবার ডান দিকে। আবার তাকালাম, সেখানেও কিছু নেই। লোকটা একটু থামল, তারপর বলল, অদ্ভুত ব্যাপার, জানো, শব্দটা হচ্ছিল কিন্তু কোনো আম পড়ে থাকতে দেখিনি। আমি বললাম, হয়তো গাছের ভেতর কোথাও পড়েছিল। সে হালকা মাথা নাড়ল, হ্যাঁ, সেটাই সবচেয়ে যুক্তিসঙ্গত ব্যাখ্যা। কিন্তু তখন আমার মনে হচ্ছিল শব্দগুলো যেন আমাকে অনুসরণ করছে। আমি আর কিছু বললাম না। সে আবার বলতে শুরু করল, আরও একটু এগুতেই একটা সরু কালভার্ট চোখে পড়ল, দিনের বেলা দেখলে কেউই খেয়াল করবে না। নিচে দিয়ে একটা সরু নালা গেছে, বর্ষায় নিশ্চয়ই জল থাকে। আমি কালভার্টের উপর দাঁড়িয়ে একবার নিচে তাকালাম, জল প্রায় ছিল না, কিন্তু বাতাসটা কেমন কেমন যেন ঠান্ডা হয়ে গেল অকারণে। মনে হলো এই ছোট্ট জায়গাটার তাপমাত্রা যেন আশেপাশের রাস্তা থেকে আলাদা। আমি বললাম, তুমি কি তখন ওই বৃদ্ধের কথাটা মনে করছিলে? সে এবার প্রথমবারের মতো একটু জোরে হেসে উঠল, অদ্ভুত ব্যাপার কি জানো, মানুষ যখন ভয় পেতে শুরু করে তখন সে সেই কথাগুলোই সবচেয়ে বেশি মনে করে যেগুলো কয়েক মিনিট আগেও সে বিশ্বাস করত না। কালভার্টটা পার হওয়ার পর হঠাৎ মনে হলো, আমি যেন আর একা হাঁটছি না, পেছনে কেউ আছে, এমন নয়, সামনেও নয়, ঠিক বোঝাতে পারবো না। শুধু মনে হচ্ছিল আমাকে কেউ লক্ষ্য করছে গাছের আড়াল থেকে।

আমি দু একবার পেছনে ফিরে তাকিয়েছিলাম, কেউ ছিল না। তবু সেই অনুভূতিটা একটুও কমছিল না। ঠিক তখনই সে কথাটা শেষ না করে চুপ করে গেল। আমি অপেক্ষা করলাম। সে ধীরে ধীরে বলল, রাস্তার অনেকটা সামনে একটা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। খুব স্বাভাবিক একজন মানুষ, মনে হচ্ছিল হয়তো কোনো গ্রামের বাসিন্দা। মাথায় ওড়না টানা, ফিকে নীল রঙের একটা পোশাক, হাতে যেন কিছু একটা ধরা। অন্ধকারে পরিষ্কার বোঝা যাচ্ছিল না। আমি তখনও বুঝতে পারিনি সেই মানুষটাকে দেখার পর আমার জীবনের সবচেয়ে দীর্ঘ কয়েক মিনিট শুরু হতে চলেছে। আমি প্রথমে একটু ভয় পাইনি, বরং মনে হয়েছিল যাক, অন্তত একজন মানুষ তো দেখা গেল। রাতের সেই নির্জন রাস্তায় এতক্ষণ ধরে একা হাঁটার পর দূরে একজন মানুষের উপস্থিতিই আমার কাছে স্বস্তির মতো মনে হয়েছিল। আমি হাঁটার গতি একটু বাড়িয়ে দিলাম। মনে হচ্ছিল কাছে গিয়ে জিজ্ঞেস করব, লোকালয় আর কত দূর? কিন্তু কয়েক মুহূর্ত পরে প্রথম অস্বাভাবিক ব্যাপারটা খেয়াল করলাম। আমি যত দ্রুত হাঁটছি, সামনের মানুষটাও যেন ঠিক ততটাই দূরে রয়ে যাচ্ছে, দূরত্বটা কমছে না। আমি থেমে গেলাম, হয়তো অন্ধকারে আমারই ভুল হচ্ছে, নিজেকে এই বলে বোঝালাম। কিন্তু অদ্ভুত একটা অস্বস্তি ধীরে ধীরে বুকের ভেতর জমতে শুরু করেছিল। ঠিক তখনই আমবাগানের কোথাও একটা শুকনো ডাল ভাঙার শব্দ হলো মরাত। আমি চমকে পেছনে ফিরে তাকালাম, কেউ নেই। আবার সামনে তাকাতেই দেখলাম যে মানুষটাকে এতক্ষণ দেখছিলাম সে আর রাস্তার মাঝখানে নেই। এবার সে দাঁড়িয়ে আছে রাস্তার একেবারে ধারে একটা বিশাল আম গাছের নিচে, মাথা সামান্য নিচু। হাওয়া নেই, তবু তার ওড়না এক কোণ খুব আস্তে আস্তে দুলছে। আমি বুঝতে পারছিলাম না এই গুবনা ফিরে যাব। ঠিক সেই সময় একটা কণ্ঠ পেলাম, পাকা আমের মিষ্টি কণ্ঠটা যেন হঠাৎ মিলিয়ে গেছে, তার জায়গায় ভেসে আসছে ভেজা মাটির কণ্ঠ। মনে হচ্ছিল একটু আগে যেন বৃষ্টি হয়েছে, অথচ আকাশ একেবারে পরিষ্কার। আমি নিজেকে ধমক দিলাম, অযথা ভাবছিস, সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, গিয়ে কথা বল। আমি আরো কয়েক পা এগুলাম, তারপরেই লোকটা প্রথমবার থেমে গেল। আমি দেখলাম এতক্ষণ ধরে গল্প বলতে বলতে তার ডান হাতের আঙুলগুলো অজান্তেই কাঁপছে। আমি কিছু বললাম না, সে নিজেই আবার বলতে শুরু করল। আমি যখন আরো 10-12 পা দূরে, ঠিক তখন সেই মানুষটা খুব ধীরে ধীরে মাথা তুলল। মুখটা স্পষ্ট দেখিনি, আজও বলতে পারবো না পুরুষ ছিল না মহিলা। শুধু মনে আছে চোখ দুটো আমার দিকে ছিল না, মনে হচ্ছিল আমার পেছনে দাঁড়িয়ে থাকা কারুর দিকে তাকিয়ে আছে। আমার বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে পেছনে ফিরে তাকালাম, কেউ নেই, শুধু রাস্তা, কালো আমবাগান আর অনেক দূরে দাঁড়িয়ে থাকা বিকল জিপটার খুব ক্ষীণ আলো। আমি আবার সামনে তাকালাম, গামছাটার নিচে কেউ নেই, একেবারে কেউ না, গাছটার নিচে কেউ নেই। আমি ছুটে গিয়ে চারপাশে খুঁজলাম, গাছের আড়াল, নালার ধার, কালভার্টের পাশে কোথাও কোনো মনুষ্য চিহ্ন নেই। কিন্তু মাটিতে একটা জিনিস পড়েছিল, আমি সেটা তুলে নিলাম। একটা ছোট্ট কাঠের খেলনা, হাতে বানানো, দেখে মনে হলো অনেক পুরনো। মাটির ধুলো আর সময়ের রং তা প্রায় মুছে গেছে। আমি বললাম, হতে পারে কোনো বাচ্চার হাত থেকে পড়ে গেছে। লোকটা দীর্ঘশ্বাস ফেলল, সেটাই আমিও ভাবছিলাম। কিন্তু তারপর দিন যখন আমি আবার দিনের বেলা ওখানে গেলাম, তখন এমন কিছু জানতে পারলাম যে আমার ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল। লোকটা অনেকক্ষণ চুপ করে রইল, তারপর খুব আস্তে আস্তে বলল, জানো পৃথিবীতে কিছু গল্প আছে যেগুলো শোনার পর মনে হয়তো ভূতের গল্প না থাকলেই ভালো ছিল, ভালো হতো, কারণ সত্যিটা অনেক বেশি নিষ্ঠুর। সে একটু জল খেল, তারপর বলতে শুরু করল। পরদিন সকাল, রাতে সেই ভয় যেন সূর্যের আলোয় অনেকটাই মিলিয়ে গিয়েছিল, তবু অদ্ভুতভাবে একটা প্রশ্ন মাথা থেকে সরছিল না। আমি

কাকে দেখেছিলাম? উত্তর খুঁজতেই আবার সেই আমবাগানের দিকে ফিরে গেলাম। দিনের আলো জায়গাটাকে বেশ দেখে বিশ্বাসই হচ্ছিল না, কয়েক ঘন্টা আগে ওইখানে বুক কেঁপে উঠেছিল। আম গাছের ফাঁক দিয়ে রোদের আলো পড়ছে, কোথাও কয়েকজন বাচ্চা কাঁচা আম কুড়োচ্ছে, দু একজন কৃষক মাঠের দিকে যাচ্ছে। রাতে এসে ভয়ঙ্কর নিরবতার সঙ্গে এই দৃশ্যের কোনো মিলই নেই। আমি কালভার্টটার কাছে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই দেখি আগের রাতের সে বৃদ্ধ ধীরে ধীরে হেঁটে আসছেন। আমাকে দেখে তিনি যেন একটু অবাক হলেন না, মনে হলো তিনি যেন জানতেন আমি আবার ফিরব। এগিয়ে গিয়ে আমি পকেট থেকে কাঠের খেলনাটা বের করে তার হাতে দিলাম। বৃদ্ধ খেলনাটা হাতে নিয়েই যেন ঝুমে গেলেন, তার চোখের ভাজগুলো আরও গভীর হয়ে উঠল। তিনি অনেকক্ষণ কিছু বললেন না, শুধু বুড়ো আঙুল দিয়ে খেলনাটার গায়ে জমে থাকা ধুলো আস্তে আস্তে মুছতে লাগলেন। তারপর ফিসফিস করে বললেন, এটা তুমি কোথায় পেলে? আমি কালভার্টটার দিকে দেখিয়ে বললাম, ওখানে। বৃদ্ধ এক ঝটকায় মাথা তুললেন, কাল রাতে? আমি মাথা নাড়তেই তার মুখের রং বদলে গেল। তিনি চারপাশে একবার তাকালেন, যেন নিশ্চিত হতে চাইছিলেন আশেপাশে কেউ শুনছে না। তারপর খুব নিচু গলায় বললেন, চলো এখানে দাঁড়িয়ে এসব কথা বলা ঠিক হবে না। আমরা আমবাগান ছেড়ে একটু দূরে একটা পুরনো বট গাছের নিচে এসে বসলাম। বৃদ্ধ লোকটা কাঠের খেলনাটা দুহাতে তুলে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। তার চোখ দুটো কেমন যেন ঝাপসা হয়ে উঠেছিল, মনে হচ্ছিল খেলনাটা নয়, তিনি যেন বহু বছর আগের কোনো স্মৃতিকে স্পর্শ করছেন। আমি ধৈর্য রাখতে না পেরে জিজ্ঞেস করলাম, কাকা এই খেলনাটা কি? তিনি আমার দিকে তাকালেন না, খুব আস্তে বললেন, এটা শুধু খেলনা নয় বাবা, একটা অসমাপ্ত গল্পের শেষ চিহ্ন। তারপর তিনি কালভার্টটার দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, আজ থেকে 50-60 বছর আগে এই রাস্তা এমন ছিল না, চারদিকে শুধু আম গাছ, এতটাই ঘন ছিল যে দুপুর বেলাতেও রোদ মাটিতে ঠিক মতো পৌঁছতো না। এখন যে রাস্তা দেখছ, তখন এটা ছিল কাঁচা পথ। রাজঘাট থেকে যারা সরাই মোহনা কিংবা কোতোয়ার দিকে যেত, তারা দিনের বেলা আলো থাকতেই এই বাগান পার করে নিত, কারণ সূর্য ডুবে গেলে এই জায়গাটা এড়িয়ে চলাই ছিল নিয়ম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তখন থেকেই? বৃদ্ধ ধীরে মাথা নাড়লেন, না তারও আগে থেকে। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, এই কালভার্টটার নিচে যে সরু নালাটা বয়ে গেছে আজ সেটা প্রায় শুকিয়ে গেছে, কিন্তু এক সময় এখানে এই গ্রামের মানুষ এমন কিছু দৃশ্য দেখেছে যা কোনো মানুষের দেখা উচিত নয়। সমাজের ভয়, লোকলজ্জা, দারিদ্র কিংবা নিজের পাপ লুকোনোর জন্য অনেক নিষ্পাপ নবজাতককে রাতের অন্ধকারে এখানে ফেলে রেখে চলে যেত মানুষ। বৃদ্ধের কলাটা কেঁপে উঠল। ভোরবেলা গ্রামের লোকজন কখনো কান্নার শব্দে ছুটে আসত, কখনো শুধু নীরবতা পেয়েছে, আর কখনো তিনি থেমে গেলেন। আমি আস্তে করে বললাম, কখনো? বৃদ্ধ চোখ বন্ধ করলেন, কখনো এই খেলনাটার মতো একটা ছোট্ট স্মৃতি পড়ে থাকতে দেখেছে। আমার হাতটা অজান্তেই কাঠের খেলনাটার দিকে এগিয়ে গেল। বৃদ্ধ আবার বলতে শুরু করল, কিন্তু এই বাগানের অভিশাপ শুধু ওই শিশুদের জন্য নয়, এই খেলনাটা আমি শেষ দেখেছিলাম প্রায় 30 বছর আগে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। মানে? বৃদ্ধ ধীরে ধীরে বলতে লাগলেন, সে সময় এই বাগানের পাশে কয়েকটা কাঁচা বাড়ি ছিল, তাদের একটায় থাকতো একা এক তরুণী, তার ছিল কয়েক মাসের একটা ছেলে। ছেলেটা এই কাঠের ঘোড়াটাকে ছাড়া কিছুতেই চুপ করত না। তিনি খেলনাটা মাথায় হাত বুলিয়ে দিলেন। এক বর্ষার রাতে মা সন্তান দুজনেই হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সেই রাতের পর সে আর কোনো দিন বাড়ি ফেরেনি। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। বৃদ্ধ বললেন, পরদিন সকাল থেকে গ্রামের মানুষ তাকে খুঁজছিল, আমবাগানের প্রতিটা কোণা খুঁজছিল, নালার ধারে খুঁজছিল, এই কালভার্টটার পাশেও খুঁজেছিল, কিন্তু মেয়েটাকে আর খুঁজে পাওয়া যায়নি, শুধু এই কাঠের খেলনাটা পড়েছিল কালভার্টের পাশে। আমি ফিসফিস করে বললাম, তাহলে? বৃদ্ধ মাথা নাড়লেন, তখন থেকে কত রকম কথা ছড়িয়েছে, কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে খুন, কেউ বলে আত্মহত্যা, সত্যিটা আজও কেউ

জানে না। অনেকে বলেছিল তারা হয়তো রাতারাতি কোথাও চলে গেছে, কিন্তু পুলিশও কোনো দিন তাদের কোনো খোঁজ পায়নি। কিন্তু ওই ঘটনার পর থেকেই মানুষ অদ্ভুত সব দাবি করতে শুরু করে। গভীর রাতে কেউ বলে কালভার্টের দিক থেকে শিশুর কান্নার মতো শব্দ ভেসে আসে, আবার কেউ দাবি করে রাস্তার ধারে একটা অবয়ব নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। সে কখনো কারোর পথ আটকায় না, কিছু বলে না, শুধু দাঁড়িয়ে থাকে যেন কারোর জন্য অপেক্ষা করছে। আমি কাঁপা গলায় বললাম, আমি কি তাকে দেখেছিলাম? বৃদ্ধ আমার চোখের দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ, তারপর খুব ধীরে ধীরে বললেন, আমি জানি না তুমি কাকে দেখেছ, কিন্তু একটা কথা মনে রেখো, সব অলৌকিক ঘটনা ভূতের জন্য হয় না। কিছু জায়গাও মানুষের কান্না, যন্ত্রণা আর অন্যায়কে এত গভীরভাবে নিজের মধ্যে ধরে রাখে যে বহু বছর পরেও সেখানে দাঁড়ারই মনে হয় সময় যেন পুরোপুরি এগোতে পারেনি। এই খেলনাটা আমার হাত থেকে নিয়ে আবার কালভার্টার ধারে রেখে দিলেন, তারপর দুহাত জোর করে মাথা নত করলেন। আমিও কিছু না ভেবে একই কাজ করলাম। ঠিক সেই মুহূর্তে আমবাগানের উপর দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, শুকনো পাতাগুলো একসঙ্গে মাটিতে ঝরে পড়ল। আমি স্পষ্টভাবে অনুভব করলাম কেউ যেন খুব আস্তে আমাদের পাশ দিয়ে হেঁটে গেল, কিন্তু তাকিয়ে দেখলাম চারপাশে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। বৃদ্ধ চোখ না খুলেই বললেন, চলো বাবা, যাদের কষ্ট আমরা কমাতে পারিনি তাদের নীরবতাটুকু অন্তত আর বিরক্ত না করি। লোকটা চুপ করে গেল। আমি লক্ষ্য করলাম এতক্ষণ ধরে যে মানুষটা অবলীলায় নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতটার কথা বলছিল তার কোণে তখন নিঃশব্দে জল চিকচিক করছে। আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, তারপর আর কোনো দিন ওই রাস্তা দিয়ে গিয়েছিলেন? সে জানালার বাইরে অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর খুব শান্ত গলায় বলল, দিনের বেলা, হ্যাঁ, কিন্তু রাতের পরে আর কোনো দিন নয়। আমি আরেকটা প্রশ্ন করলাম, আজও কি মনে হয় সেদিন তুমি অলৌকিক কিছু দেখেছিলে? সে মৃদু হেসে মাথা নাড়ল, সেই হাসির মধ্যে শুধু ক্লান্তি, অনেক বছরের একটা নীরব ক্লান্তি। সে বলল, আজও জানি না আমি কাকে দেখেছিলাম, হয়তো একজন পথহারা মানুষ, হয়তো আমার চোখের ভুল, হয়তো এমন একজন যার গল্প পৃথিবীর কেউ আর কোনো দিন জানবে না, কিন্তু ওই রাত আমাকে একটা জিনিস শিখিয়েছে। আমি চুপ করে শুনছিলাম। সে ধীরে ধীরে বলল, মানুষ মরে গেলে তার শরীরটা একদিন মাটিতে মিশে যায়, কিন্তু তার অপূর্ণ কান্না, তার অসমাপ্ত অপেক্ষা আর মানুষের করা অন্যায়, সেগুলো এত সহজে পৃথিবী ছেড়ে যায় না।

আপনি যদি কোনোদিন বারাণসী যান আর ভাগ্য যদি আপনাকে রাজঘাট ব্রিজ পেরিয়ে কোতোয়া সরাইমোহনার সেই আমবাগানের পথ পর্যন্ত নিয়ে যায়, তাহলে সেখানে দাঁড়িয়ে একবার চারপাশটা ভালো করে দেখবেন। হয়তো কিছুই দেখবেন না, হয়তো কিছুই শুনবেন না, কিন্তু হঠাৎ যদি মনে হয় বাতাসটা অকারণে একটু ঠান্ডা হয়ে গেল, অথবা আমপাতার ফাঁক দিয়ে কেউ যেন খুব চুপচাপ আপনাকে দেখছে, তাহলে ভয় পাবেন না। শুধু চোখ বন্ধ করে মনে মনে বলবেন, যারা কোনো দিন এই পৃথিবীর আলো ঠিকঠাক দেখতে পারেনি তারা যেন অন্তত শান্তি পায়, কারণ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গল্পগুলো ভূত লেখে না, সেগুলো লিখে যায় মানুষ। আর পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ অপেক্ষা কোনো অলৌকিক শক্তির নয়, সেটা হয়তো কোনো মায়ের, যে শেষবারের মতো এখনও তার সন্তানকে বুকে জড়িয়ে বাড়ি ফিরতে চায়। সেই দিনটা হয়তো আর কোনো দিন আসবে না, তবু কতোয়া সরায় মোহনার সেই নিঝুম আমবাগান আজও নিশ্চুপ দাঁড়িয়ে আছে। সে শুধু বুকের ভেতরে লুকিয়ে রেখে দিয়েছে কিছু অসমাপ্ত গল্প, আর সেই গল্পগুলোই কখনো কখনো গভীর রাতের বাতাস হয়ে খুব আস্তে আস্তে আমাদের পাশে দিয়ে হেঁটে যায়।

শুনছিলেন এতক্ষণ সুরিত মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প আজকের চেরা এতপার।

0: আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের ঋদ মাঝারে আরও একটি নতুন পর্বে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এই পর্বে আপনারা আপনাদের পছন্দের যে কোনো লোকসঙ্গীত আমাদের অনুরোধ করতে পারেন, আমার অনুরোধের আসর, লোকসঙ্গীতের অনুরোধের আসর ঋদ মাঝারে। বলতে বলতে একজন বন্ধু চলে এসছে। হ্যালো নমস্কার।
1: আচ্ছা ঠিক আছে বলো।
2: আমি একটা লোকগীতি শুনতে চাই।
0: আচ্ছা কি গান? চলো শুনতে থাকো ভালো করে বাজান গো দোতারা, এই মুহূর্তে আমাদের ছোট্ট শ্রোতা বন্ধুর জন্য।

আজ প্রেমানন্দে হাঁটে বসেছে। একদম তো, এই যে লোকগান, এ তো আমাদের কথা, সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের ভালোবাসার কথা, বিরহের কথা, আনন্দের কথা। সে কথা, সে গান হবে আপনাদের পছন্দের। আমরা রয়েছি লোকগানের অনুরোধের আসর রিদমাঝারের।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: নমস্কার ম্যাম, শুভ বিকেল।
1: হ্যাঁ নমস্কার, নমস্কার।
0: আমি কুয়ায় রামচন্দ্র দত্ত, অখিল দেব বলছি।
1: হ্যাঁ অখিল বাবু বলুন।
0: আচ্ছা, গান শুনব নবী মোর পরশমণি, নবী মোর সোনার কোণে, এই গানটা।
1: নবী মোর
0: পরশমণি,
1: নবী মোর,
0: নবী মোর সোনার কোণে।
1: ঠিক আছে, অবশ্যই শোনাচ্ছি, আপনি সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাকে।

শহর গ্রাম সকলের শেকড়ে গেঁথে যাওয়া যে গান, সেই গানই তো লোকগান, তাই না? আমরা রয়েছি রিদমাঝারির আসরে।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের আগের ফোন নম্বর তো আপনারা জানেননি, আর যে নতুন বন্ধুরা ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গেছেন তাদের বলি 9485007173। এই নম্বরে আপনি চাইলেই ডায়াল করে আপনার পছন্দের গানের অনুরোধ আমাদের কাছে রাখতে পারেন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন।
1: গানটা হবে আপনার কিসে হরি কেমন বল, যার নাম শুনে চোখে আসে এত বল।
0: আরো একবার আপনাকে বলতে হবে,
1: সখী সে হরি কেমন বল।
0: তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। ধন্যবাদ আপনাকে।

0: हेलो हेलो
1: हेलो। हाँ,
0: बोलून।
1: बोलिए।
0: আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না শ্রোতা বন্ধু। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার। হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: ম্যাম তুমি আমার থেকে বলছো?
0: আচ্ছা বলুন।
1: ম্যাম আমি

0: আচ্ছা গান হবে
1: কি গান? আমার যে কোনো পছন্দ মতো, আপনি আমাদের অনুষ্ঠান শুনুন বরঞ্চ শ্রোতা বন্ধু। আচ্ছা, আমরা আমাদের বিনীত অনুরোধ আপনাদের কাছে, আপনারা আগে পুরো গোটা অনুষ্ঠানটা না শুনলেও যখন অনুষ্ঠানে ফোন করবেন আপনার পছন্দের গানের অনুরোধ জানানোর জন্য, দয়া করে তখন কি অনুষ্ঠান চলছে সেটা অন্তত শুনুন। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার।
2: হ্যালো, নমস্কার,
1: হ্যাঁ বলুন।
2: আমি টিঙ্কু বলছি।
1: আচ্ছা টিঙ্কু বাবু বলুন।
2: আমি একটি বিজু সরকারের গান শুনবো, দোলা চক্রবর্তীর কণ্ঠে আমার মনে মিলেছে জানিয়ে জেনেছে।
1: আমার মন
2: আসবেন,
1: আমার
2: মনে,
1: হ্যাঁ
2: আমার মনে মিলেছে, আমার জানিয়ে জেনেছে, তুমি আসবে না তাই মনে ছাড়ে না পথ খাওয়া।
1: আচ্ছা, এ তো আমি তো খুঁজে পাচ্ছি না, ভোলা চক্রবর্তী না,
2: দোলা দোলা
1: দোলা।
2: হুম,
1: আচ্ছা, কথাও পরিষ্কার শোনা যাচ্ছে না। দোলা চক্রবর্তী, একটু লাইনে থাকুন আপনি। দোলা চক্রবর্তীর কণ্ঠে আমার মন মেনেছে, তাই তো? আচ্ছা, এই যে আপনারা ভক্তি সঙ্গীত অনুরোধ করছেন, ঠিক আছে, ভক্তি সঙ্গীত একটা ধারা, কিন্তু আমি তো রয়েছি লোকগান, অর্থাৎ লোকসঙ্গীতের আসরে। আমি বুঝতে পারছি না। হ্যাঁ
2: না ম্যাডাম, এগুলি লোকসঙ্গীতের মধ্যে পড়ে।
1: আচ্ছা,
2: বিজয় সরকার, বিজয় সরকার যে গান লিখেছে নেই, লোকসঙ্গীতের মধ্যে পড়ে তাই বলছি।
1: আচ্ছা, দোলা চক্রবর্তীর কণ্ঠে আমার মন মেনেছে, তাই তো?
2: হ্যাঁ হ্যাঁ,
1: আমার মন মেনেছে, কিন্তু দোলা চক্রবর্তীর কণ্ঠে তো আমি গান খুঁজে পাচ্ছি না, আমি অন্যদের কণ্ঠে রয়েছে এই গান।
2: আচ্ছা, দেন তাই,
1: ঠিক আছে, ওকে,
2: ধন্যবাদ,
1: ধন্যবাদ আপনাকে।

0: শুনলেন বিজয় সরকারের কণ্ঠে এই গানটি। হ্যালো নমস্কার, কি রয়েছেন? হ্যালো হ্যালো
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি প্রতিমা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: ছাতা ধর এই দেওয়ারা এসে সুন্দর শালি মোরা ভিগেন না, এই গানটা শুনতে চাই।
0: ঠিক আছে, হ্যাঁ নিশ্চয়ই, ধন্যবাদ ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। শুনুন, শুনতে থাকুন আপনার পছন্দের এই গানটি। শিল্পী লোপামুদ্রা মিত্র।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো, বলুন, কি রয়েছে?
1: ম্যাম, লিখবি কি হতে চান?
0: নিশ্চয়।
1: সাদের লাউ মুর।
0: সাধের লাউ, ঠিক আছে,
1: হ্যাঁ হ্যাঁ
0: ধন্যবাদ।
2: সারিগামা

0: हेलो नमस्कार। हेलो हेलो हेलो,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো, নমস্কার
0: হ্যাঁ
1: নমস্কার,
0: নমস্কার।
1: আমি মলানগর থেকে বলছি। লক্ষ্মী, আমাকে কি লোকগীতি শুনে দিবেন? একবার বলো রে মধুমাখা হরির নাম বলো রে, নামের গুণে উঠাবে সে গানটা।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।
1: ধন্যবাদ।

হোয়াটসঅ্যাপে আমাদের জন্য একটি অনুরোধ লিখে পাঠিয়েছেন জিরানিয়া থেকে ঝর্ণা ভট্টাচার্য। নদীর ঘাটে দেখা এলাম কি সুন্দর ও শ্যামরা। ঠিক আছে, অবশ্যই এই মুহূর্তে রইল আপনার পছন্দের এই গানটি রিমা ঝারের আসরে। ঝর্ণা দেবী শুনতে থাকুন।

শুনছিলাম এই লোকগানটি বৈশালী ব্যানার্জির কণ্ঠে। হ্যালো নমস্কার। হ্যালো, হ্যালো নমস্কার, হ্যালো, হ্যালো নমস্কার, হ্যালো।

0: হ্যালো হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন।
1: আমি খয়রপুর থেকে বল
0: হ্যাঁ বলুন বলুন।
1: ওষুধ

0: বলুন।
1: আচ্ছা আচ্ছা অসিত বলুন। হ্যাঁ ঠিক আছে অসিত বাবু বলুন।
0: ভালো আছে?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি। বলুন কিছু বলবেন। হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো নমস্কার। ফোন আসছে কিন্তু রিসিভ করতে যাচ্ছি, কথা বলতে পারছি না, বন্ধুর কথাও শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যালো
0: হ্যালো,
1: হ্যাঁ বলুন কে বলছেন? যে কোনো পছন্দের গান? আপনার কোনো পছন্দ নেই? ঠিক আছে ঠিক আছে আমি দিচ্ছি।

0: তো বলুন কে বলছেন?
1: হ্যাঁ, আমি সিনেমা থেকে বলছি, মধুমাতা হরিণ নামে গানটা হবে?
0: গানটা আমি অলরেডি প্লে করে দিয়েছি, আমি আপনাদের হ্যালো, নমস্কার, হ্যালো।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার, আমি শ্যামলী বাজার থেকে বলছি, দেবব্রত কর্ম।
0: হ্যাঁ বলুন।
1: আমি আজ দেখিল লোকে যে শুনতে পেয়েছি গানটা হলো দরিয়ায়,
0: অকুল দরিয়ায়। আচ্ছা, কার কণ্ঠে, কেউ রয়েছেন প্রিয় শিল্পী যার কণ্ঠে আপনি শুনতে চাইছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, নির্মলেন্দু চৌধুরী। ঠিক আছে, অবশ্যই, ভালো থাকবেন, ধন্যবাদ।

নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে গানটা আপনাকে শোনাতে পারলাম না, অসংখ্য কি বলবো, আফসোস, আমার আফসোস রইল, আমি দুঃখিত। আপনাকে অদিতি চক্রবর্তীর কণ্ঠে গানটা শোনাচ্ছি, জানি না আপনি যে গানটা শুনতে চাইছেন, কারণ অকুল দরিয়ায় প্রচুর গান রয়েছে, এমন অনেকগুলো লোকগান রয়েছে, এই গানটা আপনি চাইছিলেন কিনা বুঝতে পারছি না, শুনতে থাকুন।

হ্যাঁ, গান শোনাতে শোনাতে আমরা অনেক দূর পৌঁছে গেলাম, একেবারে সময় পেরিয়ে। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা ছিলাম রিতমাঝারের আসরে, সময় বলছে এখন সংবাদ শিরোনামের পালা। সংবাদ শিরোনামের পরই আপনাদের আরও একটি প্রিয় অনুষ্ঠান, ফেলে আসা দিনের গানের অনুষ্ঠান নিয়ে আমি অনিন্দিতা অবশ্যই থাকছি আপনাদের সঙ্গে। শুনতে থাকুন FM উজ্জয়ন্ত 101.3 MHz প্রচার তরঙ্গে।

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের বৃহত্তম বৈশ্বিক বস্ত্র উৎসব ভারত টেক্স 2026 উৎসবের উদ্বোধন করেন। শ্রী সিং বলেন, ভারত টেক্স ভারত প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন, এটি এখন একটি আন্তর্জাতিক আয়োজন হয়ে উঠেছে। প্রতি বছর এখানে প্রদর্শক, ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। তিনি আরও বলেন, এবছর 130টি দেশ থেকে 60,000-এরও বেশি ক্রেতা ও প্রদর্শক এই আয়োজনে অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিভিন্ন রাজ্যের বস্ত্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। আগামী বৃহস্পতিবার রথযাত্রা, তবে তার আগে আগামীকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা মেলাকার 9-দিনব্যাপী ঐতিহ্যবাহী রথের মেলা উদ্বোধন করবেন। উল্টো রথ পর্যন্ত চলবে এই মেলা। জাতি জনজাতি নির্বিশেষে হাজার হাজার মানুষের মিলন কেন্দ্রে পরিণত হবে মেলাঘরের জগন্নাথ বাড়ি প্রাঙ্গণ। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভূমি অধিগ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালনা করার জন্য রেল ভূমি পোর্টাল চালু করা হবে। ভারতীয় রেলকে আধুনিকীকরণের লক্ষ্যে গৃহীত সংস্কারগুলো নিয়ে নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে শ্রী বৈষ্ণব বলেন, তার মন্ত্রক নির্মাণ খাত সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু সংস্কার এনেছে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও গতির ওপর জোর দিয়ে প্রত্যেক দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ রাজ্য অতিথিশালার কনফারেন্স হলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর ও তপশিলী জাতি কল্যাণ দপ্তর আয়োজিত জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকে তিনি এই আহ্বান জানান। তিনি প্রকল্প বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দেন।

শ্রোতা বন্ধুরা, আপনাদের বা আপনার কি পুরনো গান ভালো লাগে? ষাটের দশকের, সত্তরের দশকের, পঞ্চাশের দশকের, মান্না দে, কিশোর কুমার, হেমন্ত মুখার্জি অথবা মুকেশ, সেই ফেলে আসা দিনের গান, মনে হয় যেন এই গানগুলো শুনলেই পাটা নড়তে ইচ্ছে করে না, মনে হয় কোথায় যেন থমকে গেছি। তাহলে মঙ্গলবারের আমাদের নিয়মিত অনুষ্ঠান ফেলে আসা দিনের গানের আসর

শুধুই আপনার জন্য। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে FM উচ্চারণ সঙ্গে, আপনাদের শ্রবণ সঙ্গী আমি অনিন্দিতা রয়েছি। তো পুরনো দিনের গান অর্থাৎ ফেলে আসা দিনের গানের অনুষ্ঠানে আজকে যে গানগুলো শুনবো, অবশ্যই অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না। চলুন প্রথম যে গানটি শুনবো তেরি কসম ছায়াছবি থেকে।

শুনলেন এই গানটি কুমার গৌরব অভিনীত ছায়াছবি তেরি কসম। আচ্ছা, 80-এর দশকের অত্যন্ত জনপ্রিয় বলিউড অভিনেতা কুমার গৌরব, মনে আছে? যারা যারা লাভ স্টোরি দেখেছেন নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, সিনেমাটি বক্স অফিসে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল এবং রাতারাতি কুমার গৌরব তারকা বনে যান। যাচ্ছি পরের গানে।

আজ ফেলে আসা দিনের গানের আসরে আপনাদের এমন কিছু গান শোনাব, হ্যাঁ গানগুলো একটু কম শোনা হয়েছে, একটু বেশি কম শোনা হয়েছে, হ্যাঁ হয়তো কেউ কেউ এই গানগুলো শুনলেন। একটা মজার গল্প আপনাদের বলি, এই যে শুনলেন না এতক্ষণ মোহাম্মদ রফির কণ্ঠে এই গানটি, গানটি ছায়াছবিতে অভিনয় করেছেন রাজ বাব্বার। হিন্দি গানের সোনালী ইতিহাসের কথা উঠলেই যে দুটো নাম সবার আগে মাথায় আসে তা হলো মোহাম্মদ রফি আর লতা মঙ্গেশকর। এবারে যে গানটি শোনাবো সেটি লতা মঙ্গেশকরের কণ্ঠে। আর এই দুই মহাশক্তি যখনই মাইকের সামনে এক হতেন স্টুডিওতে যেন জাদু তৈরি হতো। কিন্তু আপনারা কি জানেন, 60-এর দশকে এই দুই পরম বন্ধুর মধ্যেই এমন এক তুমুল যুদ্ধ বেঁধেছিল যে দীর্ঘ 3 বছর তারা একে অপরের সাথে কথাই বলেনি, গান গাওয়া তো দূরের কথা। কোনো ব্যক্তিগত শত্রুতা নয়, বরং লড়াইটা ছিল গানের রয়্যালটি বা অধিকার নিয়ে। চলুন আজ আপনাদের শোনাই বলিউডের ইতিহাসে সেই সবচেয়ে বড় ইগো ওয়ারের গল্প, রয়্যালটি বিতর্ক লতা বনাম রফি। ঘটনাটি ঘটে 1960-এর দশকের একেবারে শুরুর দিকে। তখন রেকর্ড কোম্পানি আর সিনেমা প্রযোজকরা গান বিক্রি করে কোটি কোটি টাকা কামাতেন, কিন্তু গায়কদের দেওয়া হতো সিরিফ এককালীন একটা রেকর্ডিং ফি। গানটা যত বছরই চলুক না কেন গায়কেরা আর একটা পয়সাও পেতেন না। লতা দিদি এই নিয়মের ঘোর বিরোধী ছিলেন, তার স্পষ্ট কথা হচ্ছে গীতিকার বা সুরকারদের মতো গায়কদেরও লাভের একটা অংশ অর্থাৎ রয়্যালটি দিতে হবে। কিন্তু আমাদের রফি, মোহাম্মদ রফি তো ছিলেন ভীষণ সহজ সরল আর ভীষণ দিল ধরিয়া টাইপের মানুষ। তিনি ভাবতেন আমরা তো রেকর্ডিংয়ের সময় আমাদের পারিশ্রমিক পেয়েই যাচ্ছি, ব্যাস ওখানে গল্প শেষ, এরপর আবার প্রযোজকদের কাছে বাড়তি টাকা চাওয়া তো ঠিক নয়। ব্যাস এই দুই ভিন্ন মতাদর্শ নিয়ে বেঁধে গেল তুল কালাম, মিউজিক ইন্ডাস্ট্রির দুই ভাগে ভাগ হয়ে গেল। একদিন এক মিটিংয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি এমন পর্যায়ে গেল যে লতা দিদি রেগে বলে দিলেন আমি আর রফি সাহেবের সঙ্গে গানই গাইব না। রফি সাহেবও মানে ভীষণ নিজের সেলফ রেসপেক্ট নিয়ে ভীষণ স্বাভিমানী মানুষ, তিনিও পাল্টা বলে দিলেন আমিও আর লতার সাথে গাইতে আগ্রহী নই। পিন পতন নীরবতা আর এক অমর সৃষ্টি বিবাদ। এই বিবাদের মাঝেই 1963 সালে সুরকার রোশন তাজমহল ছবির একটা গানের জন্য দুজনকে স্টুডিওতে নিয়ে আসেন। আর সেই গানটা ছিল চোয়াদা কিয়া বনি ভাড়া পারেগা। হ্যাঁ আরও একটা কথা মনে পড়লো, আজ কিন্তু অমর সেই কি বলবো, যিনি চলে গেছেন কিন্তু তার শিল্পগুলো আমাদের মাঝে রেখে দিয়েছেন সেই রোশন মিউজিক ডিরেক্টর, উনার কিন্তু আজকে জন্মদিন। তো সেই জন্মদিনের ওনার পরিচালিত কিছু গান অবশ্যই আপনাদের শোনাবো একেবারে শেষ দিকে। তো তারপর কি হলো, সেদিন স্টুডিওর পরিবেশ ছিল থমথমে, লতা রফি একে অপরের দিকে তাকাচ্ছিলেন না, কোনো কথাও বলছিলেন না, এক অদ্ভুত অস্বস্তিকর নীরবতা। কিন্তু যে মুহূর্তে তারা মাইকের সামনে দাঁড়ালেন নিজেদের সব রাগ অভিমান ভুলে গানে এমন আবেগ ঢাললেন যে গানটি সিনেমার, হিন্দি সিনেমার ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক ডুয়েট হয়ে রইল। একে বলে আসল জাত শিল্পী। ওই একটা গানের পর টানা 3 বছর ওই কালজয়ী জুটি আর একসাথে কোনো গান রেকর্ড করেননি। সুরকাররা মহা বিপদে পড়ে যান, বাধ্য হয়ে অন্য গায়কদের দিয়ে কাজ চালাতে হয়। কিন্তু দর্শক শ্রোতারা তো রফি লতার সেই স্বর্গীয় যুগল

0: করছিলেন, তারপর কিভাবে পরবর্তী সময়ে তারা সেই তিক্ততা ভুলে আবার কি করে গান শুরু করলেন, আর তাদের গান সেই অমর, কি বলবো, মানে আমরা পৃথিবী যতদিন থাকবে লতা আর রফির কণ্ঠে সেই সব গান অজয়, মানে অমর হয়ে থাকবে। আচ্ছা, একজন বন্ধু দেখতে পাচ্ছি ফোন লাইনের ওম প্রান্তে। শ্রোতা বন্ধুরা, আমাদের নতুন ফোন নম্বর নিশ্চয়ই জানা আছে আপনাদের। হ্যালো, নমস্কার। হ্যালো, চলুন যাচ্ছি পরের গানে। লতা মঙ্গেশকরের কণ্ঠে ওয়াহিদা রহমানের সদাবাহার সেই কোহরা ছায়া ছবি থেকে। একজন বন্ধু এসছেন। হ্যালো, নমস্কার। হ্যালো
1: হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
0: বলুন বলুন বলুন।
1: আরে অনন্দিতা ম্যাডাম, রাস্তা এত দি লোকগীতি শুনাইলেন, বেরি আরেকজনের ধরে, আমি আমি ডাইল করলে আরেকজনের ঢুকবে না।
0: আপনি একটা কাজ করুন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, আপনি এত কষ্ট না করে, আপনার মোবাইল ফোন নিশ্চয়ই রয়েছে? হ্যাঁ, আপনার পছন্দের বাহার ও ফুল বর্ষাও এই গানটি আমি অনুরোধের আসরে অবশ্যই আপনাকে শোনানোর চেষ্টা করব। হ্যালো, চলুন যাচ্ছি গানে।

0: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি ফেলে আসা দিনের গানের আসরে। চলুন বন্ধুরা তো ফোন করছেন। হ্যালো, নমস্কার, কি রয়েছেন?
1: আমি শ্যামলী বাজার থেকে বলছিলাম, দেবব্রত কর্মকার।
0: বলুন বলুন।
1: একটু আগে যে লোকগীতি গানটা শুনিয়েছিলেন,
0: হ্যাঁ,
1: গানটা তো নির্মলেন্দ্র চৌধুরীর গান্ত্রিক গানটা শুনিয়েছিলেন।
0: হ্যাঁ, আমি কথাটা যে বলেছি যে এমন আর আমার হাতে সময় নেই, খোঁজার সময় পাইনি, যতটা খুঁজেছি আমি নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে গানটা আপনাকে শোনাতে পারিনি, কথাটা বলেই কিন্তু আমি গানটা আপনার জন্য চালিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আর এর আগের দিন আমার হৃদমাঝারের অনুষ্ঠানে কিন্তু আমি নির্মলেন্দু চৌধুরীকে নিয়ে গোটা দেড় ঘন্টার একটা অনুষ্ঠান করেছিলাম, তখনও এই গানটা আমি আপনাদের শুনিয়েছিলাম। আচ্ছা, এখন আমি রয়েছি ফেলে আসা দিনের গানের অনুষ্ঠান নিয়ে, আপনি আমাদের আমাদের অনুষ্ঠানটা শুনুন মনোযোগ দিয়ে, ঠিক আছে? ধন্যবাদ। সিনেমার স্ক্রিপ্টেও স্ক্রিপ্টকেও হার মানাবে কিশোর কুমার আর লীনা চন্দ্র ভারকারের প্রেম গল্প। আসলে পর্দার পেছনের কিছু গল্প যে কোনো সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর আর আবেগে ভরা হয়, আর ঠিক তেমনই এক ম্যাজিক্যাল আর জেদি প্রেমের গল্প ছিল আমাদের সব্বার প্রিয় কিশোরদা আর রূপসী অভিনেত্রী লীনা চন্দ্র ভারকারের। এবারের যে গানটি আপনারা শুনবেন, মোহাম্মদ রফির কণ্ঠে লীনা চন্দ্র ভারকার এবং রাজেশ খান্না অভিনীত মেহবুব কি মেহেদি ছায়াছবি থেকে। আশা করি ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে কোন গানটি আপনাদের জন্য আপনাদের শোনাতে চলেছি। শ্রোতা বন্ধুরা তো ফোন করছেন, আপনারা জানেন নিশ্চয়ই আমাদের নতুন একটা নম্বর রয়েছে। হ্যালো, আচ্ছা চলুন গানে যাচ্ছি।

0: এই গানটি জীবন জ্যোতি ছায়াছবি থেকে। আচ্ছা, এই গানটা শোনার পর কোনো গানের কথা কি মনে হলো, কোনো বাংলা গানের কথা যদি মনে হয়ে থাকে তাহলে ডায়াল করবেন। আচ্ছা শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের পুরনো নম্বরে ফোন করছেন, দুঃখিত যে ওই নম্বর থেকে ফোন করলে কথা শোনা যাচ্ছে না, আপনাদের নতুন নম্বরটা আরও একবার বলে দিই। হ্যাঁ, 9485007172, এই নম্বরে আপনারা কিন্তু ডায়াল করে কথা বলতে পারেন আমাদের আজকের ফেলে আসা দিনে গানের অনুষ্ঠানের আসরে। আরও একবার বলি, 9485007172। আচ্ছা, বলতে বলতে একজন বন্ধু চলে এসছেন, চলুন দেখি কে রয়েছেন। হ্যালো, নমস্কার। বলুন বলুন। আহা, আমি
1: কি কারণে তুমি
0: ঠিক ঠিক ঠিক ঠিক আমার ময়না গো, কি কারণে তুমি একলা? ভালো ভালো থাকবেন, ধন্যবাদ। কি যে হলো আজ, কথা একেবারে পরিষ্কার শোনা যাচ্ছে না। চলুন পরের গানটাতে যাচ্ছি। একজন বন্ধু এসছেন। হ্যালো, নমস্কার। হ্যালো,
2: আমি বাবার কাছে বলছি।
0: বলুন বলুন।
2: হ্যালো,
0: শুনতে পাচ্ছি, আপনি বলুন।
2: ও তুটা পাখি রে,
0: ও আমার মনে
2: আছে।
0: ঠিক আছে,
2: মনে রাখবে।

এই যে কি একটা ঝামেলা, আপনাদের বলেছি জানি না, এখন যিনি ফোন করেছেন আমার ফোন লাইনে ডিস্টার্ব হচ্ছে, আপনারা FM সেট থেকে একটু দূরে গিয়ে আপনারা কথা বলবেন, শ্রোতা বন্ধুরা যারা কথা বলতে চান আমাদের সঙ্গে বা আমাদের এই আসরে, আপনার ভালো লাগা মন্দ লাগা পছন্দের গান সব কিছু নিয়ে অনুষ্ঠান সংক্রান্ত যে কোনো কথা আপনারা কাইন্ডলি ফোন করার সময় একটু FM সেট থেকে দূরে গিয়ে ফোন করবেন। চলুন যাচ্ছি পরের গানে।

আমরা রয়েছি ফেলে আসা দিনের গানের আসরটি নিয়ে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। তো যা যা বলছিলাম, যেহেতু একেবারে শেষ দিকেই চলে এলাম, 4:54 হয়ে 47 সেকেন্ড কথা দিয়েছিলাম,

আজ সুরকার রশনের জন্মদিন, আর উনার একটি গান দিয়ে অনুষ্ঠান অর্থাৎ আজকের ফেলে আসা দিনের গানের অনুষ্ঠানটি শেষ করবো।

আজ 14 জুলাই 1917 সালের 14 জুলাই জন্মেছিলেন মিউজিক ডিরেক্টর রাশেন। 16 নভেম্বর 1967 সালে তিনি চলেও গেছেন, চলে গেলেও তার সৃষ্টিরা যেন আজও সময়কে অস্বীকার করে বেঁচে আছে, কিন্তু সময়কে আমরা অস্বীকার করতে পারছি না। তো সময়ের সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের অনুষ্ঠানও চলতে থাকবে ঝুমে সাথ সাথ, তার পরের আমাদের পর্ব, সেই পর্বে যাবার আগে আজ শিল্পীকে তারই গানে শ্রদ্ধা জ্ঞাপন

एकदम रहे ना रहे हम महका करेंगे बन के कली बन के सवा श्रोता बंधुरा ঘুরের কাণ্ডে পৌঁছে আমাদের পাঠের পাপে পাঠের পর্বটি শুরু করার সময় হয়ে গেছে। আর ঝুমে সাত পর্ব নিয়ে আমি আনন্দিতা থাকছি আপনাদের সঙ্গে। শুনতে 6:30 পর্যন্ত

সাদা কালো সিনেমার প্রতি অনেকের একটা টান থাকে দেখেছি। টিভির চ্যানেল ঘোরাতে ঘোরাতে হঠাৎ সাদা কালোর ঝলক পেলে অনিবার্যভাবে থেমে যেতে দেখেছি। সাদা কালো মানেই যেন একটা স্বর্ণযুগের আভাস, সব ভালোর একটা দেশ। গান ভালো, গল্প ভালো, আর্টিস্ট ভালো, তারপর অনিবার্য আক্ষেপ, আর কি হবে এমন? প্রিন্টের ব্যাপারটা ওরা অত বোঝেনি। ওরা বলতো যত পুরনো ছবি তত ঝাপসা। ওরা জানতো যে ঝাপসা কখনো ঝকঝকে হয় না। সত্যজিৎ রায়ের নায়ক দেখাচ্ছিল, বাড়ির কাজের বউ ডলি সবজি কাটতে কাটতে দেখছিল, তারপর চরম তার ছেলের সাথে বলেছিল, এগালা তোমরা কি কইরা দেখো, কি ম্যান্দা মারা। ডলির জন্য সত্যজিৎ রায় সিনেমা বানালে সেটা সত্যজিৎ রায়ের জন্য খুব সুখকর হতো না, ডলিরও কিছু এসে যেত না। আগে শুক্রবার ও বরের সাথে ফাটাকিষ্ট দেখে এসেছে, সিটি দিয়েছে, হাততালি দিয়েছে, ওরই দু ঘন্টা আমোদ। আমার ক্যামেরার ভিউ পয়েন্টে সাদা কালো দেখায় কেন, তবুও সাদা কালো জিতে গেছে কোথাও। অনেকেই বলেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা ব্যাপার আছে। কি ব্যাপার? অনেকটা নিজেদের রঙের মতো লাগে।

তাই না? ধূসর ভাত পোড়ার গন্ধ পেয়ে মা দৌড়ে যায় হাঁড়ির দিকে, আসলে গন্ধের দিকে দৌড়ায়। পোড়া গন্ধ সাদা কালো হয়। আজকাল মনে হয় কেবল রং নয়, সব কিছুই সাদা কালো, সব দৃশ্যের ভেতর ধূসর গল্প। সকালের রাশ আওয়ারের ট্রেন থেকে নামতে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে যাওয়া বৃদ্ধকে মারিয়ে বায়োমেট্রিকের দিকে দৌড়ানো এক ঝাঁক প্রজাপতি আমরা, যারা ভীষণ রকম সাদা কালো হয়ে উঠছি প্রতিদিন। ধূসর একটা মোহ, স্বপ্নের রং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, একটু শান্তি হবে, একটু আরাম, তারপর উলম্ব একটা চিমনি বেয়ে সাদা কালো ধোঁয়ার কুণ্ডলি হয়ে ভ্যানিশ। শব্দ তো সাদা কালো হয়, ভিকিরির বাটিতে পয়সা ঝাঁকানোর শব্দটা কিংবা নেতার ভাষণ কি অপূর্ব সাদা কালো। ব্যথা, একটা মিথ্যের পর আরেকটা মিথ্যে চাপিয়ে আমাদের সাদা কালো বর্বরতা। মা বিয়েতে শরৎ সমগ্র পেয়েছিলেন, এখনও সেটা আছে, খুদে খুদে অক্ষর মাকে পড়তে দেখেছি। শরৎচন্দ্র পড়লে আকাশটা বেগুনি হয়ে আসে। মা শহরের মেয়ে, ওই বইটার ভেতর দিয়ে মা গ্রাম দেখতে যেত। তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা পরিক্রমা চলত নিরন্তর, কী যে নেশা, এখন বুঝি মাকে সাদা কালোয় পেয়েছিল। আমাদের সববার সব হেরে যাওয়ার রং সাদা কালো, আমাদের সব অভিনয়ে পাশ থেকে ধূসর আলো পড়েছে মুখের ওপর, প্রতিবার কাঁদতে গিয়ে হেসে ফেলার সময় থই থই করেছে বুকের পর বেনো জল, তবুও সাদা কালো দেখলে একটু থামতে হয়, সময়ের ধুলো ছাড়তে হয়, ভাঙা তানপুরা সারানোর কথা মনে করতে হয়। আমাদের ব্যক্তিগত সব ব্যথাই হুবহু সেটা বসের মতো দেখতে, নিখুঁত সাদা কালো মায়াবী বুকে জড়িয়ে বলতে ইচ্ছে করে, যাবি তো, আর একটু থেকে যা। না না, আর একটু থেকে যাবার জন্যই আপনাদের বন্ধু আর যে অনুপ ইতিমধ্যে স্টুডিওতে এসে পৌঁছে গেছেন, থাকবেন তার সঙ্গে একেবারে আজ রাত অনুষ্ঠান পর্যন্ত। সবাইকে বিদায় জানিয়ে আমি অনিন্দিতা আজকের মতো এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, জুড়ে থাকুন FM উজ্জয়ন্তর সঙ্গে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় বলছে, সময় হয়ে গেছে এবারে ছন্দে গানে পর্বের। ছন্দে গানের এই পর্বে আমরা শুনব কবিতা এবং তার পাশাপাশি কিছু অসাধারণ গান, যে গানগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে আমার বিশ্বাস। শ্রোতা বন্ধু, বৃষ্টি কিছুদিন ধরেই কিন্তু অল্প বেশি সব রকমভাবেই হচ্ছে এবং আবহাওয়া দপ্তর কিছুক্ষণ বাদে বাদেই আপডেট দিচ্ছে বৃষ্টির সতর্কতা। বৃষ্টি যদি বেশি হয়, যদি জল জমে যায় চতুর্দিকে, অনেক সমস্যা হয়। আমরা বাড়ি থেকে বার হতে পারি না, কোনো কাজে যেতে পারি না, বাড়িঘরের জিনিসপত্র নষ্ট হয়, অনেক ক্ষয়ক্ষতিও হয় যদি বেশি পরিমাণ বৃষ্টি হয় এবং বন্যার পরিস্থিতি হয়। কিন্তু শ্রোতা বন্ধু, বৃষ্টি প্রেমের সব থেকে বড় নীরব ভাষা। বৃষ্টি শুধু প্রকৃতির একটি ঋতুচক্র নয়, বৃষ্টি যেন হৃদয়ের এক অদ্ভুত অনুভূতির নাম। আকাশ যখন মেঘে ঢেকে যায়, প্রথম ফোঁটা যখন মাটির বুকে পড়ে, তখন শুধু মাটি ভিজে না, ভিজে যায় মানুষের মনও। পৃথিবীর সব থেকে সুন্দর প্রেমের গল্পগুলোর সঙ্গে যেন কোথাও না কোথাও জড়িয়ে থাকে একটুখানি বৃষ্টি। প্রেমের মানুষটির সাথে একটি ছাতের নিচে পাশাপাশি হাঁটা, কফির কাপে ধোয়া ওঠা গন্ধের সাথে জানালার টুপটাপ বৃষ্টির শব্দ, কিংবা দূরে কোথাও দাঁড়িয়ে শুধু ভেজা বাতাসে তার উপস্থিতি অনুভব করা, এসবের মধ্যেই লুকিয়ে থাকে এক

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং আপনারা শুনছেন ছন্দে গানে পর্ব। শ্রোতা বন্ধু, কথা হচ্ছে বৃষ্টি নিয়ে। প্রেমের মানুষটির সাথে একটি ছাতার নিচে পাশাপাশি হাঁটা, কফির কাপে ধোঁয়া ওঠা গন্ধের সাথে জানলায় টুপটাপ বৃষ্টির শব্দ, কিংবা দূরে কোথাও দাঁড়িয়ে শুধু ভেজা বাতাসে তার উপস্থিতি অনুভব করা, এইসবের মধ্যে লুকিয়ে থাকে এক অদ্ভুত রোম্যান্স। বৃষ্টির একটা নিজস্ব ভাষা আছে, সে কথা বলে না অথচ অনেক কথা বলে যায়, যে কথা মুখে বলা যায় না। বৃষ্টি যেন সেই কথাগুলোকে ফোঁটা ফোঁটা করে জানিয়ে দেয়। তাই তো কেউ ভালোবাসার কথা প্রথম বলেছে বৃষ্টি ভেজা বিকেলে, কেউ আবার শেষ বিদায়টাও দিয়েছে ঝরঝর বৃষ্টির দিনে। বৃষ্টি সুখেরও সঙ্গী, আবার কষ্টেরও নীরব সাক্ষী। প্রেম মানে সবসময় একসঙ্গে থাকা নয়, কখনো দূর থেকেও একই বৃষ্টি।

দুজনকে এক অদৃশ্য সেতুতে বেঁধে রাখে। একজন হয়তো আগরতলায় জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে, আরেকজন হয়তো কলকাতায় একই আকাশের দিকে তাকিয়ে ভাবছে, এই বৃষ্টিটা কি ওর কাছেও পৌঁছাচ্ছে। দূরত্ব তখন আর দূরত্ব থাকে না, বৃষ্টি হয়ে ওঠে দুটি হৃদয়ের বার্তাবাহক।

নেমেছে পথে প্রান্তরে, বৃষ্টি নেমেছে ঘরে, বৃষ্টি নেমেছে তোমার আমার স্বপ্নের চরাচরে। বৃষ্টি মানে তো স্মৃতি বিস্মৃতি মিলে মিশে একাকার, বৃষ্টি মানে তো মৃত্যুকে ছুঁয়ে বেঁচে ওঠা বার বার। ডাকছে বৃষ্টি এই আকালেও এই মন্বন্তরে, একা অরণ্যে স্মৃতির বৃক্ষে বয়সের পাতা ঝরে। বৃষ্টি আমার প্রথম প্রেমের রং তুলি ক্যানভাস, মুগ্ধ চোখের নাবালা কথায় অনন্ত বিশ্বাস। সেই তো প্রথম গোপন স্পর্শ গানের শরীরে রাখা, প্রথম আকাশ চিনতে শেখালো বামডোলের পাখা। বৃষ্টি তোমার ফেলে আসা দিন, বৃষ্টি আমার গান, বৃষ্টি আমার চিঠির দুপুর তোমার রাত্রি স্নান। বৃষ্টি দেখেছে আমার বাবার বিপ্লব করা বুকে, আগুনের গান রক্ত মেখেছে শাসকের বন্দুকে, চিতার আগুনে হাত রেখে সেই সাঁঝির তারাটি ম্লান। ভিজল আমার মায়ের দুচোখ বৃষ্টিতে অফুরান, বৃষ্টির নিচে জীবনানন্দ লিখছেন সেই কথা, রবীন্দ্রনাথ চুপি চুপি এসে ছুঁয়ে যান নীরবতা। বৃষ্টি মাখছে হলুদ বয়স কষ্টের কথা ভুলে, বেলা অবেলার স্পর্শেরা ভাসে বৃষ্টির খোলা চুলে, বিপ্লব আর ভালোবাসার আগুনের অক্ষরে হাত রেখে আজ হাঁটছি সবাই যে যার রাস্তা ধরে। বৃষ্টি নেমেছে পথে প্রান্তরে, বৃষ্টি নেমেছে ঘরে, বৃষ্টি নেমেছে তোমার আমার স্বপ্নের চরাচরে। বৃষ্টি নেমেছে পথে প্রান্তরে, বৃষ্টি নেমেছে ঘরে, বৃষ্টি নেমেছে তোমার আমার স্বপ্নের চরাচরে।

বৃষ্টিরই কথা থাক, বিরহেরই কথা বলি, বৃষ্টিরই কথা থাক, বিরহেরই কথা বলি, শুনাই দুজনে বিদ্যাপতির বিনম্র পদা বলি, বর্ষারে কথা থাক, বকুলেরই কথা বলি, বর্ষারে কথা থাক, বকুলেরই কথা বলি, ঝরা বকুলেই ভরে রাখি এই প্রশস্ত অঞ্জলি, আকাশের কথা থাক, হৃদয়েরই কথা শুনি, আকাশের কথা থাক, হৃদয়ের কথা শুনি, যদিও বিরহ তবু মিলনের স্বপ্ন জালি বলি, অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি, অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি, সহস্র রাত কেটে যাক দূর আকাশের তারা গুনি, গরিমার কথা থাক, বিনয়ের পাঠ ধরি, গরিমার কথা থাক, বিনয়ের পাঠ ধরি, কলহের কোনো কাজ নেই কিছু করুণার গান করি, কলহের কোনো কাজ নেই কিছু করুণার গান করি, বিদ্যার কথা থাক, প্রেমের কবিতা পড়ি, বিদ্যার কথা থাক, প্রেমের কবিতা পড়ি, চারিদিকে এই জলধারা তবু

বৃষ্টি দেখেছে, বৃষ্টি দেখেছে আমারে বাবারে বিপ্লব করা বুকে, আগুনের গানে রক্ত মেখেছে শাসকের বন্দুকে, চিতার আগুনে হাত।

নিচে, বৃষ্টির নিচে, বৃষ্টির নিচে জীবনানন্দ লিখেছেন সেই কথা, বৃষ্টির নিচে জীবনানন্দ লিখেছেন সেই কথা।

বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কূল ছেড়ে আজ অকূলে যাই, এমনও সম্বল নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে। চলচ্ছক্তিহীন হয়েছে তাই কি মনে জাগে, পোড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মিশা দিল। চলচ্ছক্তিহীন হয়েছে, চলচ্ছক্তিহীন, বৃষ্টি নামল যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম পাবো তোমার দেখা, হয়তো মেঘে বৃষ্টিতে বাসিয়েলি গাছের তলে, আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে, কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। শ্রোতা বন্ধু, শুনছেন এখন ছন্দে গানে পর্ব। আজকের এই পর্বে আমরা কথা বলছি বৃষ্টি নিয়ে। শ্রোতা বন্ধু, বৃষ্টির একটা নিজস্ব ভাষা আছে, সে কথা বলে না অথচ অনেক কথা বলে যায়। প্রেম মানে সবসময় যে একসাথে থাকা তাও নয়, কখনো দূরে থেকেও একই বৃষ্টি দুজনকে এক অদৃশ্য সেতুতে বেঁধে রাখে। বৃষ্টি ভেজারও এক অন্যরকম আনন্দ আছে। ছোটবেলায় আমরা কারণ ছাড়াই ভিজতাম, বড় হওয়ার পর কারণ ছাড়া ভিজতে পারি না, কিন্তু প্রেমে পড়লে আবার সেই শিশু মন ফিরে আসে। তখন হঠাৎ করে ইচ্ছে হয় ভিজে যেতে, হাতটা শক্ত করে ধরে বলতে, আজ আর বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। তবে বৃষ্টি শুধু প্রেমিক প্রেমিকার নয়, বৃষ্টি আমাদের শেখায় অপেক্ষা করতে। যেমন দীর্ঘ খরার পর আসে স্বস্তির বৃষ্টি, তেমনি জীবনের অপেক্ষার পরে একদিন আসে যেখানে ভালোবাসা এসে ধরা দেয়। সে ভালোবাসায় কোনো অভিনয় নেই, কোনো আড়ম্বরতা নেই, শুধু আছে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। জীবনের ব্যস্ততায় আমরা অনেক কিছু ভুলে যাই, কিন্তু কোনো এক বর্ষার সন্ধ্যায় ভেজা মাটির গন্ধ, পুরনো কোনো গান হঠাৎ বাজতে শুরু করলে মন ফিরে যায় সেই মানুষটার কাছে, যার সঙ্গে হয়তো আর দেখা হয় না, তবুও স্মৃতির পাতায় সে আজও

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম দঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে সেরা কথা পর্বের। সেরা কথার এই পর্বগুলোতে আমরা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের কথা আপনাদের সামনে তুলে ধরি। এই বক্তব্যগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদের জীবনের কিছুটা হলেও ভালো করার, অর্থাৎ সঠিক পথে যাতে আমরা চলি, সঠিকভাবে যাতে আমরা চলি, মানুষের পাশে যাতে আমরা দাঁড়াই, সমাজের কল্যাণকর চিন্তা ভাবনা যাতে আমাদের মনে থাকে, সেই কথার জন্যই আমরা এই কথাগুলো শুনি। গোটা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন উক্তি আমরা তুলে ধরি এই পর্বের মাধ্যমে। শ্রোতা বন্ধু, আজ শুনব বিল গেটসের উক্তি। বিল গেটস বলছেন, সাফল্য অনেকটা উস্কানি দেয় শিক্ষকদের মতো। একটা দক্ষ বুদ্ধিমান লোকের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে না। শ্রোতা বন্ধু, আমরা সকলেই জানি এমন কিছু শিক্ষক রয়েছেন আমাদের জীবনে যারা সবসময় আমাদের উস্কানি দিয়ে গেছেন। কেন? কারণ তারা জানতেন যে যতটা আমরা করছি তার থেকে অনেক গুণ বেশি করার আমাদের ক্ষমতা রয়েছে। তাই একটা দক্ষ বুদ্ধিমান লোকদের চিন্তা করতে বাধ্য করায় এমন শিক্ষক যে তারা কখনো হারবে না। তাই সাফল্য অর্থাৎ আমরা যদি সফল হই কোনো একটা কাজে, তখন সেই সাফল্যটা সেভাবেই কাজ করে, অনেকটা সেই উস্কানি দেওয়া শিক্ষকের মতো। শ্রোতা বন্ধু, বিল গেটস আরো বলেছেন, আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়,

যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনারই দোষ। অর্থাৎ আপনি কি পরিস্থিতিতে পৃথিবীতে পদার্পণ করেছেন সেটা আপনার হাতে নেই, আপনার দোষ নয়। সেটা আপনি গরিব হয়ে জন্ম নেন বা ধনী ঘরে জন্ম নেন, সেটা আপনার কোনো কিছুই করার নেই। কিন্তু সেই পরিস্থিতি, যদি কোনো খারাপ পরিস্থিতি বা কঠিন পরিস্থিতিতে আপনি থেকে থাকেন এবং সেটা পরিবর্তন না করতে পারেন, তাহলে শ্রোতা বন্ধু, সেটা কোথাও না কোথাও আপনারই দোষ। তাই বিল গেটস বলেছেন, আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব হয়ে এই পৃথিবী ত্যাগ করে চলে যান তাহলে সেটা কিন্তু আপনারই দোষ হবে। অর্থাৎ সেটা থেকে প্রমাণিত হবে যে আপনার যে চেষ্টা, যেটা হওয়ার কথা ছিল সেই পরিস্থিতি পাল্টানোর জন্য, সেটা আপনি করতে পারেননি। একটা ভীষণ বাস্তববাদী কথা বিল গেটস বলেছেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা যদি এমন কোনো পরিস্থিতিতে থাকি যে পরিস্থিতি আমাদের পছন্দ নয়, যে পরিস্থিতি থেকে আমরা বেরোতে চাইছি, তখন কিন্তু আমাদের কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, যাতে আগামী দিনে সেই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। কিন্তু চেষ্টা করেও যদি না পারি সেটা অন্য বিষয়, কিন্তু যদি চেষ্টাটাই না করি তাহলে সেটা আমাদেরই দোষ। বিল গেটস আরো বলেছেন, যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে। আরো একটা বাস্তববাদী কথা বিল গেটস বলে গেছেন যে টাকা বা অর্থ অনেকটাই গোটা দুনিয়াকে চালনা করে, এবং আমরা কিভাবে এই দুনিয়াকে দেখি, সমাজকে দেখি এবং সমাজ আমাদের কিভাবে দেখে তাতে টাকার একটা বড় ভূমিকা রয়েছে। তাই যখন পকেট ফাঁকা থাকে তখন গোটা দুনিয়া মনেও রাখে না যে আপনি কে, যখন টাকা থাকে তখন গোটা দুনিয়া মনে রাখে যে আপনি কে। বিল গেটস আরো বলেছেন, জীবন কতগুলো পরীক্ষার সেমিস্টারে বিভক্ত নয়, এখানে কোনো গ্রীষ্মকালীন ছুটি নেই এবং খুব কম সংখ্যক লোকই তোমার সামর্থ্য চেনাতে সাহায্য করতে আসবে। অর্থাৎ আমরা যখন কলেজে পড়ি তখন সেই কলেজের পরীক্ষাগুলো আলাদা আলাদা ভাবে হয়, সময় থাকে, নির্দিষ্ট সিলেবাস থাকে এবং তার উপরে সেই আলাদা আলাদা ভাবে সেমিস্টার হিসেবে বিভক্ত হয়ে সেই পরীক্ষাগুলো নেওয়া হয় আমাদের। কিন্তু জীবন এমনটা হয় না, জীবনে অনেক সময় একই সাথে প্রচুর পরীক্ষা দিতে হয়। আরে এখানে গ্রীষ্মকালীন কোনো ছুটি নেই যে সে ছুটিতে অবকাশ নিয়ে বসে থাকা যাবে, খুব কম সংখ্যক লোকই তোমার সামর্থ্য চেনাতে সেখানে তোমাকে সাহায্য করবে। এই কথা বলে গেছেন বিল গেটস, কারণ জীবনে সাহায্য করার লোক হয়তো অনেক ক্ষেত্রেই কম পাওয়া যায় এবং বিশেষ করে তোমার সামর্থ্য তোমাকে চেনাতে, তোমার নিজের ভ্যালু বুঝিয়ে দিতে আসবে খুব কম লোক তোমার জীবনে। তাই আপনার জীবনে এমন যদি কোনো ব্যক্তি থেকে থাকেন যে আপনাকে সাহায্য করছেন আপনার সামর্থ্য চিনতে, তাকে যেতে দেবেন না।

বিল গেটস আরও বলেছেন, সব থেকে অসুখী মানুষের দিকে লক্ষ্য করুন, অনেক কিছু শিখতে পারবেন। অর্থাৎ যে অসুখী মানুষ রয়েছে, যে সুখী নয়, তাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে তার থেকে অনেক কিছু শেখার সুযোগ আমাদের রয়েছে, এমনটাই বলেছেন বিল গেটস। শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন

সেরা কথা আজ শুনছিলেন বিল গেটসের উক্তি। শ্রোতা বন্ধু, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর কব্বরক সংবাদ, এবং তার পরপরই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতে সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসাব 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির ওপর তারা প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল ও অবাধ ও বাণিজ্য পরিষেবা বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারত। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে তেহরানকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে এবং যা ঘটেছে তার তীব্র নিন্দা করেছে। উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় পক্ষেরই আলোচনায় বসা প্রয়োজন।
1: We are closely following the developments that are happening in West Asia. We continue to call for safe and unimpeded navigation and flow of commerce through the Strait of Hormuz. This is key for ensuring economic and energy security of people across the world.
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীর বিক্ষোভ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে চলতি বিক্ষোভ হল পাকিস্তানের অবৈধ জোরপূর্বক দখলীকৃত এলাকায় কয়েক দশক ধরে চলা পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল। স্থানীয় মানুষজনের ন্যায্য অভিযোগের সুরাহা করার পরিবর্তে পাকিস্তান চরম পুলিশি বর্বরতা চালিয়েছে, নিরস্ত সাধারণ মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করছে, এর ফলে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও তার অভিযোগ। আন্তর্জাতিক মহলে এই নির্যাতনের জন্য পাকিস্তানের কাছে জবাবদিহি চাইবে বলেও নতুন দিল্লির আশা।
1: इस मुद्दे पर हम लोगों ने पिछले प्रेसर में भी हम लोगों ने बयान जारी किया था। देखिए, पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में चल रहे विरोध प्रदर्शन पाकिस्तान द्वारा अपने अवैध और जबरन कब्जे वाले क्षेत्रों में दशकों से चल रहे शोषण, मौलिक अधिकारों का हनन और प्रशासनिक उत्पीड़न एडमिनिस्ट्रेटिव ऑपरेशन का सीधा परिणाम है और प्रमाण भी है। स्थानीय आबादी की जायज शिकायतों को समाधान करने के बजाय वहां का प्रशासन, वहां की सरकार ने अत्यधिक पुलिस क्रूरता का सहारा लिया है। इसमें असहाय लोग, जिसमें महिलाएं भी हैं और बच्चे भी हैं, उनके खिलाफ कार्रवाई की गई है।
0: হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত আজ ইরানি দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ জাবাদ ওসিনিকে তলব করেছে। এই হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত এবং আর বেশ কয়েকজন আহত হয়েছেন। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক মামবাসা এবং বাইয়া নামক

0: ট্যাঙ্কার দুটিতে। হামলার ঘটনায় একজন ভারতীয় নাগরিকের মৃত্যু এবং ছজন ভারতীয় ও দুজন ইউক্রেনীয় নাগরিক সহ আটজন ক্রু সদস্যের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর ভারতের তরফে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগের বৃদ্ধি করতে ভারত মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এই চুক্তি বিষয়ে আলোচনা হয় গত সপ্তাহে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, এই আলোচনায় উভয় পক্ষই একাধিক বিষয়ে সহমত হয়েছে। উল্লেখ্য, ভারত মালদ্বীপের দ্বিতীয় সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। উভয় দেশের মধ্যে 2025-26 সালে বাণিজ্যের পরিমাণ বেড়ে হয়েছে 771 মিলিয়ন মার্কিন ডলার গত বছরের তুলনায়, যা 13.54% বেশি। প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়িত হলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক দুদেশের মধ্যে আরও বৃদ্ধি পাবে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটাকে ভারতের বাণিজ্য যাত্রার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই চুক্তিটি দুটি প্রধান অর্থনীতির মধ্যে একটি ভবিষ্যমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলে। নতুন দিল্লিতে সাংবাদিকদের আজ তিনি জানান যে আগামীকাল থেকে এই চুক্তি কার্যকর হতে চলেছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই চুক্তিটি দুগ্ধ কৃষির মতন দেশের সংবেদনশীল ক্ষেত্রগুলিকে সুরক্ষা দেবার পাশাপাশি ভারতীয় পণ্য ও পরিষেবার জন্য নতুন সুযোগ তৈরি করবে। এই উপলক্ষে আগামীকাল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ বিজেপি নেতা রামচন্দ্র গৌড়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে একটি পোস্টে শ্রী মোদী প্রয়াত রামচন্দ্র গৌড়াকে কর্ণাটকের বিজেপির অন্যতম স্তম্ভ বলে উল্লেখ করে বলেছেন, বহু দশক ধরে শ্রী গৌড়া দলের জন্য তার জীবন উৎসর্গ করে তৃণমূল স্তরে কাজ করে গেছেন। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথ স্তরের আধিকারিক বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 24 জুলাই পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চলতি মাসের 31 তারিখ, 3রা অক্টোবর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতে সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
1: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ।
0: কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় এই সংগ্রহের হার 16.11% বেশি। এর মধ্যে কর্পোরেট কর বাবদ 3,35,000 কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে বিভাগ। 4,11,000 কোটি টাকা নন কর্পোরেট কর সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি 1,22,000 কোটি টাকার বেশি অর্থ রিফান্ড করেছে আয়কর বিভাগ। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ ডাক দপ্তরে 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক বাণিজ্য পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ভারতীয় ডাক বিভাগ প্রথম ত্রৈমাসিকে রেকর্ড পরিমাণ উন্নতি করেছে। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে দেশের খাদ্যশস্য মজুত ব্যবস্থা বা স্টোরেজ ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যে একটি

0: পর্যালোচনা বৈঠকে পৌরিত্ব করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যোশী জানান, বৈঠকে প্রস্তাবিত খাদ্যশস্য সঞ্চয় নীতি এবং প্রাইভেট অন্ত্রপ্রেনিয়র গ্যারান্টি বা পিইজি প্রকল্প নিয়ে পর্যালোচনা করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দুই ম্যাচের বিজয়ী আগামী 19 জুলাই রাত 12:30 নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী আগরতলা। দর মুসাসুক লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিবো মশালা প্রিমিয়াম কি সাথে বোনাস কবাং মানে পয়তো খলাই মানাই যাত
2: পিএলআই টংলে
1: হাপং নি সেবু খলাইনে এবাকে প্রফেশনাল গ্রাজুয়েট তাই ডিপ্লোমা হোল্ডার রক নাহারি মানে পিএলআই পলিসি নি শেপ শাপ তাই পোস্টাল ডিপার্টমেন্ট নি পয়তো খলাই মঙ্গো তাই বুক আহামকে সবাই মানা নি বাগুই গানা নি পোস্ট অফিস থাঙ্গে তাবুক করুন দি এবাকে লগইন খলাই দি ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন অ ওয়েবসাইট অফ

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণা দেব বর্মা তিনি নেই ককতমা ববাগ রকংখা ভারত হাকত নি হায়ুং বেরাম নেই চুমফুনুক মং ভারত টেক্স নই সাই নই চিতক তিনি দিল্লি কতাল নি ভারত মন্ডপম চেংজাখা মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি খক চুকু চিথাম রুজাক রং নিব কবাং কিচাসে তাং বতাং নো চেঙ্গেরিখা তে হলং থং কাইখা বরক লেখামংনি পুইলা বেরেম অ জুলাই তাল নি শাল চি সিনি নি সিমি শালথাং ত্রিপুরা হাংকর চেঙ্গজাগান বাই থাংনি লেখামংনি সামং ফুটবল হায়ুং কাপনি পুইলা সেমি ফাইনাল হর দাম চি নই সতী থামচি ও ফ্রান্স বাই স্পেন থংলায়ান তাবু ককতমা শুক্রবৈ ভারত হাকতনি হায়ুং বেরেমনি রি চুমফুনুক মং ভারত টেক্স নই সাই নই চিতক তিনি দিল্লি কতালনি ভারত মন্ডপম চেংজাখা কেন্দ্রনি রি চুম মন্ত্রী গিরিরাজ সিং নখা শালব্রী ডমই সংসারজাক ও পান্ডানো চেঙ্গেরিখা বসাকা ভারত টেক্স মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি কাইসা ইমাং আবতাবু কাইসা হায়ুং বেরেমনি সংসামুং অঙ্গি বাজাখা বিশি ব্রুম ব্রুম ফুনুকনাই পাইনাই ফালনাই তৈ নাই নাই রকনি বাংমারি বাংমানি নুকজাগো বতৈ বসাকা তাকলাই বিশি কাইসারা থামচি হাকতরনি খরক দক চি সাইনি গবাং পাইনাই তৈ নাই নাই রক অতেরো মানজাগান কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং তিনি দিল্লি কতালনি বসং চবা মৈতু খরনে সিমি নখা শালচি থামনি সূর্য বিজয় যাত্রানো চেঙ্গে রেখা আবনরুগৈ বসাকা ও সামং বুতাং লুকু রকনি বিশিং আলাই দেখাই শিকলা দফানি বিশিং হাকতর্ন হামজাক মুং তৈব বাংরিওয়ান বসাকা ও যাত্রা বুসকাং আচাই সংনি থানি কক কসার মুং সগৈ দিওয়ান হাকতর্নি ইয়কমা মানমাতে বরম খাতি নারকমা ও আরি আমজাইনি সেঙ্ক্রাক বাহিনী নিসিমি বার যাইয়া লুকুরক ও লাইবুমানো মৈতু নারকমানি তৈ হানো হামজাক মুংনি বিশিং তৈ কথাং তনিমানো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাকা হাপাংনি তাং বুতাংনি বাগৈ থাই নাহারমানি সামং বুতাং তৈ দুলনা ও দায়িত্ব ন রেল লেন পোর্টাল চল খাইজাগান মচাং বৈষ্ণব দিল্লি কতাল ককতুমা থুমনাই রকন সাকা ভারতনি রেল কতাল তাং সেবরুকজাক খাইনানো নাহারৈ কিচাসক নাম ফির মুং খাইজাগান কন্টেইনারনি সেব বাই ফাস্টেই ফ্লাই আস রেকামানি লগে লগে কন্টেইনার রাইদানি বিশেং কাইসা গদালজাক লাইসেন্স সেব চল খাইজাগান রেলমন্ত্রী তৈব সাকা স্নাম খরবাবায় তাবুক বাই থাংনি ডিজাইন খাইজাক মানি রেকানাই ওয়াগন স্নামনানি ককসাবরি উইমানানো আবনি লগে লগে বসকাং তাল নই চিব্রী বিশৃঙ্গ রেল তাং বুতাং সামং করংনি সার্টিফিকেট সেব জল ফ্লাইজাগান হনি বসাকা রেলমন্ত্রী মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি উদয়পুরনি রাজর্সি হল সংসারজাক পান্ডাব খক চুকুচি থাম রেজাক রাংনি বকবাং কিচাসক তাং বুতাংন চেঙ্গৈতৈ হলংথং কাই রেখা আবনকারী ব মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য সামং বুতাংনি ফিল নৈ বেরেম ন চেঙ্গি রেখা আবনি লগে

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে ইন্দিরা দেব। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুরে 93 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের ফলে রাজ্যে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে, জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কার্গিল বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে শৌর্য বিজয় যাত্রার সূচনা করেন। ইউরোপে সেরা দুই ফুটবল শক্তি স্পেন ও ফ্রান্স আজ বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ উদয়পুরের রাজশ্রী হলে আয়োজিত অনুষ্ঠানে 93 কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাছাড়া তিনি মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন, পাশাপাশি স্টপ ডায়রিয়া কর্মসূচিরও সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি ভার্চুয়ালি উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল, ভগিনী নিবেদিতা স্কুল ও রমেশ স্কুলে সিনথেটিক ফুটবল টার্ফ এবং উদয়পুর এসডিএম অফিস কমপ্লেক্সের টাইপ 3 আবাসন উদ্বোধন করেন। তাছাড়া তিনি উদয়পুর মহকুমা হাসপাতালের নতুন বহুতল ভবন নির্মাণ, ডাকবাংলো রোড সম্প্রসারণ, গোমতী জেলা শ্রম দপ্তরের নতুন ভবন ও কাকরাবন উচ্চ বিদ্যালয়ে সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় ও উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, জেলা শাসক টিঙ্কু লাথের প্রমুখ। জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল আজ সিপাহীজলা জেলায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্বের সূচনা করেন। এ উপলক্ষে বিশালগড় মহকুমার অন্তর্গত মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। জনগণনার প্রাথমিক পর্যায়ে আগামী 17 জুলাই থেকে পশ্চিম ত্রিপুরা জেলায় শুরু হচ্ছে স্বগণনার কাজ, চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। আজ জেলা শাসক ডক্টর বিশাল

0: আজ সাংবাদিক সম্মেলনে জানান, এই প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্বগণনার ব্যবস্থা চালু করা হয়েছে। এতে প্রতিটি পরিবার অনলাইনে জনগণনার তথ্য প্রদান করতে পারবেন। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত স্বগণনার পোর্টাল খোলা থাকবে। তাছাড়া দ্বিতীয় পর্যায়ে আগামী ১লা আগস্ট থেকে ৩০শে আগস্ট পর্যন্ত জেলা সর্বত্র গৃহগণনা শুরু হবে। আগামী বৃহস্পতিবার রথযাত্রা, তবে তার আগে আগামীকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মেলা ঘরে ৯ দিনব্যাপী ঐতিহ্যবাহী রথের মেলা উদ্বোধন করবেন। উল্টো রথ পর্যন্ত চলবে এই মেলা। হাজার হাজার পুণ্যার্থীর মিলন ক্ষেত্রে পরিণত হবে মেলা ঘরের জগন্নাথ বাড়ি প্রাঙ্গণ। আগামী ১৬ই জুলাই রথযাত্রা এবং ২২শে জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে রাজ্যজুড়ে নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দমুখর উৎসব নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে রাজ্য বিদ্যুৎ নিগম। এই উদ্দেশ্যে নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু আজ এক নির্দেশিকা জারি করেছেন। এর মূল বিষয় হল রথযাত্রার সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া হাজার হাজার ভক্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোথাও বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা রোধ করা। রথযাত্রার রুটে থাকা সমস্ত ওভারহেড লাইন, বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার সহ বিদ্যুৎ পরিকাঠামোর আগাম পরিদর্শন সম্পন্ন করতে বিদ্যুৎ নিগমের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোনো ত্রুটি বা সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত হলে তা অবিলম্বে মেরামতের নির্দেশ দেন। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের ফলে রাজ্যে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে সড়ক নিরাপত্তা সচেতনতামূলক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত বছরের তুলনায় রাজ্যে সড়ক দুর্ঘটনার হার ১৩% কমেছে, মৃত্যুর হারও। পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। পিএম রাহাত প্রকল্পের আওতায় দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিলে উদ্ধারকারীকে পরিবহন দপ্তরের পক্ষ থেকে ২৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। পরিবহনমন্ত্রী আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে গত বছর দুর্ঘটনাগ্রস্ত ১৩ জনের জীবন রক্ষা পেয়েছে। কর্মশালায় রাজ্য পুলিশের আইজিপি মঞ্চাক ইপ্পার জানান, গত ৩ বছরে রাজ্যে প্রায় ৭০,০০০ ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে এবং কয়েক হাজার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভূগর্ভস্থ জল স্তর রক্ষা বর্তমানে অন্যতম চ্যালেঞ্জ। বছরে প্রায় ২,২০০ মিলিমিটার বৃষ্টিপাতকে কাজে লাগিয়ে ত্রিপুরায় জোর কদমে শুরু হয়েছে জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেইন কর্মসূচি। অপচয়ের বদলে বৃষ্টির জল ধরে রেখে কাজে লাগানোর এক অভিযান। পাশাপাশি পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তর নিয়ন্ত্রক বাঁধ ও জলাধার নির্মাণের মাধ্যমে দুর্গম এলাকায় জল সংরক্ষণ করছে। একটি প্রতিবেদন।
1: বৃষ্টির জল যেখানেই পড়ুক, যখনই পড়ুক, তা ধরে রাখুন। প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের জল শক্তি মন্ত্রক দেশব্যাপী এক অভিযানের সূচনা করেছে। দেশের শহরাঞ্চলে এই কর্মসূচিকে আরো জোরদার করতে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক সক্রিয় ভূমিকা নিয়েছে। দ্বিতীয় পর্যায়ের অমৃত প্রকল্পে জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জলের পুনর্ভরণ এবং জলাশয়গুলির পুনরুজ্জীবনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। রাজ্যে প্রাকৃতিক জল সম্পদকে সংরক্ষণ করে ভবিষ্যৎ সংকট নিরসনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে বিভিন্ন বৃষ্টির জল সংরক্ষণ করা হচ্ছে। বলা যায়, জীবনের সুরক্ষায় বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের পথে এগোচ্ছে ত্রিপুরা। বিশেষ করে বলতে হয় জম্পুই পাহাড়ের ভাঙ্গুন গ্রামের কথা। উত্তর পূর্ব ভারতের প্রথম ১০০% ছাদে বৃষ্টির জল ধরে রাখার সুবিধা সম্পন্ন গ্রামটির সব বাড়িতেই রয়েছে এই ব্যবস্থা। আবার প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনার আওতায় জলাধার এবং ওয়াটার শেড প্রকল্প কৃষি ও ভূগর্ভস্থ জল সংরক্ষণে নতুন দিশা দেখাচ্ছে এই রাজ্য। প্রকৃতির এই অমূল্য সম্পদ রক্ষায় সরকারের উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষের অংশ গ্রহণই নিশ্চিত করছে ভবিষ্যতের জল সুরক্ষিত ত্রিপুরাকে। আদিত্য দত্তের প্রতিবেদন, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ আগরতলায় রাজ্য অতিথিশালায় পশ্চিম জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। এই বৈঠকে প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম বিস্তারিত পর্যালোচনা করা হয়। মন্ত্রী শ্রী দাস প্রকল্প বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দেন। বৈঠকে ২০২৬-২৭ অর্থ বছরে পশ্চিম ত্রিপুরা জেলার গৃহীত বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়ক অন্তরা দেব সরকার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। এবছর দেশজুড়ে কার্গিল বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারক থেকে লাদাখের দ্রাসে অবস্থিত কার্গিল যুদ্ধ স্মারক পর্যন্ত 13 দিন ব্যাপী শৌর্য বিজয় যাত্রার সূচনা করেন। এটি একটি স্মারক মোটর সাইকেল অভিযান। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাদের সাহস, দৃঢ় সংকল্প ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে তারা উত্তর হিমালয়ের দুর্গম ভূখণ্ড পাড়ি দিয়ে 1900 কিলোমিটার পথ অতিক্রম করবেন। এ অভিযানের মূল ভাবনা হল এক রাইড এক দেশ এক স্যালুট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-11-7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিংক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতীয় সময় আজ রাত 12:30 মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও স্পেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার। সেমিফাইনালের পরাজিত দল দুটির মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার ভারতীয় সময় মধ্যরাতে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় সরোজ সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সরোজ সংঘ 5-0 নবোদয় সংঘকে হারিয়ে দেয়। বিজয়ী দলের লাল চুয়াং মুইয়া ডার্লং হ্যাট্রিক করে। আবহাওয়ার খবর। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে নিম্নচাপের প্রভাবে বর্ষা পুনরায় সক্রিয় হতে চলেছে। এর ফলে আগামীকাল থেকে 18 জুলাই পর্যন্ত ত্রিপুরাসহ নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, সিপাহী জেলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুরে 93 কোটি টাকারও বেশি মূল্যের 1 বছর প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের ফলে রাজ্যে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে, জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কার্গিল বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে শৌর্য বিজয় যাত্রার সূচনা করেন। ইউরোপের সেরা দুই ফুটবল শক্তি স্পেন ও ফ্রান্স আজ বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: সত্তর বর্ষে অধিক উম্র কে দেশ কে হর বুজুর্গ কো অস্পতাল মে মুফত ইলাজ মিলেগা।
2: হম বুজুর্গ পহলে জব বিমার পড়তে থে তো সবসে বড়ি তকলিফ হোতি থি আপনো পর বোঝ বন জানে কি। খরচো কি ফিকর সে আপনি বিমারি হি ছুপা লেতে থে। লাগতা থা এসে হি চলেগা। পর প্রধানমন্ত্রী মোদি জি নে কি হামারি চিন্তা অর হামে ভি দি আয়ুষ্মান কি গ্যারান্টি। आयुष्मान वे वंदना कार्ड से आज 70 साल और उससे अधिक आयु के हम जैसे सभी वरिष्ठ नागरिक हैं 5 लाख तक के मुफ्त इलाज के हकदार। आज ही आयुष्मान ऐप डाउनलोड करें, घर बैठे आयुष्मान वे वंदना कार्ड बनवाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
0: আকাশবাণী আগরতলা এবং FM অর্জন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।

0: একই সাথে এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এফএম উজ্জয়ন্ত ফেসবুক পেজ থেকে লাইভ। আজ আমরা এই অনুষ্ঠানে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক সত্যদীপা দাস, সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত। আপনাদের সাথে অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে, ফোন করুন 2326253 এই নম্বরে। অন্য একটি আমাদের নাম্বার হল 9485007172, 9485007172। ম্যাডাম আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে প্রথমেই যেটা জানবো যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলতে কি বুঝবো?
1: নমস্কার, থ্যাংকস ফর ইনভাইটিং। তো উচ্চ রক্তচাপ বলতে আমরা বুঝি যে আমাদের যে রক্তটা ব্লাড ভেসেল বা ধমনির মাধ্যমে যায় সেটা যে প্রেশারটা ক্রিয়েট করে ওয়ালগুলির ওপর সেটাকে বলি আমরা ব্লাড প্রেশার। তো স্বাভাবিক অবস্থায় যদি 140-90 ওপর ব্লাড প্রেশার থাকে তো সেটাকে আমরা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হিসেবে জানি।
0: তো অনেকে যেটা বলে থাকেন যে উচ্চ রক্তচাপ যেটা এটা নীরব ঘাতক বলে থাকেন, সেটা কেন?
1: খুব রাইটলি এটাকে বলা হয় যে একটা নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার, কারণ মোস্ট অফ দ্য পেশেন্টস অলমোস্ট 85-90% মানুষের কোনো সিমটমসই থাকে।
0: হ্যাঁ, খুব মানে একদম সুন্দর কথা যদি বলি যে অনেকেই আমরা দেখে থাকি যে একদম সুস্থ, মানে ওকে দেখতে একদম সুস্থ কিন্তু হঠাৎ করেই উচ্চ রক্তচাপে আক্রান্ত হলো, পরদিন হয়তো মারা গেল বা খুব কম বয়সে ধরে হচ্ছে, সেটা কেন?
1: একদম ঠিক বলেছেন। ব্যাপারটা হলো যে উচ্চ রক্তচাপটা অনেকদিন ধরে দিতে থাকে, তো আমাদের যে শরীরটা আছে সেটা অ্যাডজাস্ট করে নেয়, তাই বাইরে থেকে কোনো সিমটমস বোঝা যায় না। বাট ক্রমশ পারসিস্টেন্টলি এটা কি করে, আমাদের যে বিভিন্ন রক্ত নালীগুলি আছে যেমন হার্টে আছে, কিডনি আছে, ব্রেইনে আছে, সেগুলিকে সংকুচিত করে ফেলে। তার ফলে কি হয়, আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, কিডনি ফেইলারও হতে পারে, অনেক ক্ষেত্রে ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে উইদাউট এনি সিমটমস। তাই আপনি যেটা বললেন যেটা রাইটলি আমরা বলি যে এটা
0: নীরব ঘাতক, মানে প্রথমে কিছুই বোঝা যায় না কিন্তু সেটা নিয়ে হয়তো আমরা ঘুরছি কিন্তু কিছুই বুঝতে পারছি না, কিন্তু হঠাৎ করে দেখা যায় এতটা শরীর খারাপ হয়ে গেল যে ওকে আর বাঁচানো গেল না। ম্যাডাম আরেকটা যেটা আপনার কাছে জানতে চাইবো যে আগে আমরা যেটা দেখতাম যে একটা বয়সের পর হয়তো উচ্চ রক্তচাপ আক্রান্ত হচ্ছে, কিন্তু এখন কিন্তু খুব কম বয়সে যদি বলি কিশোর কিশোরীরা বা খুব কম বয়সে শিশুরাও কিন্তু আক্রান্ত হচ্ছে, সেটা কেন?
1: কমন একটা জিনিস দেখবেন ইয়াং হাইপারটেনশন আগে এরকম ছিল না, বাট এখন আমাদের যে লাইফস্টাইলটা আছে না সেটা অনেকটাই মানে শরীরের জন্য ভালো না। যেমন বাচ্চারা চিপস খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, মানে সবারই কাছেই হাত খরচ থাকে তো ওরা খায়, তার ফলে ওবিসিটি যেটা স্থূলতা একটা খুব কমন প্রবলেম। তাছাড়া আগের বাচ্চারা যেমন খেলতো, গিয়ে মাঠে গিয়ে খেলতো, এখন তো প্রায় এটা বন্ধই বলা যেতে পারে, তার ফলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও সেরকম কিছুক্ষণ থাকে না, সারাক্ষণ বাড়িতে থাকে, তার ফলে ওবিসিটি থাকে, সেডেন্টারি লাইফস্টাইল হয়, সেগুলো সমস্ত কিছু কন্ট্রিবিউট করে টু হাইপারটেনশন। তাই আপনারা অনেক দেখতে পারবেন যে ইয়াং অ্যাক্টর যেরকম হঠাৎ করে হার্ট অ্যাটাক করছে, খুব ভালো ছিল, জিমে যাচ্ছিল, জিমে গিয়ে একটু ওয়ার্কআউট করলো, তারপর হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল, স্ট্রোক হয়ে গেল। তো ইয়াং হাইপারটেনশন এখন একটা মহামারীর রূপ ধারণ করেছে ইন্ডিয়াতে অ্যাটলিস্ট।
0: সেটা এই আপনার কথা প্রসঙ্গ ধরে যেটা বলছি যে যেটা তরুণ তরুণীরা এখন বিশেষ করে করে থাকেন যে জিমে যাচ্ছেন, প্রচুর ঘাম ঝরাচ্ছেন, তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে এরকম একটা ডায়েটের চেঞ্জ হচ্ছে যে মানে কিছুই করতে পারছেন, হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। এই যে অতিরিক্ত ঘাম ঝরানো বা জিমে যাওয়া বা ঠিকভাবে আমাকে শরীর কমাতে হবে, সেটাও কি উচ্চ রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে?
1: একটা জিনিস হতে লাগবে যে আমাদের শরীরটাতে খুব ব্যালেন্সড ভাবে আমাদের কাজ করতে লাগবে। অনেক সময় ওরা যারা জিমে ওয়ার্কআউট করে প্রপার কোনো ইনস্ট্রাকশন থাকে না ওদের, তারপর যে প্রোটিনগুলি ওরা নেয় অনেক সময় বাজার থেকে নিয়ে নেয় প্রোটিন, যেভাবে যে ঠিক আছে মাসল হয়ে যাবে, মাংস পেশি হবে, বাট অনেক সময় সেগুলোতে স্টেরয়েড থাকে, অন্যান্য অ্যাডাল্টারেটেড প্রোডাক্টস থাকে, তাছাড়া স্ট্রেসের সেরকম ভাবে ওরা হ্যান্ডেল করতে পারছে না, সবকিছু মিলিয়ে কিন্তু জিমের যে যাচ্ছে যে কিশোর কিশোরীরা তাদের পক্ষে লাইক ডিফারেন্ট হাইপারটেনশন, তাছাড়া ডিফারেন্ট হার্ট রিস্ক, কিডনি রিস্ক, এগুলোর চান্স অনেকটা বেশি
0: বেড়ে যাচ্ছে। তাহলে উচ্চ রক্তচাপ কি জেনেটিক নাকি সেটা জেনেটিক নয়?
1: দেখেন 90% অফ দ্য কেসে উচ্চ রক্তচাপ কিন্তু জেনেটিক, মানে আমার একটা মার যদি হাইপারটেনশনের প্রবলেম থাকে তো তার বাচ্চার এই হাইপারটেনশন হওয়ার চান্সটা অনেকটা বেশি বেড়ে যায়। তাছাড়া বিভিন্ন আদার কজেস আছে, যেরকম কিডনি পেশেন্টস যদি থাকে, ডিফারেন্ট হরমোনাল প্রবলেমস যদি থাকে, যেমন অনেক অ্যানসেড নিচ্ছে, কেউ কোনো মেডিসিন নিচ্ছে, সেগুলি থেকে হতে পারে। আর তাছাড়া লাইফস্টাইল তো আছেই, যেমন স্মোকিং, অ্যালকোহল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদম করছে না, সারাক্ষণ বসে থাকছে।

0: তাছাড়া স্ট্রেস যেটা খুব বেশি বাড়ছে সেগুলোও কিন্তু কন্ট্রিবিউট করে।
1: স্ট্রেস থেকে ম্যাডাম যেটা হচ্ছে, আমরা কিন্তু এখন শারীরিক পরিশ্রম থেকেও বেশি মানসিক পরিশ্রমটা বেশি করছি, আর ওর থেকে এই যে অফিসে যাচ্ছি, বিভিন্ন ধরনের স্ট্রেস নিচ্ছি বা কাজে বেরোচ্ছি, স্ট্রেস গুলো নিচ্ছি সারাদিন, সেটা নিয়ে কিন্তু ভাবছি, ওর থেকেও কি উচ্চ রক্তচাপ বাড়ছে?
0: হ্যাঁ, ডেফিনেটলি বাড়ছে। আর আগেকার দিনে যেরকম জয়েন্ট ফ্যামিলি থাকতো, তো আমাদের ভেন্ট আউট করার জন্য অনেক মানুষ থাকতো,
1: না এত খারাপ লাগছে এই জন্য একটু ভাগ করে নেওয়া দাদার সাথে, দিদির সাথে বা ঠাকুরমার সাথে একটু ভাগ করে নেওয়া আনন্দগুলো।
0: তো এখন যেটা হয়েছে কি, ভেন্ট আউট করার জন্য মানুষ নেই, তাছাড়া 9-to-5 জব, মা বাবারাও ক্লান্ত হয় বাড়িতে ফিরে, তো বাচ্চাদের সাথে যে সেরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করবে
1: সেটা হয় না।
0: সো এই যে স্ট্রেসটা বাড়তে বাড়তে বাড়তে গিয়েই পরবর্তীকালে সেটা হাইপারটেনশন বা হার্ট ডিজিজ সেটা কন্ট্রিবিউট করে।
1: আরেকটা বলছিলেন খুব ভালো যে স্থূলতা বা এই যে মোটা হয়ে যাওয়া, সেটাও কিন্তু উচ্চ রক্তচাপ অনেকটা বাড়িয়ে দিচ্ছে। এই প্রসঙ্গে যদি, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সমস্যা হচ্ছে এ নিয়ে।
0: ডেফিনেটলি এখন যে লাইফস্টাইলটার কারণে ওবেসিটি বা স্থূলতা, ম্যাক্সিমাম বাচ্চারা যারা আপনারা দেখবেন, দেখবেন ওভারওয়েট বাচ্চা আছে, সারাক্ষণ তারা মোবাইল নিয়ে বসে আছে, মোবাইলে গেমস খেলছে, কোনো বাড়িতে বাইরে গিয়ে খেলছে না। সো সেটার কারণে কি, ওবেসিটি যখন ওয়েটটা বেড়ে যায়, সেই ওয়েটটা আমাদের ডিফারেন্ট অর্গান, বেসিক্যালি মেইন যেটা ইম্পর্টেন্ট অর্গান, একটা হচ্ছে কিডনি আর একটা হচ্ছে হার্ট, যেটার উপর এক্সট্রা প্রেশার লাগে। একটা 40 kg বডিতে হার্টের যতটুকু কাজ করতে লাগে, একটা 60 বা 70 kg বডিতে কিন্তু ডাবল কাজ করতে লাগছে হার্ট।
1: সেটাই কিন্তু আমাদের বুঝতে হবে যে আমার উচ্চতা অনুযায়ী আমার ওজনটা কত থাকা দরকার। আরেকটা যেটা হয়, আপনি যেটা বলছিলেন যে ডায়াবেটিক ক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপ একটা খুব, মানে কি বলবো, সতর্ক হওয়া উচিত যাদের ডায়াবেটিক থাকে, সেটা কেন?
0: কারণ ম্যাক্সিমাম যে ডায়াবেটিক পেশেন্টসরা থাকে তাদের হার্ট অ্যাটাকের চান্স বা, আর ডায়াবেটিকের যে অনেকগুলি স্টাডি আছে সেগুলো বলছে যে সেটাতে বিপি কন্ট্রোল ইজ ওয়ান অফ দি প্রগনোস্টিক মার্কার, যে এই ডিজিজটা কতটুকু তাড়াতাড়ি প্রোগ্রেস করবে বা পরবর্তীকালে খারাপ আকার ধারণ করতে পারে, সেটার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে ব্লাড প্রেশার কন্ট্রোল। দুটো ডায়াবেটিক পেশেন্ট, একজনের যদি বিপি কন্ট্রোলটা ঠিক থাকে, আরেকজনের যদি বিপি কন্ট্রোল ঠিক না থাকে, যার বিপি কন্ট্রোল ঠিক না তার বিভিন্ন অসুখ হওয়ার, বিভিন্ন বড় বড় রিস্ক হওয়ার চান্সটা অনেকটা বেশি বেড়ে যায়, অলমোস্ট ডাবল হয়ে যায়।
1: আরেকটা যেটা বলছিলেন, যাদের কিডনির সমস্যা থাকে ওদেরও কিন্তু পরবর্তী সময়ে গিয়ে উচ্চ রক্তচাপ হওয়ার একটা প্রবণতা থাকে, এই সম্পর্কে যদি একটু বলেন।
0: কিডনি ডিজিজ আর যে হাইপারটেনশনটা, ওইটা ভাইস ভার্সা কাজ করে, যেমন হাইপারটেনশনের কারণে কিডনির সমস্যা হতে পারে, সে উল্টোটা কিডনির রোগ যদি হয় হাইপারটেনশন হয়। সো দুইটাই মানে ওতপ্রোতভাবে জড়িত। আর হাইপারটেনশন যদি বেশি থাকে, তাই কিডনি পেশেন্টসদের ক্ষেত্রে আমরা আরও বলি যে আরও কম, নর্মাল পেশেন্ট যদি 140-90 থাকে, কিডনি পেশেন্টসদের ক্ষেত্রে যাতে বিপিটা 130-80 কম থাকে, কারণ যদি বিপি কন্ট্রোলটা ভালো থাকে কিডনি ডিজিজ পরবর্তীকালে ডায়ালিসিস লাগার বা কিডনি ফেলার হওয়ার চান্সটা কম থাকে তুলনামূলক।
1: শ্রোতা বন্ধুরা এবং আমাদের যারা এই অনুষ্ঠানটি দেখছেন ফেসবুক থেকে, আপনারা কিন্তু এই অনুষ্ঠানে ফোন করে ভাগ নিতে পারেন। তার জন্য আপনাকে ফোন করতে হবে 9485007172। আবারও বলছি, ফোন করুন 9485007172 এই নম্বরে। আরেকটা যেটা ম্যাডাম আপনি বলছিলেন যে এই যে কিডনি এবং ডায়াবেটিক যাদের থাকে ওদের তো একটু সতর্ক হওয়া উচিত, তো আপনি মাঝে বলছিলেন যে এখন কিন্তু মদ্যপান যারা করেন ওদেরও কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার একটা প্রবণতা থাকে, কিন্তু অনেকে হয়তো আমার শ্রোতা বন্ধুরা আছেন যারা দেখছেন, একজন আছেন আমাদের সঙ্গে শ্রোতা বন্ধু, ফোন করুন 9485007172 এই নম্বরে। হ্যাঁ, যেটা বলছিলাম যে অনেকে বলতে পারেন যে হ্যাঁ আমি তো নিয়মিত মদ্যপান করি না, সেই ক্ষেত্রে কি আমার কোনো সমস্যা হতে পারে?
0: দেখো, নিয়মিত মদ্যপান অনেকেই বলে যে আমি কখনো করি না, বা অনেকে তো বলে যে করি না, বাট আমি যেটা বললাম যে এখনকার যে কার্ডিও মেটাবলিক ডিজিজ গুলো, যেমন হার্ট অ্যাটাক, কিডনিটা মাল্টিফ্যাক্টোরিয়াল, তো আপনি হয়তো বা ওকেশনালি করেন, ওয়ান ড্রপ অফ অ্যালকোহলও কিন্তু পয়জন। এখন যে স্টাডিগুলি আছে সেগুলোতে বলে যে, আগে বলা হতো যে একটা স্টাডি ছিল যে কিছুটা মডারেট কোয়ান্টিটিতে অ্যালকোহল যদি ইনটেক করে সেটাও সেফ, বাট এখন বলা হচ্ছে যেটা, ওয়ান ড্রপ অফ অ্যালকোহল ইজ অলসো পয়জন, সিঙ্গেল যদি একবার স্মোকিং করে সেটা অলসো ইজ এ পয়জন। তাই অলরেডি ডিজিজটা বার্ডেনটা আছে, তো এই স্মোকিং অ্যালকোহল কিন্তু বার্ডেনটাকে আরো বাড়ায়, মেইনলি ব্লাড ভেসেল যেগুলো আছে সেগুলোকে সংকুচিত করে দে, তো আরো জিনিসগুলি খারাপের দিকে যায়।
1: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার।
2: আমি একজন সুগার রোগী, বুঝিনি আমার হার্টের প্রবলেম আছে।
1: আচ্ছা, হ্যাঁ,
2: আমি সুগারের ওষুধ নিয়ে খাইছি।

0: এখন 1,500 এখন কন্যাদের না আছে মানে 200 এর মতন আছে।
1: আপনি ম্যাডামের কাছে কি জানতে চাইছেন?
0: না না আমি এখন মানে কি ওষুধ যে খাদ্য সে মানে হার্টের যে প্রবলেম মানে শুনলাম যেটা হ্যাঁ ডায়াবেটিসের যদি হলে হার্টের প্রবলেম হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: যেটা
2: আমি বুঝলাম ওনার ডায়াবেটিসও আছে প্লাস হার্টের সমস্যাও আছে, তো ওনার জন্য যে আমি অ্যাডভাইসটা দেব, প্রথমত ডায়াবেটিসের যতটা ভালো কন্ট্রোল থাকবে ওনার হার্টের যে সমস্যাটা আছে সেটাও কম থাকবে, প্লাস কয়েকটা লাইফস্টাইল চেঞ্জেস উনি করতে পারেন। একটা জিনিস যেমন হলো লবণ, লবণটা কিন্তু একদম লাইক ইটস লাইক এ অ্যানাদার পয়জন, হার্টের ডিজিজ হোক কিডনির প্রবলেম হোক সব কিছুর জন্য আপনি লবণটা সারাদিনে যাতে 5 গ্রামের বেশি না হয়। এখন অনেকে হয়তো বলবে যে 5 গ্রাম আমি কিভাবে বুঝবো, তো কিভাবে মাপবো? তো আমরা যে চাটা খাই চায়ের যে চামচটা থাকে সেটাতে যতটুকু লবণ থাকে সেটা ইজ রাফলি লাইক 5 গ্রাম।
1: আচ্ছা,
2: তো আপনার ডিনের যতটুকু লবণ থাকবে সেটা যাতে ওইটার থেকে কম হয় বা সমান হয়, এর থেকে বেশি যাতে না হয়।
1: মানে র সল্ট হবে নাকি?
2: এভরিথিং ইনক্লুডিং এভরিথিং, মানে তরকারিতে যেটা দেওয়া হয়েছে সেটাও, প্লাস যেটা এক্সট্রা অনেকে পাতে লবণ খায় সেটাও থাকে। তাছাড়া অনেকগুলি হিডেন সল্টসও আমাদের থাকে, যেমন সল্ট, যেমন আমরা চিপস খাই অনেক সময়, মুড়ি খাই, মুড়িতেও কিন্তু লবণ
1: থাকে,
2: আচার খাই সেটাতেও লবণ থাকে। সেটা অনেক সময় আমরা বুঝি না যে আমরা নিজের অজান্তে কিন্তু অনেক সময় লবণটা খেয়ে ফেলি। তো সবকিছু মিলিয়ে টোটাল 5 গ্রাম হতে লাগবে।
1: সেটাই, একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন। নমস্কার নমস্কার, শ্রোতা বন্ধু কে আছেন ফোনে? নমস্কার, যিনি ফোন করলেন কথা হলেন, অবশ্যই কথা হবে আপনার সঙ্গে। 2-3-2-6-2-5-3 এই নম্বরে আমাদের অন্য আরেকটি ফোন নম্বর 9485007172। একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন। হ্যাঁ নমস্কার শ্রোতা বন্ধু, নমস্কার শ্রোতা বন্ধু কে আছেন ফোনে? নমস্কার, না যিনি ফোন করলেন কথা হলো না অবশ্যই ফোন করুন 9485007172। আরেকটা অনুষ্ঠানের শুরুতে আমরা যেটা বলছিলাম যে একদম নীরব ঘাতক কিন্তু আমরা বলছি, তো সেই ক্ষেত্রে এই যে নীরব ঘাতক বলা বা প্রাথমিক অবস্থায় কিছু কি লক্ষণ একদমই থাকে না, নাকি আমরা সেই লক্ষণগুলো বুঝতে পারি না?
2: যেমন কয়েকটা কমন সিমটমস যদি আমি বলি, মোস্ট অফ দা পেশেন্টস এর যে কমপ্লেইন্টটা থাকে।
1: ম্যাডাম আলোচনায় ফিরছে, একজন শ্রোতা বন্ধু আছেন। নমস্কার, নমস্কার শ্রোতা বন্ধু। হ্যাঁ বলুন।
3: হ্যালো,
1: বলুন শ্রোতা বন্ধু।
3: হ্যাঁ বলছিলাম, আমি যমুনা বলছিলাম।
1: হ্যাঁ বলুন।
3: তো বলছিলাম আমার মার মানে একচুয়ালি হাই থাইরয়েড আছে, হাই সুগার আছে,
1: আমরা কিন্তু আজ কথা বলছি উচ্চ রক্তচাপ নিয়ে, আপনার সমস্যা নিয়ে অন্য কোনো দিন কথা বলবো, বা উচ্চ রক্তচাপ কি প্রেসার যেটা হয় সেটা নিয়ে কথা বলছি। ধন্যবাদ শ্রোতা বন্ধু ফোন করার জন্য। হ্যাঁ, যেটা আমরা প্রাথমিক অবস্থায় কিছু লক্ষণ থাকে কি?
2: প্রাথমিক অবস্থায় কিছু কিছু কমন লক্ষণ, যেমন একটা খুব কমন যেটা হলো মাথা ব্যথা, আর মাথা ব্যথাটা থাকে যেমন যে মাথাটার পেছনের দিকে, যেটা আমরা অক্সিপিটাল হেডেক বলি। তাছাড়া অনেকে কমপ্লেইন করে যে মাথা ঘুরছে, বাট অনেক সময় কি হয় না, আমরা ভাবি যে হয়তো বা স্ট্রেস হয়েছে রৌদ্রের কারণে, তো আমরা অনেক সময় সেগুলোকে ইগনোর করি যে ঠিক আছে স্ট্রেসের কারণে হচ্ছে। তাছাড়া বেশি যদি বেড়ে যায় নাক দিয়ে রক্ত বেরোতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বাট সেগুলো খুব রেয়ারলি হয়। তাই স্বাভাবিক অবস্থায় প্রাথমিক অবস্থায় আমরা সেগুলোকে অনেক সময় মাথা ঘোরা, মাথা ব্যথা, স্ট্রেসের কারণে হচ্ছে ভেবে আমরা ইগনোর করি
1: আর সেটাই কিন্তু পরবর্তী সময় অনেক বড় আকার ধারণ করে। একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে। নমস্কার, নমস্কার শ্রোতা বন্ধু কে আছেন ফোনে? নমস্কার।
4: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
5: কল ইজ নাও বিইং রেকর্ডেড।
4: আমি মর্চবলি থেকে কমল কৃষ্ণ বলছিলাম।
1: বলুন শ্রোতা বন্ধু।
4: বলছিলাম ম্যাডাম।

0: হচ্ছে এটা আমি জানতে চাইছি, আমরা জানি যে স্ট্যান্ডার্ড বিপি রেটিং হচ্ছে পিস্তল এবং ডায়াস্টল মানে 120/80, কিন্তু একটা বয়সে কোনো একটা জায়গায় আমি পেয়েছিলাম যে দুটো মিলে যদি 250 ক্রস করে তাহলে নাকি হাই ব্লাড প্রেশার। ম্যাডাম থেকে জানতে চাইছি অ্যাকচুয়ালি পারমিটেবল লিমিট বয়স অনুযায়ী কত হতে পারে ম্যাক্সিমাম।
1: আমাদের শ্রোতা বন্ধু যেটি জানতে চাইছিলেন যে লিমিট কত হতে পারে উচ্চ রক্তচাপের।
2: ধন্যবাদ কোশ্চেনটা জিজ্ঞেস করার জন্য। তো একদম অ্যানাটমিক্যালি যেটা হয় যে একদম আইডিয়াল সিচুয়েশনে মানুষের বিপি 120/80, যেটা একদম সবকিছু যদি আইডিয়ালি আমরা দেখি তাহলে, বাট বিভিন্ন গাইডলাইন্সে দেখা গেছে যে 140/90 যদি বেশি হয় সেটা আমরা হাইপারটেনশন বলি বা উচ্চ রক্তচাপ বলি। কারণ স্টাডিজগুলিতে দেখা গেছে যে 140/90 হলে তাদের ডিফারেন্ট প্রবলেম হওয়ার, যেমন হাইপার লাইক স্ট্রোক হওয়ার, কার্ডিয়াক ইভেন্ট হওয়ার চান্স বাড়ে। বাট এখানে আমাদের মনে রাখতে লাগবে হাই রিস্ক পেশেন্টস, কিছু কিছু হাই রিস্ক পেশেন্ট আছে যাদের অলরেডি ডায়াবেটিস আছে বা যাদের পরিবারে কারোর হয়তো বা অলরেডি হাইপারটেনশন, মা বাবার হাইপারটেনশন আছে,
1: কিন্তু বলছিলেন
2: তাদের ক্ষেত্রে কিন্তু

0: বা টেনশন বলি বা উচ্চ রক্তচাপ বলি, কারণ স্টাডিজগুলিতে দেখা গেছে যে 140 বা 90 হলে তাদের ডিফারেন্ট প্রবলেম হওয়ার, যেমন হাইপার লাইক স্ট্রোক হওয়ার, কার্ডিয়াক ইভেন্ট হওয়ার চান্স বাড়ে। বাট এখানে আমাদের মনে রাখতে লাগবে হাই রিস্ক পেশেন্টস, কিছু কিছু হাই রিস্ক পেশেন্ট আছে যাদের অলরেডি ডায়াবেটিস আছে বা যাদের পরিবারে কারোর হয়তো বা অলরেডি হাইপার টেনশন, মা বাবার হাইপার টেনশন আছে,
1: কিন্তু বলছিলেন
0: তাদের ক্ষেত্রে কিন্তু লিমিটটা আমরা 130-80 রাখি, বিকজ অলরেডি দে আর ইন হাই রিস্ক গ্রুপ, তো তাদের এক্সট্রা কেয়ারফুল থাকতে লাগবে। তো আই থিঙ্ক 250 যিনি ওই লিমিটটা বলেছেন সেটা একটু বেশি হয়ে যাবে, এর থেকে কম লাইক 130-80 দুটো মিলিয়ে অলমোস্ট 200 এর উপরে যাবে। তো ওইটার থেকে যদি বেশি থাকে তাহলেই আমাদের কিন্তু কেয়ারফুল থাকতে লাগবে।
1: আচ্ছা, আরেকটা যেটা জানবো যে আপনার কথা শুনি বলছি যে কতদিন অন্তর অন্তর সেটা মাপা উচিত?
0: যেটা গাইডলাইন্স বলে যে 35 ইয়ার্সের উপরে যাদের থাকে বোথ মেল এন্ড ফিমেল, এভরি ওয়ান ইয়ারলি তাদের একবার হাইপারটেনশন চেক করতে লাগবে, লাইক ডক্টরের কাছে গিয়ে বিপিটা চেক করতে লাগবে। বাট যাদের হাই রিস্ক ফ্যাক্টর আছে, যেরকম আগে যেটা বললাম কিডনির পেশেন্টস বা ডায়াবেটিস আছে, তাদের এভরি 3-6 মান্থলি একবার চেক করতে লাগবে। আর আপনার যদি অলরেডি হাইপারটেনশন থাকে, আপনি সেটার জন্য মেডিসিন খাচ্ছেন, তাহলে এভরি 3 মান্থলি আপনি করতে পারেন যদি আপনার বিপিটা একটা স্টেবল রেঞ্জে থাকে।
1: আরেকটা পরবর্তী প্রশ্ন আপনার কাছে যেটা জানবো যে আমাদের যেটা হয় যে প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা ডিজিটাল মেশিন থাকে, তো অনেক সময় আমরা শুনে থাকি যে ডিজিটাল মেশিনই মাপা সঠিক নয় বা সঠিক বা অন্য পদ্ধতিগুলো দিয়ে মাপা সঠিক, এই সম্পর্কে যদি একটু আলোকপাত করেন।
0: ডিজিটাল মেশিন যেটা আছে সেটা নিয়ে প্রচুর ভ্রান্তি ধারণা আছে অলরেডি। তো আমি যেটা বলবো যে একদম যেটা আইডিয়াল মেজারমেন্ট সেটা হয়েছে যেটা আমাদের লাইক মার্কারি স্ফিগমোম্যানোমিটার থাকে, যেটা দিয়ে আমরা চেপে চেপে ওইটা মার্কারিটা উঠাই, এটা একদম আইডিয়াল। আপনি যদি পারেন বাড়িতে পসিবল হয় সেটাই নিন, কারণ অনেক সময় কি হয় না ওই ডিজিটাল যে মেশিনগুলি থাকে ওগুলোর ব্যাটারির তারতম্য যদি কিছু হয় আমাদের রেঞ্জটাও ডিফারেন্ট হতে পারে। বাট ওভারঅল আমি মনে করি যে ব্লাড প্রেশার ডায়াগনোস যদি আমাদের করতে লাগে সেটা ওই আইডিয়াল মেশিনটা দিয়ে করতে লাগবে। তাছাড়া যদি আমরা ডেইলি মনিটরিং করতে যাই তাহলে আমরা ডিজিটাল মেশিনগুলি দিয়েও করতে পারি। বাট ওইখানে আমাদের মনে রাখতে লাগবে যে 10-20 মিলিমিটার কিন্তু এটা ডিফারেন্স থাকতে পারে।
1: তাহলে আরেকটা পরবর্তী প্রশ্ন যেটা থাকবে যে অনেকেই আমরা প্রথম থেকে বলছি যে উচ্চ রক্তচাপ কিন্তু কোনো লক্ষণ থাকে না, একটু মেনে চলতে হবে, কিন্তু যেটা আমরা অনেকেই করে থাকি, হয়তো বা চিকিৎসকের কাছে গেলাম যে আমার উচ্চ রক্তচাপ সেটা জানলাম, চিকিৎসক আমাকে কিছু ওষুধ দিলেন, আমার উচ্চ রক্তচাপ কিছুদিন পরে কমে গেল, কিন্তু এই যে ওষুধ খাওয়া আমি ছেড়ে দিলাম, আমি তো এখন সুস্থ হয়ে গেছি আর ওষুধ খাবো না, সেটাকে আমি ঠিক করছি নাকি ভুল করছি?
0: দেখুন, প্রথমে আমাদের বুঝতে লাগবে যে হাইপারটেনশন কিন্তু একটা দীর্ঘমেয়াদী রোগ, এটা এরকম না যে জ্বর সর্দি কাশি, যেমন জ্বর সর্দি কাশি ভাইরাল ফিভার হলো, আমরা ওষুধ খেলাম কমে গেল, মানে স্টোরি এন্ড। দীর্ঘমেয়াদী রোগ যেহেতু হাইপারটেনশন, আর মোস্ট অফ দ্য রোগ, যেমন আমাদের শ্রোতা বন্ধুরাও বললো অনেকের যাদের হার্টের ডিজিজ আছে, তাদের কিডনি সমস্যাও আছে, তাদের ডায়াবেটিস আছে, থাইরয়েড আছে, তো অনেকগুলি স্পেকট্রাম নিয়ে থাকে হাইপারটেনশন। তাই একটা জিনিস যদি আমরা বন্ধ করি তো পরবর্তীকালে কি হবে, আরও হাইপারটেনশনটা বেড়ে বাকি কিডনির কার্ডিয়াক মানে হার্ট প্রবলেম, মস্তিষ্কের প্রবলেম, সিএনএস প্রবলেম সেগুলোও বাড়াতে পারবে। তো আপনি বন্ধ করবেন তখনই যখন আপনার ডক্টর যাকে আপনি দেখাচ্ছেন উনি রিকমেন্ড করেন যে ঠিক আছে। অনেক সময় কি হয়, লাইফস্টাইল চেঞ্জের ফলে আমাদের বিপিটা অনেকের ক্ষেত্রে, যেমন 10-20% পেশেন্টসদের ক্ষেত্রে কমে যায়, তখনই মাত্র আপনি বন্ধ করতে পারবেন, উইদাউট ডক্টরস রিকমেন্ডেশন কখনো বন্ধ করবেন না।
1: ঠিক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আরেকটা যেটা বলবো যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখার জন্য বা যদি না থাকে সেই ক্ষেত্রে কি কি ধরনের জটিলতা দেখা দেয়, কি কি ধরনের সমস্যা হতে পারে?
0: যেটা আমি প্রথমে বললাম যে হাইপারটেনশনটা মেইন কি করে, আমাদের যে ব্লাড ভেসেলসগুলি আছে সেগুলোকে ছোট করে দেয় বা সংকুচিত করে দেয়, তার ফলে 4টা অর্গান মেইনলি এফেক্টেড হয়। প্রথমত যেটা সবচেয়ে বেশি এফেক্টেড হয় সেটা হলো আমাদের হার্ট। প্রায়ই তাই হাইপারটেনশন আনডিটেক্টেড থাকলে পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে আসতে পারে, ফার্স্ট টাইম হার্ট অ্যাটাক, অন্য কোনো সিমটম নেই, বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হসপিটালে চলে আসে। সেকেন্ড যেটা হলো সেটা হলো স্ট্রোক। অনেকেই থাকে যে বিপি আছে বাট বিপিটা কন্ট্রোলে নেই, হঠাৎ করে বিপিটা সিস্টোলিকটা 240-250 হয়ে গেল, তখন পেশেন্টের ব্রেইনের মধ্যে রক্তক্ষরণ হতে পারে, যেটাকে আমরা স্ট্রোক হিসেবে জানি। থার্ড যেটা কিডনি ফেইলার, যেটা একটা কিডনি ফেইলারটাও অনেক সময় হয়, তাছাড়া চোখের ক্ষতি হতে পারে, চোখের অনেক সময় পুরোপুরি ব্লাইন্ডনেসও হয়ে যেতে পারে বিকজ অফ হাইপারটেনশন।
1: আরেকটা ম্যাডাম আপনার কাছে যেটা জানবো যে উচ্চ রক্তচাপ যখন আমরা মাপতে যাচ্ছি তো সেই ক্ষেত্রে কি মাপার আগে কিছু কিছু ধরনের সাবধানতা অবলম্বন করতে হয়, যেমন একটু বিশ্রাম নেওয়া বা খুব দৌড়াদৌড়ি করে যদি আমরা উচ্চ রক্তচাপ মাপতে যাই সেটা হয়তো বেশি আসবে? আমি ভুল কি সঠিক জানি না?
0: একদম ঠিকই বলেছেন। অনেক সময় কি হয়, ওপিডিতে পেশেন্ট আসে একদম ট্রেন টেন চড়ে আসলো, বাস চড়ে আসলো, তাড়াতাড়ি দৌড়ে আসলো, তখন ওনার যখন আমরা বিপিটা মাপবো তখন একটু বেশি

0: থাকে। তো আমরা সবসময় রেকমেন্ড করি পেশেন্টসদের যদি এরকম আসে, আমরা বলি যে আপনি 30 মিনিট বাইরে যান, বাইরে গিয়ে আপনি বসুন, বসে আপনি আসুন, 30 মিনিট পরে আবার আসুন, আমি বিপিটা দেখি। কারণ সিঙ্গেল রিডিং এ বিপির ওষুধ আমরা কখনো শুরু করি না, আমরা ইউজুয়ালি সেম যখন পেশেন্টটা আসে অ্যাটলিস্ট 2 বা 3টে রিডিং নিই, তারপরেও পেশেন্টকে আমরা বলি যে যদি খুব না বেশি থাকে প্রেশারটা, তখন আমরা বলি যে আপনি 3 দিন বা 4 দিন পরে আবার আসুন আরেকবার। তাছাড়াও কিছু আরো কিছু অ্যাডভাইস আছে, যেমন 30 মিনিট আমরা বলি যে ক্যাফিন ইনটেক, স্মোকিং এগুলো যাতে না থাকে। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই যে কফি ইনটেক বা যদি পেশেন্ট স্মোক করে, ওইটার কারণেও কিন্তু বিপি ট্রানজিয়েন্টলি একটু বেড়ে যেতে পারে।
1: আরেকটা পরবর্তী প্রশ্ন আপনার কাছে যেটা থাকবে আমার, জীবনযাত্রার পরিবর্তন করলে কি উচ্চ রক্তচাপ একদম কমে যায়?
0: যেটা আমি বলবো যে আমরা মেডিসিন যেগুলো খাই বিপির জন্য, সেটা যতটুকু ইম্পর্টেন্ট ততটুকুই ইম্পর্টেন্ট কিন্তু আমাদের লাইফস্টাইল বা জীবনযাত্রার চেঞ্জ।
1: এই প্রসঙ্গে ম্যাডাম একটা কথা হয়তো অনেকেই বলে থাকেন যে আমি তো ওষুধ খাচ্ছি তাহলে আমার লাইফস্টাইল চেঞ্জের কোনো দরকার নেই, বা আমি তো ওষুধ খাচ্ছি আমার কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে না, এই সম্পর্কে যদি কিছু বলেন।
0: ওইটাই একটা মানে অনেক সময় কি করে পেশেন্টসরা ওষুধ খেলো বিপি, তারপরে গিয়ে বিয়ে বাড়িতে গিয়ে মাটন খেয়ে নিল ভরে। তো আমাদের খুব মনে রাখতে লাগছে বলে লাইফস্টাইল চেঞ্জ ছাড়া কিন্তু বিপি কন্ট্রোল কোনো দিনই পসিবল না। এটা একদম মানে আমি মেডিসিন যতটাই খাই না কেন, যদি আমি আমার লাইফস্টাইলে পজিটিভ চেঞ্জেস না আনি, আমার বিপিটা কখনই কন্ট্রোলে আসবে না।
1: আরেকটা যেটা খাবার দাবারের কিছু রেস্ট্রিকশন থাকে কি?
0: যেটা একটা বললাম লবণ, লবণটা যতটুকু পারেন আপনি কম খাবেন। সেকেন্ড যেটা আমরা বলি যে প্রসেসড ফুড, যেমন চিপস থাকে, কোকাকোলা, যেমন কোল্ড ড্রিঙ্কস থাকে বা ডিফারেন্ট লাইক অ্যাডাল্টারেন্স জাতীয় খাবার, সেগুলোকেও অ্যাভয়েড করুন। তেল মশলা যতটুকু পারেন কম দিন, দুধ খেতে পারেন বাট লো স্যাচুরেটেড ফ্যাট যেগুলো থাকে সেগুলো, আর যেগুলো ভালো সেগুলো হচ্ছে শাকসবজিটা বেশি খেতে লাগবে। তাছাড়া আমরা লাইক ডিফারেন্ট নাটস, বাদাম, হোল গ্রেনস সেগুলো আমরা বেশি খেতে পারি, ডাল খেতে পারি, সেগুলো থেকে দেখা গেছে বিভিন্ন স্টাডিতে যে বিপিটা অনেকটা কন্ট্রোলে থাকে।
1: আরেকটা যেটা আমরা অনেকেই করে থাকি যে ব্যায়াম করি বা যোগা করি, সেটাও কি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে?
0: একদম ঠিক বলেছেন, বিভিন্ন গাইডলাইন্স এটা আছে যে অ্যারোবিক এক্সারসাইজ যেটা আমরা বলি, যেটা নর্মাল হাঁটা যেটাকে ব্রিস্ক ওয়াকিংও বলা হয়, 150 মিনিটস করে আমাদের হাঁটতে লাগবে, যেটা রাফলি আসবে যে রোজ যদি আমরা 30 মিনিট করেও হাঁটি, 5 দিন হাঁটলেই চলবে, 7 দিন হাঁটতে লাগবে আমি বলছি না, 2 দিন আপনি আরাম করুন।
1: সেটা ম্যাডাম আরেকটা যেটা জানবো যে সকাল বা বিকেলের কিছু তারতম্য থাকে কি?
0: ইউজুয়ালি সকালবেলা আমরা প্রেফার করি কারণ গাড়ি টাড়ি কম থাকে, ফ্রেশ এয়ার থাকে সেই জন্য। বাট অনেকের ক্ষেত্রে কি হয় না, যারা বাইরে চাকরি করে সকালবেলা সমস্ত কিছু খাওয়া টাওয়া তৈরি করে ওদের যেতে লাগবে, তাহলে আমি বলবো যে ঠিক আছে তাহলেও আপনি যান। ইভেন আপনার যদি মর্নিং ওয়াকটা মর্নিংটা না পসিবল হয় বিকজ অফ ইওর জব, বাচ্চাকে রেডি করাতে লাগবে, তারপরেও তাহলেও আপনি ইভিনিং এ যান, দরকার লাগলে আপনি আফটারনুনে যান, যখন টাইম পান আপনি তখন যান। তো এনি টাইম এক্সারসাইজ আপনি করতে পারেন, বাট ট্রাই করুন যেটা ডেইলি সেম টাইমে যেতে হয়, তাতে আমাদের বডিটাও সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে।
1: খুব সুন্দর কিন্তু একটা কথা বললেন। আরেকটা আপনার কাছে যেটা জানবো যে অনেকে যেটা বলে থাকেন বা করে থাকেন যে আমার ব্লাড প্রেশার আছে তাহলে আমি দুধ খাবো না, সেটার কি কিছু সম্পর্ক আছে?
0: দুধের সাথে অ্যাসাচ কোনো কিন্তু সেরকম রিলেশনশিপ নেই, বাট আমাদের যেটা আমরা যেটা রেকমেন্ড করি, যেটা লো স্যাচুরেটেড ফ্যাট যেটা থাকে ডায়েরিতে, যেগুলো ডায়েরির দুধ টুধ থাকে সেগুলো আপনি খেতে পারেন। মেইন প্রবলেম হয় যে দুধ খেলে অনেকের গ্যাসের সমস্যা দেখা দেয়, তো গ্যাসের থেকে আবার হাইপারটেনশনটা হতে পারে,
1: হতে পারে।
0: আদারওয়াইজ দুধ ইজ এ গুড সোর্স অফ প্রোটিন, তো খাওয়াই যেতে পারে যদি অন্য কোনো প্রবলেম না থাকে।
1: আরেকটা আপনি খুব মাঝে বলছিলেন যে মাটন কিন্তু সেরকম খাওয়া যাবে না, মানে একদমই খাওয়া যাবে না, নাকি মাঝে মধ্যে খাওয়া
0: যাবে? এটা আবার আমি ব্যক্তি বিশেষে বলবো, যাদের কিছু প্রবলেম আছে অলরেডি হাইপারটেনশন আছে, কারণ মাটন থেকে আরেকটা প্রবলেম হয় যে ইউরিক অ্যাসিডটা বেড়ে যায়। যাদের হাইপারটেনশন থাকে তাদের ইউরিক অ্যাসিড হওয়ার, গাউট হওয়ার চান্স বাড়ে, কিডনি প্রবলেম হওয়ার চান্স বাড়ে। তো আপনার যদি নর্মাল ব্লাড প্রেশার থাকে আপনি খেতে পারুন, বাট যদি আপনার অলরেডি কোনো হাই রিস্ক থাকে, যেমন আপনার যদি কোনো কিডনি সমস্যা থাকে, হাইপারটেনশন থাকে, তাহলে আমি ইউজুয়ালি রেড মিটটাকে বলি যে অ্যাভয়েডই করার জন্য।
1: আর ফলের ক্ষেত্রে কিছু থাকে কি?
0: ফল অ্যাকচুয়ালি ভালো বিপির জন্য ভালো, হাই পটাশিয়াম যুক্ত খাবারগুলি যেরকম কলা আছে, পেঁপে আছে, সেগুলো কিন্তু আমাদের ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে, প্রোভাইডেড যে আপনার কোনো কিডনির সমস্যা নেই। কিডনির সমস্যা থাকলে আবার কি হয়, পটাশিয়ামটা একটু বেশি দিকে থাকে, তো আদারওয়াইজ যদি আপনার কিডনি সমস্যা না থাকে আপনি ফল খেতে পারেন, সেটা আপনার ব্লাড প্রেশারকেও কন্ট্রোল রাখবে, ইমিউনিটিটাকেও বাড়াবে।
1: আমরা যেহেতু উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলছি, তো এই প্রসঙ্গে আরেকটা আমার মনে যেটা প্রশ্ন আসলো, অনেকে লো ব্লাড প্রেশারও থাকে, সেটা যদি একটু বলেন সেটা কি?
0: অ্যাকচুয়ালি সেটার জন্য ইম্পর্টেন্ট হলো যে আমাদের বেসলাইন বিপিটা জানতে লাগবে, যে পেশেন্টের বেসলাইন, অনেকের বেসলাইন বিপি ওনার 90/60 থাকে,

0: যেখানে আমরা জানি যে ব্লাড প্রেশার 120-80, আবার সেম কিছু পেশেন্টসের বেসলাইন বিপি হয়তো বা 140-90 আছে, সেই ক্ষেত্রে আমাদের বেসলাইনটা জানা খুব ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় কি হয়, জ্বর যদি হয়, কোনো ইনফেকশন যদি থাকে, তাহলে আমাদের বিপিটা কিন্তু ড্রপ হয়ে যায়। তাই সিঙ্গেল ব্লাড প্রেশার দিয়ে আমরা হয়তো বা বুঝতে পারবো না, আমরা সাইড বাই সাইড পালস রেটটা দেখতে লাগবে, যে পালস রেট কি বাড়ছে কিনা, শ্বাসকষ্ট হচ্ছে কিনা, তো ওভারঅল দেখে আমাদের বুঝতে লাগবে। কারণ অনেকের ক্ষেত্রে হয়তো বা 80/60 নর্মাল ওদের কাছে ব্লাড প্রেশার।
1: তাহলে এই যে আপনি বলছিলেন উচ্চ রক্তচাপের কিছু কিছু লক্ষণ থাকে, সেই ক্ষেত্রে কি এই যে লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ সেটারও কি কিছু লক্ষণ থাকে?
0: হ্যাঁ, যেটার লক্ষণ যেরকম হবে অলমোস্ট কিছু কিছু জিনিসটা তো সেমই, যেমন মাথা ঘুরতে পারবে, খুব শরীরটা দুর্বল লাগবে, অনেক সময় চোখের একদম ঝাপসা লাগবে চোখটা, আর আমরা যদি ক্লিনিক্যালি দেখি পেশেন্টের পালস রেটটা অনেকটা বেড়ে যাবে, পেশেন্ট হয়তো বা কমপ্লেন করবে যে বুক ধরপড় করছে বা শ্বাসকষ্ট হচ্ছে, এই সিমটমস গুলি ওরা দেখতে পারে।
1: এবারে আসছি আমাদের শ্রোতা বন্ধুরা হয়তো বা আছেন যে একদম কিশোর কিশোরীরা, এখন কিন্তু টিনেজার্সদেরও উচ্চ রক্তচাপ হচ্ছে, তো এই যে জিনিসগুলো কেন হচ্ছে, ওদের কি লাইফস্টাইলের সমস্যার জন্য হচ্ছে নাকি বাবা মার থেকে পাচ্ছে?
0: একটা তো রিজন আছে বাবা মার থেকে পাচ্ছে, বাট বাবা মার থেকে পেলে যেটা হয় সেটা একটু যেমন এখন টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ওই সমস্ত খেলাগুলিতে অংশগ্রহণ করতে পারে, তাদের সাথে সেডেন্টারি লাইফস্টাইলটা পরিবর্তে কিছুটা, মানে মোবাইলে গেম খেলা থেকে অ্যাটলিস্ট ওইগুলো করলে শরীরটাও ভালো থাকবে।
1: ঠিক, আরেকটা আপনি কিন্তু মাঝে খুব সুন্দরভাবে বলছিলেন যে প্যাকেট জাতীয় খাবার কিন্তু একদমই কম খাওয়া উচিত, কিন্তু আমরা যেটা করছি এখন, হয়তো বা অনেক শ্রোতা বন্ধুরা বলবেন যে আমি তো স্যালাড খাই, কিন্তু স্যালাডটা কিন্তু ঘরে বানানো নয়, আমি অর্ডার করছি খেয়ে নিচ্ছি, সেটা কি ঠিক করছি না ভুল করছি, সেটা থেকেও তো আমার ক্ষতি হচ্ছে।
0: হ্যাঁ, কারণ অনেক সময় আমরা বুঝি না না সেগুলোতে কি ইনগ্রেডিয়েন্টস থাকে, যে আমরা স্যালাডটা নিয়ে নিই বাট ওইটাতে অনেক সময় কি থাকে, বিভিন্ন টাইপের অন্যরকম পিঙ্ক সল্ট মিশানো থাকে, হিমালয়ান সল্ট মিশানো থাকে, বাট এভরিথিং ইজ ইকুয়ালি হার্মফুল। সল্ট তো সল্টই, আমাদের শরীরের ভেতরে গেলে সেটা বুঝে শুধু সোডিয়াম, যে সোডিয়াম এসেছে আমাদের কিডনিটার প্রবলেম করছে। তাই আমার মনে হয় যতটুকু সম্ভব আপনার যদি লাইক ডায়েট নিউট্রিশাস খাওয়ার খেতে ইচ্ছে করে, আপনি বাড়িতে বানিয়ে নিন, শশা কেটে, গাজর কেটে আপনি বাড়িতে বানান, যতটা সম্ভব বাইরের ফাস্ট ফুড, বাইরের খাবারগুলি অ্যাভয়েড করুন।
1: আমাদের যারা শ্রোতা বন্ধু এবং যারা দেখছেন এই অনুষ্ঠান, অনেকেই আছেন বয়স্ক আছেন, তো ওরা কি কি ধরনের সাবধানতা অবলম্বন করবেন?
0: একটা তো আমি সবসময় বলবো যে বয়স্ক যারা এজ অ্যাটলিস্ট 60 ওপরে, তারা এভরি 2 মান্থলি যাতে তারা একবার বিপিটা চেক করায়। তাছাড়াও আমি বলবো যে ডিফারেন্ট যে ব্লাড টেস্টগুলি আছে, যেমন ক্রিয়াটিনিন, কিডনি, কারণ আপনি বললেন যে এটা একটা সাইলেন্ট কিলার, তো ক্রিয়াটিনিনটা, তারপর ওনার ব্লাড সুগারটা, ওনার থাইরয়েড টেস্ট, একটা ECG যেটা হার্টের প্রবলেম থাকলে বোঝা যায়, এভরি 3 মান্থলি যাতে একবার ওরা চেক করে, কারণ অনেক সময় সেটা বোঝা যায় না, কোনো সিমটমস থাকে না, আর যখন ধরা পড়ে তখন অলরেডি অনেকটা বেশি ক্ষতি হয়ে গেছে শরীরে, এরকমও হয়ে যায়।
1: সেটাই, আর যেটা জানবো যে এই যে উচ্চ রক্তচাপ হলো, সেই ক্ষেত্রে কি কিছু ফল বা খাওয়ার ক্ষেত্রে, মানে সব ধরনের ফলই কি ওরা খেতে পারবে নাকি কিছু কিছু পার্থক্য থাকে?
0: কিছু মানে ফলটা এসাচ কিন্তু ক্ষতি করে না, বাট অনেক সময় আমরা ফলটার সাথে যে মশলা দিই, মশলাটা ইউজ করি, যেমন লবণটা ইউজ করলাম শশা খেতে লাগলাম, শশার সাথে আমরা লবণ দিয়ে শশা খেলাম, বিট লবণ দিয়ে শশা খেলাম, সেইটা বেশি ক্ষতি করে মোর দেন দ্য ফ্রুট ইটসেলফ। আর সাইট্রাস ফুডগুলি যেমন লেবু, কমলা, এগুলো কিন্তু ভালো ব্লাড প্রেশারের জন্য।
1: আচ্ছা,
0: হ্যাঁ, সাইট্রাস ফুডগুলি আমাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোলে সাহায্য করে, প্লাস আমাদের ইমিউনিটিটাও বাড়ায়। তো আমি বলবো যে সিজনাল ফ্রুটস আপনি খেতে পারেন,
1: খেতে পারেন। আরেকটা অনেক সময় আমরা শুনে থাকি যে হাই প্রোটিন খেলেও কি উচ্চ রক্তচাপ, হয়তো বা কেউ খুব রাতে ভীষণ মাটন খেলেন বা প্রচুর পরিমাণে মাংস খেলেন, পরদিনই কিন্তু একটা স্ট্রোক হয়ে যায় আমরা অনেক সময় শুনি, তো সেটাও কি ক্ষতি করে বা খুব পরিমাণে খাওয়াও কি ক্ষতি করে?
0: আমি যেটাকে রিকমেন্ড করি যে আমাদের ডিনারটা আমরা ইউজুয়ালি আমরা ইন্ডিয়ানস একটু বেশি লেটে করি, যেরকম আইডিয়ালি কিন্তু ডিনারটা 9টার আগে করে নিলেই ভালো। কারণ কি করি আমরা, আমরা 11টার সময় খুব বেশি করে খেয়ে নিই, তারপরে আমরা ঘুমিয়ে যাই, তারপরে কোনো আমরা হাঁটাহাঁটি করি না,
1: কিছুই করি না।
0: তো আইডিয়ালি 9টার আগে আপনি খেয়ে নিন, তারপরে একটু হাঁটাহাঁটি করুন, হাঁটাচলা করুন, তাতে ডাইজেশনটাও হয়ে যায়। কি হলো, পেশেন্টের অলরেডি ব্লাড প্রেশার বেশি আছে, তার উপর একটা ডাইজেশনের প্রবলেম হচ্ছে, তো এটা সুপার এডেড হয়ে যায়, পেশেন্টের স্ট্রেস বেড়ে যায়, মানসিক স্ট্রেস বাড়ে, বডিলি স্ট্রেস বাড়ে, তো সেটার কারণে অনেক সময় কি হয়, বেশি ফাস্ট ফুড আমরা যদি লেট নাইটে খাই তাহলে কিন্তু সেটা থেকে অনেক সময় পেশেন্ট স্ট্রোক হয়ে যায়, অনেক সময় কার্ডিয়াক অ্যাটাক হয়ে যেতে পারে,
1: সেটা কিন্তু আমরা শুনি অনেক সময় যে হঠাৎ করে রাতে ঘুম হলো, খেয়ে টেয়ে সকালে হার্ট অ্যাটাক হয়ে গেল।

0: একটা আপনার কাছে যেটা জানবো, যে অনেক সময় দেখা যায় যে কারোর হয়তো বা হঠাৎ করে অসুস্থতা বোধ করলেন, গিয়ে মাপলেন, ওনার দেখা গেলো প্রেশার খুব একটু বেশি এসেছে, তারপরে কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে দেখলেন কমে গেছে, তাহলে এই যে প্রেশার বেড়েছে সেই ক্ষেত্রে কি ওনার সতর্ক থাকা উচিত পরবর্তী সময়ে, যে আমার হঠাৎ করে প্রেশারটা কেন বাড়লো?
1: হ্যাঁ, একবার যদি একটা পেশেন্টের ব্লাড প্রেশারটা বাড়ে তো আমাদের দেখতে লাগবে যে কী কারণে বাড়ছে, আমাদের সেটা প্রপারলি ইভ্যালুয়েট করতে লাগবে যে এটার আগে কি কোনো ইনফেকশন হয়েছিল কি না, কোনো কিছু আমি এক্সট্রা করেছিলাম কি না, খেয়েছিলাম কি না, সেটা দেখতে লাগবে। প্লাস আমার মতে যদি আপনার একবারও যদি ব্লাড প্রেশার বাড়ে তো মেইনলি ইয়াং হাইপারটেনশন যারা থাকে তাদের জন্য আমি বলবো যে প্রপার একটা ইভ্যালুয়েশন করা দরকার, ইসিজি করা দরকার, কিডনি টেস্ট করা দরকার যে কি কারণে
0: বেড়েছে।
1: শুধুমাত্র স্ট্রেসের কারণে কিংবা খাওয়ার কারণে কিন্তু ব্লাড প্রেশার বাড়বে না, কারণ এটা
0: মাল্টিপ্লিকেশনের অনেক ধরনের কারণ থাকতে পারে।
1: তো আপনার যদি একবারও যদি হাইপারটেনশন হয় আপনি এটাকে প্রপারলি একবারে ইভ্যালুয়েট করে নিন।
0: আর আপনি যেটা বারবারই কিন্তু বলছিলেন যে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে কিন্তু সেটা অনেক ভালো, কারণ সেটা কিন্তু ওষুধ দিয়ে অনেকটা সময় ওনাকে ঠিক রাখা যাবে বা ভালো রাখা যাবে, আর ওষুধগুলো কিন্তু নিয়মিত যেভাবে ডাক্তারবাবু বলছেন সেভাবেই কিন্তু খেতে হবে। আমাদের আস্তে আস্তে সময় ফুরিয়ে আসছে, তো আমাদের যারা অনুষ্ঠান শুনছেন বা অনুষ্ঠান দেখছেন ওদের জন্য কি পরামর্শ থাকবে?
1: সেটাই পরামর্শ আমি একমাত্র দেব যে আমাদের আজকে যে মেইন মোটোটা আমরা আলোচনা করছি যে হাইপারটেনশন ইজ এ সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক, তাই আপনার বয়স যদি 30 বা 35 বেশি হয় আপনি বছরে একবার অ্যাটলিস্ট আপনার বিপিটা চেক করে নিন ডক্টরের কাছে গিয়ে, আর আপনার যদি হাই রিস্ক ফ্যাক্টর থাকে যেরকম ডায়াবেটিস আছে, কিডনি ডিজিজ আছে, তাহলে অ্যাটলিস্ট 3 বা 6 মান্থলি একবার ব্লাড প্রেশারটা চেক করে নিন। আর সিমটমসগুলিকে ইগনোর করবেন না, আপনার যদি মাথা ঘোরা, মাথা ব্যথা এগুলো থাকে অবশ্যই গিয়ে ব্লাড প্রেশারটা চেক করান। আরেকটা খুব ইম্পর্টেন্ট আমি মেসেজ দিতে চাই যে নিজের থেকে কখনই ব্লাড প্রেশারের ওষুধ বন্ধ করবেন না, ডক্টরের পরামর্শ নিন, ডক্টর যদি বলে অবশ্যই বন্ধ করবেন, তারপরেও কিন্তু আপনার ব্লাড প্রেশারটা রেগুলারলি আপনার মনিটরিং করতে লাগবে।
0: সেটাই, মানে আমি একবার করলাম তারপর ভেবে নিলাম যে না আমার আর কোনো সমস্যা নেই, সেটা কিন্তু নয়। আপনি কিন্তু বারবারই বলছেন যে একবার যদি উচ্চ রক্তচাপ হয় সেটা কিন্তু বারবারই আমাদের মাপা উচিত, আর এখন কিন্তু সেটা সমস্যা নয়, বিভিন্ন ধরনের হাসপাতাল আছে, আপনি গেলে কিন্তু হাসপাতালে সেটা খুব ভালোভাবে মেপে আসতে পারেন। আরেকটা আপনার কাছে যেটা জানবো, যে আমাদেরকে যদি একটু বলেন যে টিনেজ যারা আছে ওরা কিভাবে ভালো থাকবে?
1: টিনেজদের কথা বলবো আমি যে তারা যাতে ফাস্ট ফুডটা যতটুকু পারে বাইরের খাওয়ার, যেমন সুইগি জোম্যাটো দিয়ে আমরা আজকাল ইজিলি পেয়ে যাই, আমরাও খাই, আমরা বলছি না যে ওরাই খায়, শুধু যতটুকু পারে আমরা ফাস্ট ফুডটা ওদের কম যাতে ওরা খায়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড, মোবাইলের যে একটা আছে না, মোবাইলের আসক্তিটা একটু কম করে, বসে সারাক্ষণ বসে থাকছে, পড়াশুনো টেবিলে বসে করছে, মোবাইলও টেবিলে বসে খেলছে, তো ওদের আউটডোর অ্যাক্টিভিটিসটা যদি একটু বাড়ায়, যেটাই ওরা পছন্দ করুক না কেন, সেটা ব্যাডমিন্টন হতে পারে, টেবিল টেনিস হতে পারে, ও যদি ক্রিকেট পছন্দ হয় ক্রিকেট, দিনে অ্যাটলিস্ট যাতে 30 থেকে 40 মিনিট ও বাইরে কাটায়, অ্যাটলিস্ট বন্ধুদের সাথে খেলাধুলা করে, আর ওয়েটটাকেও একটু নিয়ন্ত্রণে
0: রাখতে হবে। আর খুব সংক্ষেপে যদি খাবার দাবারের ব্যাপারে একটু বলেন যে কোন কোন ধরনের খাবার খাওয়া চলবে না?
1: খাওয়া চলবে না, মেইন তো লবণ জাতীয় খাবার একটা তো আছে, তাছাড়া প্যাকেট জাতীয় খাবার আছে, চিপস যেটা আমি বললাম এটা একদম না, তাছাড়া ডিফারেন্ট প্রসেসড ফুড, প্রসেসড ফুডগুলি সেরকম ভালো হয় না, কোনো প্রসেসড ফুডই যতটুকু সম্ভব চেষ্টা করুন বাড়িতে খাওয়ার জন্য কম তেল লবণ দিয়ে বাড়িতেই বানান, যেটা পছন্দ বাড়িতেই বানান, বাড়ির খাবারটাকেই খাওয়ার চেষ্টা করুন।
0: আর ডায়াবেটিক আর কিডনি রোগীদের জন্য কিছু যদি বলেন?
1: ডায়াবেটিকদের ক্ষেত্রে বলবো যে ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোল ইন কিডনি পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, চেষ্টা করুন যাতে আপনার সুগারের লিমিটটা অ্যাটলিস্ট 200 এর কম থাকে, ডক্টর যেরকম ভাবে পরামর্শ দিচ্ছে সেটা ফলো করুন, মেডিসিন সময় মতো খান, এবং ডায়াবেটিস যদি আপনার থাকে এভরি 3 মান্থলি আপনি একবার ক্রিয়াটিনিনটা চেক করুন।
0: সত্যি ম্যাডাম আরও অনেক কিছু জানার ইচ্ছে ছিল কিন্তু আমাদের সময় বলছে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শ্রোতা বন্ধুরা, আজকের মতো সুস্বাস্থ্য অনুষ্ঠান এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আকাশবাণী আগরতলা এবং এফএম অচিন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছিলেন, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আরজি অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এবছর দেশজুড়ে কার্গিল বিজয় দিবস উদযাপনের অংশ হিসাবে আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারক থেকে লাদাখের দ্রাসে অবস্থিত কার্গিল যুদ্ধ স্মারক পর্যন্ত 13 দিনব্যাপী শৌর্য বিজয় যাত্রার সূচনা করেন। এটি একটি স্মারক মোটরসাইকেল অভিযান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ উদয়পুরের রাজস্বী হলে আয়োজিত অনুষ্ঠানে 93 কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাছাড়া তিনি মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন। পাশাপাশি স্টপ ডায়রিয়া কর্মসূচিরও সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। জনগণনার প্রাথমিক পর্যায়ে আগামী 17 জুলাই থেকে পশ্চিম ত্রিপুরা জেলায় শুরু হচ্ছে স্বগণনার কাজ, চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। আজ জেলাশাসক ডক্টর বিশাল কুমার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এই প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্বগণনার ব্যবস্থা চালু করা হয়েছে। আগামী 16 জুলাই রথযাত্রা এবং 22 জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে রাজ্যজুড়ে নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দমুখর উৎসব নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে রাজ্য বিদ্যুৎ নিগম। এবং এর উদ্দেশ্যে নিগমের ব্যবস্থাপনা অধিকর্তা বিশ্বজিৎ বসু আজ এই নির্দেশিকা জারি করেছেন। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের ফলে রাজ্যের সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে সড়ক নিরাপত্তা সচেতনতামূলক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত বছরের তুলনায় রাজ্যে সড়ক দুর্ঘটনার হার 13% কমেছে। ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতীয় সময় আজ রাত 12:30টায় মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও স্পেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, সিপাহীজলা জেলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণ। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে প্রণামী তোমারে। প্রণামী তোমারের এই পর্বে আমরা কথা বলবো এমন সব মানুষদের নিয়ে যারা আমাদের দেশের জন্য কাজ করে গেছেন, যে যোদ্ধাদের, যেই স্বাধীনতা সংগ্রামীদের আমরা হয়তো ভুলে গেছি, আমরা হয়তো এখন আর মনে করি না, কিন্তু তাদের অবদান

ছাড়া আমরা হয়তো এত সহজে সহজভাবে জীবনযাপন করতে পারতাম না। আমাদের দেশ হয়তো স্বাধীনতার স্বাদ কখনো পেত না, পরাধীনতার শৃঙ্খল ভেঙে বেরোতে পারত না হয়তো সে দেশ। শ্রোতা বন্ধু, এমন বহু সংগ্রামীরা রয়েছেন যাদের কথা আজ হয়তো সেইভাবে আমাদের মনে নেই। তাই আজকের এই পর্ব সেই স্বাধীনতা সংগ্রামী সে বীর যোদ্ধাদের মনে রাখার জন্য। শ্রোতা বন্ধু, আজ এমনই এক মহিয়সী নারীর কথা বলবো, ননীবালা দেবী, ননীবালা বন্দ্যোপাধ্যায়, যিনি ননীবালা দেবী নামেই পরিচিত। তিনি ছিলেন এক বাঙালি নারী, বাঙালি নারীদের মধ্যে প্রথম যাদের নাম এসেছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় বিপ্লবী হিসেবে। কম বয়সে বিধবা হয়েও তিনি তার ভাইপো অমরেন্দ্র চট্টোপাধ্যায় তার অনুপ্রেরণায় বিপ্লবী আন্দোলনে যুক্ত হয়েছেন। বিপ্লবীদের সঙ্গে মায়ের বা স্ত্রীর ভান করে চলাফেরা করতেন। তিনি ব্রিটিশদের সন্দেহ এড়াতেন এবং বিপ্লবীদের গোপনে সাহায্য করতেন। রোড্ডা অস্ত্র চুরির অভিযানের পর বিপ্লবী রামচন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়। তিনি পিস্তল কোথায় লুকানো ছিল তা বলতে পারেননি। তখন ননীবালা দেবী তার স্ত্রী হয়ে উপস্থিত হয়ে প্রেসিডেন্সি জেলে তার সঙ্গে দেখা করেন এবং তথ্যটি সংগ্রহ করেন। পেশোয়ারে গ্রেফতার হয়ে ব্রিটিশ পুলিশের নির্যাতন সহ্য করেন তিনি। 21 দিন অনশন করে তিনি রাজ্যবন্দী হিসাবে স্বীকৃতি পান। মুক্তির পর পরিবার ও সমাজ তাকে গ্রহণ করেনি, পরবর্তীতে একটি ঝুপড়িতে বসবাস করেন। 1960-এর দশকে নিভে যান প্রায় ভুলে যাওয়া দেশের ত্যাগী নারী। ননীবালা দেবীর এই জীবনগাথা আমাদের স্মরণ করিয়ে দেয় যে অনেক সাহসী নারী স্বাধীনতার সংগ্রামে ছিলেন, কিন্তু ইতিহাসে তাদের অনেকাংশে ভুলে যাওয়া হয়েছে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণ। শ্রোতা বন্ধু, এখন আপনারা প্রণমী তোমারে পর্বে শুনছেন ননীবালা দেবীর কাহিনী। ননীবালা দেবী বা বিপ্লবীদের মধ্যে যতটা স্নেহে তাকে ডাকা হতো পিসিমা, বিপ্লবী আন্দোলনে তিনি এক উজ্জ্বল ভূমিকা পালন করেছিলেন। সম্ভবত তিনি প্রথম নারী যিনি বিপ্লবী হিসেবে এত সাহসী অবদান রেখেছিলেন। তিনি বিধবা ছিলেন এবং তৎকালীন অন্যান্য বাঙালি ব্রাহ্মণ বিধবার মতো সাধারণ জীবন কাটাচ্ছিলেন, যতক্ষণ না তার মনে ভারতীয় স্বাধীনতার জন্য কিছু করার আকাঙ্ক্ষা জাগে। এই আকাঙ্ক্ষা ঠিক কখন তার মনে এসেছিল তা বলা কঠিন, তবে সম্ভবত তার ভাইপো অমরেন্দ্র চট্টোপাধ্যায়, যিনি চন্দননগরের খ্যাতনামা বিপ্লবী ছিলেন, তার প্রভাব পড়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় বিপ্লবীরা ব্রিটিশদের দুর্বল অবস্থার সুযোগ নিয়ে এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিলেন। এর মধ্যে অন্যতম মুখ্য ছিলেন রাসবিহারী বোস। চন্দননগরের এক ফরাসি উপনিবেশ থেকে উঠে আসা রাসবিহারী বোস প্রাবর্তক সংগঠনের মতিলাল রায় ও মহান শিক্ষাবিদ চারুচন্দ্র রায়ের অধীনে চন্দননগর দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। ফরাসি পুলিশের নজরদারি না থাকায় তারা এই সুযোগে কাজ করতেন। অন্যান্য বিশিষ্ট বিপ্লবীদের মধ্যে ছিলেন রামচন্দ্র মজুমদার, শ্রীশ ঘোষ, সাগরকালী ঘোষ, নরেশ সেন, সতীশ চক্রবর্তী, কোচিন দত্ত, নরেন বন্দ্যোপাধ্যায়, মানিক রক্ষিত প্রমুখ। তবে বিপ্লবীদের যেমন ডক্টর যাদুগোপাল মুখার্জি চন্দননগরের আশ্রয় প্রয়োজন ছিল, তখনকার দিনে অবিবাহিত যুবকদের আশ্রয় দেওয়ার জন্য কেউ রাজি হতেন না। ব্রিটিশ পুলিশ সেখানে নজরদারিও বজায় রাখত, তাই 22 বছর বয়সী বিধবার জন্য একেবারে ভাবাই যেত না, কিন্তু তিনি সাহসের সঙ্গে তা করেছিলেন।

0: শুধুমাত্র কথা বলছিলাম আমরা ননিবালা দেবীকে নিয়ে। তিনি আরো এক সাহসী কাজ করেছিলেন। রুদ্রা অস্ত্র চুরির পরে বিপ্লবীদের হাতে মাউসার পিস্তল বড় পরিমাণে আসে। রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার হন, কিন্তু তিনি কিছু পিস্তল কোথায় লুকিয়েছেন তা জানতেন। সে তথ্য জানানো জরুরি ছিল। ননিবালা দেবী প্রেসিডেন্সি জেলে তার স্ত্রীর পরিচয়ে তার সঙ্গে দেখা করেন এবং তথ্য সংগ্রহ করেন। পুলিশ কখনো ভাবেনি যে এক নারী এত সাহসী ভূমিকা পালন করতে পারে। পুলিশ যখন তার কথা জানতে পারে তখন তিনি কাশী গিয়েছিলেন। কাশী পুলিশের তাড়া থেকে তিনি পালিয়ে পেশোয়ারে যান। পেশোয়ারে কালাজ্বর আক্রান্ত অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েন। কাশী তাকে ফিরিয়ে আনা হয় এবং ব্রিটিশ পুলিশ তাদের ভারতীয় সহযোগীদের দ্বারা নির্মম অত্যাচারের শিকার হন। কোনো তথ্য দেননি তিনি। আলিপুর জেলে আবারও নির্মম অত্যাচার চালানো হয় তার উপর। ব্যক্তিগত তিনি সাহস হারাননি কখনো। অবশেষে ব্রিটিশ পুলিশ তাকে মুক্তি দেয়, কিন্তু তখন তার স্বাস্থ্যের অবনতি ঘটে। এই মহান স্বাধীনতা সংগ্রামী অসহায়, অবহেলিত এবং আত্মীয় স্বজন ও বন্ধুদের দ্বারা উপেক্ষিত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে শ্রোতা বন্ধু, আজকের এই পর্ব অবশ্যই তাকে স্মরণ করার জন্য। তিনি আমাদের মধ্যে নির্ভীকতা ও নিঃস্বার্থতার আদর্শের অমোঘ ছাপ রেখে গেছেন। ননিবালা দেবী অবশ্যই অমর হয়ে থাকবেন আমাদের মাঝে।
1: হম নফরত পে নেই, প্যার পে বলতে।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন প্রণমে তোমারে পর্ব। এবারে এই পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি, কোথাও যাবেন না, আপনাদের আরও এক খুব পছন্দের পর্ব নিয়ে ফিরছি কিছুক্ষণ বাদেই।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে শ্রোতা বন্ধু সময় হয়ে গেছে আজ রাতে পড়বে। শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বগুলোতে আমি আপনাদের বন্ধু আরজে অর্ণব বিভিন্ন বিষয় নিয়ে আসি, আপনারা কথা বলেন, এবং আপনাদের থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আপনাদের জীবনের গল্প, আপনাদের জীবনের অভিজ্ঞতা, সব কিছু আমরা আপনাদের থেকে জানি। তার জন্য অবশ্যই ফোন করতে হবে 0381-232-6253 এই নম্বরে, অথবা 9485007172 এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965। শ্রোতা বন্ধু, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যারা ফলো করেন তারা অবশ্যই জানেন যে আজকের বিষয়টা কি রয়েছে। শ্রোতা বন্ধু,

আমাদের জীবনের সবথেকে বড় আফসোস কি জানেন? যা হারিয়ে গেছে তার জন্য কান্না নয়, বরং যা কাছে ছিল তার মূল্য না বোঝা, সেই অপরাধবোধ। একটা প্রবাদ আছে, থাকতে মর্ম বুঝে না, হারিয়ে গেলে কাঁদে। শ্রোতা বন্ধু, আজকের পর্বে আমরা কথা বলবো সেই সব মানুষ, সম্পর্ক, সময়, জিনিস আর সুযোগ নিয়ে যাদের মূল্য আমরা বুঝিনি, যখন তারা আমাদের হয়তো মায়ের চুলে এখন পাক ধরেছে, বন্ধু দূরে চলে গেছে, প্রেমটা ভেঙে গেছে, অথবা নিজের যৌবনটাই কখন শেষ হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। আমাদের জীবনে এমন অনেক অনেক অনেক জিনিস আছে যার মূল্য আমরা বুঝিনি। শ্রোতা বন্ধু, তাই আজকের এই পর্বে ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা 9485007172 এই নম্বরে ফোন করে জানান আপনার জীবনের এমন কি জিনিস আছে যার মূল্য আপনি বোঝেননি, যখন সেই জিনিসটা আপনার কাছে ছিল, যখন সেই জিনিসটা আপনার একেবারে কাছে ছিল। শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন?

না বন্ধুর কথা শোনা শোনা যাচ্ছে না, যাই হোক বন্ধু আবারও চেষ্টা করবেন আশা করি। শ্রোতা বন্ধু আপনারা ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু?

শ্রোতা বন্ধুদের কথা শোনা যাচ্ছে না এই মুহূর্তে, যাই হোক আবারও চেষ্টা করবেন আপনারা। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965 এই নম্বরে।

শ্রোতা বন্ধু, আপনারা চেষ্টা করুন 03 8 2 3 2 6 2 5 3 এই নম্বরে অথবা 9485007172 এই নম্বরে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965 এই নম্বরটিও কিন্তু খোলা রয়েছে বন্ধু। শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলছি যার মূল্য বুঝিনি। আজকের এই পর্ব শুধু স্মৃতিচারণ নয়,

0: আজকের অনুষ্ঠান নিজের জীবনের সামনে একটা আয়না ধরার চেষ্টা করা। সময় কখনো ফিরবে না বন্ধু। পৃথিবীর সব কিছু ফিরে আসতে পারে, হারানো টাকা আবার উপার্জন করা যেতে পারে, নতুন বাড়ি বানানো যেতে পারে, নতুন সম্পর্ক হয়তো তৈরি করা যেতে পারে, কিন্তু নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন?
1: আমি দেবী সেনগুপ্ত বলছি, জয়নগর দশমীঘাট থেকে।
0: নমস্কার দেবী ম্যাডাম, আপনি আপনার রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে কথা বলবেন।
1: দূরে বলুন,

0: বলছি, আমার মানে সময় থাকতে যে হারাইলাম, মানে সময় থাকতে চেষ্টা করিনি, তাই হলো চাকরি বিয়ে বাস করার পরে চাকরি একটু ঢিলা দিয়েছিলাম, মানে কি চাকরি এখান করি এই করি সেই করি দুই চার বছর কাটিয়ে তারপরে যখন গেলাম তখন চাকরির সময় পার হয়নি, তবে চাকরিটা বন্ধ হয়ে গেছে। এখন বসে বসে আফসোস করে মরি যে তখন যদি একটু চেষ্টা করতাম হয়তো চাকরি দিত।
1: আপনি খুব ভালো থাকবেন এবং চেষ্টা হয়তো সময় চলে গেছে অবশ্যই,
0: সময় চলে গেছে
1: কিন্তু অন্য সব জিনিসে যাতে আমরা চেষ্টা করতে পারি সেই দিকটা অন্তত খোলা রাখতে হবে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন বন্ধু? হ্যালো, না বন্ধুকে পেলাম না। শ্রোতা বন্ধু, একবার চলে যাওয়া সময়কে পৃথিবীর কোনো শক্তি ফিরিয়ে আনতে পারে না। আমরা ভাবি আরো পরে করব, আগামী রবিবারে যাব কোথাও একটা, অবসর হলে বাবা মায়ের সঙ্গে সময় কাটাব। তারপর একদিন দেখি ক্যালেন্ডারে শুধু বছর বদলাচ্ছে না, মানুষও বদলে গেছে।

0: একজন ছেলে প্রতিদিন অফিস যাওয়ার আগে তার বাবা বলতেন, এক কাপ চা খেয়ে যা বাবা। সে বলতো, আজ সময় নেই বাবা। বছরের পর বছর এভাবেই চললো, একদিন বাবা আর ডাকলেন না। সেদিন অফিসে যাওয়ার তাড়া ছিল না, কিন্তু চা খাওয়ার জন্য বাবা ছিলেন না। সেদিন সে বুঝেছিল, বাবার চা খাওয়াতে চাইতেন না, বাবা সময় কাটাতে চাইতেন। আমরা প্রায়ই ভালোবাসাকে কর্তব্য ভেবে ভুল করি। ভালোবাসার মানুষদের বলতে ভুলে যাই যে আমরা তাদের কতটা ভালোবাসি। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো।
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার দাদা ভাই।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: নমস্কার অম্বিকা ম্যাডাম, বলুন।
1: হ্যাঁ দেখুন, সত্যি তাই, সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়। তো সময় কিন্তু চলে গেলে সেই সময়টা কিন্তু আর ফেরত পাওয়া যায় না বা ফিরে আসে না। হ্যাঁ, আমাদের যেমন ছোটবেলা গুলো চলে গিয়েছে, ওই ছোটবেলা কিন্তু আমরা আর ফিরে পাবো না। হ্যাঁ, সেরকম অনেক জিনিসই আমরা ধরুন যেগুলো শৈশব যৌবন যেগুলো পেরিয়ে এসেছি সেগুলো আর ফিরত পাওয়া সম্ভব নয়। তারপর ধরুন সময়ে পড়াশোনা করেছি, কিন্তু তখন আমি ক্লাস নাইনে পড়ার সময় একটা পেয়েছিলাম, অঙ্গনারীর একটা কাজ পেয়েছিলাম, কিন্তু আমার বাবা মানে তখনকার দিনে একটু ইয়ে ছিল, বলছে না এই ধরনের কাজ করার কোনো দরকার নেই, তুমি পড়াশোনা করছো পড়াশোনাও করো। কিন্তু এখন এই যে এত মানে অনেক চেষ্টা করেও যখন আর সেই কাজটা পেলাম না, সময় দিলাম, কিন্তু এখন যে মনটা খারাপ হয়, যে তখন যদি করতাম তাহলে তো আজকে একটা ভালো জায়গায় থাকতে পারতাম বা একটা অনেক কিছুই করতে পারতাম। তো এই একটা আক্ষেপ কিন্তু থেকেই গেল। হ্যাঁ, তো এখন অনেক চেষ্টা।

0: করছি, হয়তো এখনো সম্ভবটা চলে যায়নি, হয়তো এখনো সম্ভবটা রয়েছে। হ্যাঁ, এখন দেখি এখন সময়টা এখন কবে আমার আসবে, হ্যাঁ সেটার আশায় এখন বসে আছি। তো দেখুন সত্যি তাই, যে সময় একবার চলে যায় সেই সময় কিন্তু আমরা ফেরত পাই না, বা ফিরে আর আসা সম্ভব নয়। হ্যাঁ, এটুকুনি বললাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
1: একদম, অসংখ্য ধন্যবাদ অম্বিকা দেবী। শ্রোতা বন্ধু, সত্যি আমরা অনেকেই হয়তো ভাবি যে সময়ে চাকরিটা করে ফেললে এখন ভালো ছিল, কোনো একটা কাজের জন্য যদি আমরা নিজেদের 100% দিতাম সেটা হয়তো তার পরিণাম হয়তো অন্য কিছু হতে পারত। অনেকে হয়তো আমরা ভয় পেয়েছি, অনেক ভাবনায় ছিলাম যে কীভাবে সেটা করব, অনেক কিছু ভেবে যে কাজটা আমাদের ভালো লাগে সেটার দিকে মনোনিবেশই করিনি, ভয়ে ভাবনায় দূরে থেকেছি। এখন যখন আমরা পেছন ফিরে তাকাই তখন মনে হয় যদি আরেকটু চেষ্টা করতাম হয়তো সফল হতাম না, কিন্তু অন্তত এই আফসোসটা মনে তো থাকতো না যে চেষ্টাই তো করলাম না। শ্রোতা বন্ধু, চেষ্টা না করার আফসোস সেটা গভীর ক্ষত করে দেয় মনকে। কথায় আছে সময়ের কাজ সময়ে করতে হয়, কিন্তু আমরা পারি কি সেটা করতে বা মানতে? এমন অনেক জিনিস থেকেই যায় যার মূল্য আমরা বুঝি না সঠিক সময়ে। সেই জিনিসগুলো নিয়েই আজ কথা, সেই সম্পর্ক, সেই সময়, সব কিছুর গল্প আপনাদের থেকে শুনব। ফোন করুন 9409485007172 এই নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, বাবা মায়ের কথা বলছিলাম। মায়ের হাঁটুতে ব্যথা হয়, চোখে কম দেখে, হাঁটতে কষ্ট হয়, আমরা বলি এখন ব্যস্ত আছি, মনে হয় যে আজকে কাজটা করে নেই তারপর মায়ের দিকে নজর দেব। কিন্তু আমরা একদিন বুঝব মা শুধু মানুষ নয়, মা একটা আশ্রয়, যে আশ্রয় হারিয়ে গেলে পৃথিবীর কোনো বাড়ি আর ঘর বলে মনে হয় না।

আপনাদের বন্ধু আরজি অর্ণ। শ্রোতা বন্ধু, আজকের আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি যার মূল্য বুঝিনি। একবার ভাবুন তো বন্ধু, আমাদের জীবনে এমন কত জিনিসই না রয়েছে যার জন্য প্রতিনিয়তই হয়তো আমরা মনে মনে আফসোস করি, মনে মনে ভাবি যে ইস, যদি তখন বুঝতে পারতাম তার মূল্য, সেটা কোনো সম্পর্ক হতে পারে, সেটা কোনো জিনিস হতে পারে, সেটা সময় হতে পারে। শ্রোতা বন্ধু, যেমনটা আমাদের পূর্ববর্তী যারা ফোন করেছেন তারা বলছিলেন যে চাকরির জন্য চেষ্টা করা সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, একটা নির্দিষ্ট সময়, সে সময় যদি কেউ চাকরির জন্য চেষ্টা না করেন তারপর বয়স যখন বেড়ে যায় তখন আর হয়ে ওঠে না সেই চাকরির জন্য চেষ্টা, নানা হোক কাজে জড়িয়ে পড়ে, তাই প্রথমেই হয়তো চাকরির জন্য লেগে পড়তে হয়। দেবী ম্যাডাম অম্বিকা ম্যাডাম যেরকমভাবে বললেন যে চাকরির জন্য তারা আফসোস করেন, এমন হয়তো বহু বহু ছেলেমেয়েরা রয়েছেন যারা আফসোস করছেন। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন, আমাদের জানান যে আপনাদের জীবনে এমন কোন জিনিসটা রয়েছে যার মূল্য আপনারা বোঝেননি। 9485007172 এই নম্বরে ফোন করুন। হোয়াটসঅ্যাপ নম্বরও আমাদের খোলা রয়েছে 9402169965 এই নম্বর।

0: শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন? বন্ধু আপনার নামটা আরেকবার বলবেন।
1: দেবাশিস দাস, দলাই থেকে।
0: দেবাশিস বাবু, বলুন। দেবাশিস বাবু
1: বলছি, আপনার অনুষ্ঠানটা শুনছি না এবং খুব ভালো লাগলো আমার।
0: ধন্যবাদ বন্ধু, বলুন আজকের বিষয় নিয়ে বলুন।
1: বলছি আমার 10,000 ছিলাম, তাতে দেখা লেগেছে, কি বলবো।
0: আপনার জীবনে এমন কি জিনিস আছে যার মূল্য আপনি বোঝেননি, সময় হারিয়ে সেটা বুঝতে পেরেছেন মূল্য? আপনি যখন চাকরিতে ছিলেন তখন সেই চাকরির মূল্য আপনি বোঝেননি, কিন্তু এখন বুঝতে পারছেন। ঠিক, ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ বন্ধু, অনেক সময় জীবনে আমরা অনেক জিনিস আমাদের কাছে চলে আসে, কোনো একটা চাকরি, কোনো একটা সুযোগ, যার মূল্য হয়তো সেই সময়ে আমরা বুঝতে পারি না। হয়তো কোনো একটা কাজ আমাদের কাছে চলে এলো, আমরা হয়তো হেয়ালির ফলে সেই কাজটা সঠিকভাবে করলাম না বা করার চেষ্টাও করলাম না। বছরের পর বছর সেভাবে করে এলাম এবং তারপরে কোনো এক সময় যখন সেই কাজটা আমরা হারালাম, তখন আমাদের মনে হয় ইস, যদি আর একটু ভালোভাবে মন দিয়ে কাজটা করতাম তাহলে কত ভালোই না হতো। শ্রোতা বন্ধু, সম্পর্কগুলো কোনো না কোনোভাবেই এরকম। বাবাদের কথা যদি বলি, বাবারা নীরব পাহাড় হন, বাবারা খুব কম কথা বলেন। আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলেনি না বলতে গেলে। তারা ভালোবাসেন অন্যভাবে, নিজের নতুন জামা না কিনে সন্তানের বই কেনেন, নিজে বাসে দাঁড়িয়ে যান, ছেলেটাকে অটোতে পাঠান, নিজে পুরনো জুতো পরে থাকেন, মেয়ের নতুন জুতো কেনেন। বাবারা ভালোবাসা প্রকাশ করেন না, বহন করেন। যেদিন বাবা অবসর নেন সেদিন প্রথম বোঝা যায় যে মানুষটাকে সবসময় শক্ত মনে হতো, তিনি আসলে কতটা ক্লান্ত ছিলেন।

শৈশবে একটা চকলেট নিয়ে কতই না ঝগড়া হতো ভাই বোনদের সাথে। আর আজ সেই ভাই বা বোন অন্য শহরে, হয়তো মাসের পর মাস কথাই হয় না। একদিন পুরনো অ্যালবাম খুলে দেখা হয়, যার সঙ্গে সারাক্ষণ ঝগড়া চলতো সেই ছিল সব থেকে বড় বন্ধু। তার সাথে হয়তো এখন রোজ কথা হয় না, জানিও না যে তার জীবনে কি চলছে। এইভাবেই সময় আমাদেরকে দূরে করে দেয়। তখন মনে হয় সেই সময়টার যদি মূল্যটা আগে বুঝতে পারতাম কতই না ভালো হতো। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? বন্ধু, আমাদের ল্যান্ডফোন যে নম্বরটি রয়েছে সেই নম্বরে ফোন এলে আমরা শুনতে পাচ্ছি না কিছু। আপনারা আমাদের আরও একটা নতুন নম্বর যেটা রয়েছে সেই নাম্বারে ফোন করুন, 9485007172। এই নম্বরটি খোলা রয়েছে, ফোন করুন এই নম্বরে, 9485007172।

শ্রোতা বন্ধু, যার মূল্য বুঝিনির কথা বলা হয় যদি সম্পর্ক, হ্যাঁ সেখানে বাবা মার সম্পর্ক তো রয়েছেই, কিন্তু তার পাশাপাশি ধরুন আমরা যদি আজকালকার দিনের কথা বলি, চুল, যার মূল্য বুঝিনি। কৈশোর থাকতে চুলের কতই না স্টাইল আমরা করতাম, কখনো বড় চুল, কখনো ছোট চুল, কখনো রং করা, কখনো স্পাইক। মা বলতেন চুলের যত্ন নাও, আমরা হাসতাম। তারপর একদিন সকালে বালিশে কয়েকটা চুল পড়ে থাকতে দেখা যায়, প্রথমে গুরুত্বই দেওয়া হয় না, তারপর ধীরে ধীরে আয়নায় কপালটা বড় হতে থাকে। বাজারে তেল, শ্যাম্পু, ডাক্তার, হেয়ার ট্রান্সপ্লান্ট, যে চুল একসময় বিনা যত্নে ছিল আজ তার জন্য হাজার হাজার টাকা খরচ। জীবনের অনেক কিছুই এমন, থাকতে মূল্য আমরা বুঝি না। শ্রোতা বন্ধু, আপনাদের জীবনে এমন কোন জিনিস রয়েছে বা এমন কোন সম্পর্ক রয়েছে যার মূল্য আপনারা বুঝেননি? ফোন করুন 9485007172 এই নম্বরে এবং জানান যে আপনাদের জীবনে এমন কোন জিনিস রয়েছে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? বন্ধু, আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপের মেসেজ নিশ্চয়ই পড়া হবে। তো আপনি যখন ফোনটা করেছেন অবশ্যই ফোনে কথাটা বলে দেবেন। দুটো মাধ্যমেই একসাথে কথা বলা বা সেখানে বার্তা পৌঁছানো, সেটার কোনো প্রয়োজন নেই। আপনি এক হয় ফোন করুন বা অন্যথায় মেসেজ করুন, মেসেজ পাঠিয়ে সেই মেসেজ পড়া হবে নিশ্চয়ই, সেটা ফোন করে অবশ্যই আবারও বলতে হবে না। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণব এবং আজ আমরা কথা বলছি যার মূল্য বুঝিনি। আমাদের জীবনে এমন অনেক জিনিস থাকে যার মূল্য আমরা বুঝতে পারি না। যখন সময় থাকে, যখন সুযোগ থাকে, সেই জিনিসের মূল্য, যে সেই সম্পর্কের মূল্য আমরা বুঝতে পারি না। আপনাদের জীবনেও নিশ্চয়ই এমন অনেক কিছু রয়েছে বন্ধু। ফোন করুন 9485007172 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?

0: বর্ধমান থেকে পূর্ব বর্ধমান ওয়েস্টবেঙ্গল পূর্ব বর্ধমান থেকে তেল নূর আলম বলছি।
1: নমস্কার নূর আলম বাবু, বলুন।
0: হ্যাঁ, যেমন সম্পর্ক নিয়ে কিছু কথা বলছি। যেমন যখন আমাদের বাবা মারা বেঁচে থাকে তখন ওনাদের গুরুত্বটা আমরা খুব একটা বুঝতে পারি না, যখন মারা যায় তখন কিন্তু এই সোনার স্থানগুলো আমরা উপলব্ধি করি। যখন কার্যক্ষেত্রে ঠিক সেরকম একটা জায়গা থাকে তখন সেই সোনার স্থানটা আমরা উপলব্ধি করি যে এখানে বাবার প্রয়োজন ছিল, এখানে মায়ের প্রয়োজন ছিল। আর সেই সঙ্গে বলবো যে সকল ব্যক্তি স্ত্রী মারা যান, দেখুন স্ত্রী বেঁচে থাকাকালীন আমরা খুব একটা গুরুত্ব দিই না, তার মূল্যায়নটা আমরা ঠিক করতে পারি না। কিন্তু যখন মারা যায় তখন পদে পদে বুঝতে পারি যে মানুষ তার কি মূল্যায়নটা কি কোন জায়গায় ছিল, এটা সম্পর্কের ক্ষেত্রে বললাম। আর অনেক সময় দেখবেন আমরা, হ্যাঁ অনেক সময় আমরা অনেক কাজের সুযোগ পাই, সেই সুযোগটা খুব সহজে অবহেলা করে এড়িয়ে যায়। পরবর্তী সময় বুঝতে পারি যে সেই সময়টা আমি যদি ওটা সুযোগটা কাজে লাগাতে পারতাম তাহলে হয়তো আজ জীবনে প্রতিষ্ঠিত হতে পারতাম। এরকম অনেক সুযোগ আসে, এরকম সুযোগগুলো আমরা খুব একটা গুরুত্ব দিয়ে নিতে পারবো এই মুহূর্তে। আর মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে সুযোগ আছে, বুঝলেন, কেউ ধরতে পারে কেউ ধরতে পারে না। এটুকু বলার দাদা ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ।
1: ধন্যবাদ নূর আলম বাবু, ধন্যবাদ। সত্যি বাবা মা যখন যতদিন পর্যন্ত থাকে আমরা হয়তো তাদের যে মূল্য বা তাদের যে দাম সেইভাবে দিতে পারি না। অনেক সময়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি নিজেদের মাঝে এবং সেখানে মা বাবা কোথাও না কোথাও কম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু যখন তারা আর থাকেন না তখন আমরা বুঝতে পারি যে মা বাবা মানেই একটা বটবৃক্ষ, আমাদের সব চিন্তার অবসান। যখন তারা থাকেন না তখনই হয়তো সঠিকভাবে বুঝতে পারি আমরা তাদের মর্ম। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 03-8123-2625-3 নম্বরে অথবা 9485007172 এই নম্বরে, 9485007172 এই নম্বরে আজকে ফোন করুন। ল্যান্ড ফোন নাম্বার, আজকে সমস্যা রয়েছে বন্ধু। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? নমস্কার অনিমেষ বাবু, বলুন।
2: ভালো আছেন দাদা?
1: ভালো আছি বন্ধু, বলুন।
2: বলছি আপনি যে প্রসঙ্গটা বলেছেন সে প্রসঙ্গে আমি বলছি, তার মূল্য বুঝি যে আমি যখন পড়াশোনা শেষ করেছি, শেষ করার কলেজে যখন পড়তাম তখন থেকে মাধ্যমিক বা টুয়েলভে থাকে, তবে আমরা আগরতলা ত্রিপুরা যত পড়তে যত যত অফিস আছে প্রত্যেকটি অফিসে দিচ্ছে কম বেশ আমি ইন্টারভিউ দিয়েছি বা চাকরির জন্য অনেকটা চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত তো চাকরি আমি পাইনি। বহুত চেষ্টা করেছি কিন্তু আমি পাইনি। শিক্ষা দপ্তরে আর আপনি পুলিশে নানা দপ্তর আমি অনেক চেষ্টা করেছি ইন্টারভিউ, এখনো আস পাইনি। তারপর আমি তখন থেকে চিন্তা করলাম যে একটা না একটা তো কিছু করতে হবে। তখন আমি ভাবলাম তখন কি করবো কি করবো, তখন একটা ওষুধের দোকানে ঢুকেছিলাম। ওষুধের দোকানে থেকে তখন আইটিআই কলেজ থেকে একটা ইলেকট্রনিক্স এর কাজ শিখলাম, ইলেকট্রিক্যাল ফ্রিজ এসি তারপরে ওয়াশিং মেশিন ডিসিং বহুত যাবতীয় ইলেকট্রিক্যাল এর কাজ শিখলাম। তখন যখন আমি কাজ শিখলাম তখন মনে মনে একটা প্রতিজ্ঞা করছি যে চাকরি করলে তো 30,000 বা 40,000 টাকা বেতন তারা মেলে, এই কাজটা কইরা শিক্ষা শিক্ষের যুগ আমি এরকম টাকা নিয়ে মাসে ফেলাইতে পারি। তখন একটা প্রচেষ্টা মানে আমি একটা মানে চিন্তাধারা নিয়ে আমি এই কাজটা শুরু করলাম। তবে এখনই আমি বর্তমানে দাদা মোটামুটি কোনো মাসে 300 পাই, 400 পরে 200 পাই, মানে ঠিক নেই আর কি।
1: তো আপনি তো মূল্যটা বুঝেছেন তাই না? আপনার জীবনে এমন কি কিছু আছে যেটার মূল্য আপনি বোঝেননি সময় থাকতে?
2: এতো কি কি সময় বুঝতে মানে পড়াশোনার ক্ষেত্রে আমি মানে কিছু কিছু অনেক সময় নষ্ট করেছি।
1: আচ্ছা,
2: পড়াশোনার ক্ষেত্রে আমি অনেকটা গাফিলতি করেছি, মানে রেজাল্টটা একটু কম পাস করেছি, মানে রেজাল্টটা একটু কম কম হতো আর কি।
1: আচ্ছা, মানে আপনার মতে আপনি আরো ভালো ফলাফল করতে পারলেন হলে যদি আপনি আপনার চেষ্টাটা আর একটু ভালো থাকতো, তাই তো? অসংখ্য ধন্যবাদ বন্ধু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ।
2: নমস্কার।
1: নমস্কার। তো রমেশবাবু বললেন পড়াশোনা তিনি আরো

একটু ভালো করতে পারতেন যদি সেখানে চেষ্টাটা করতেন। যাই হোক শ্রোতা বন্ধু, আমাদের জীবনে এই প্রশ্নগুলো, এই আফসোসগুলো কিন্তু প্রত্যেকেরই থাকে। এবং যেমনটা নূর আলমবাবু বলছিলেন যে বাবা মা যতদিন পর্যন্ত থাকেন তাদের হয়তো ততটা গুরুত্ব আমরা দিতে পারি না, যখন তারা চলে যান তখন তাদের যে শূন্য স্থান সেটা আর কখনো পূরণ হয় না। মার কথাই যদি বলি, যার ভালোবাসার কোনো বিকল্প নেই, মায়ের ভালোবাসার সব থেকে বড় বৈশিষ্ট্য এটা নিঃশর্ত। আপনি প্রথম যখন হাঁটতে শিখেছেন পড়ে গেছেন, মা ছুটে এসেছেন। আপনি পরীক্ষায় ফেল করলেও মা বলেছেন আবার চেষ্টা করো। আপনি ভুল করলেও মা দরজা বন্ধ করেননি। ছোটবেলায় আমরা মায়ের হাতের রান্না খেতে খেতে বিরক্ত হতাম, ভাবতাম বাইরের রেস্টুরেন্টের খাবারই ভালো। কিন্তু কর্মসূত্রে যখন বাড়ি ছেড়ে অন্য শহরে থাকতে হয় তখন রাতের বেলা হঠাৎ মায়ের ডালের গন্ধ মনে পড়ে। একজন ছাত্র বিদেশে পড়তে গিয়েছিল, প্রথম কয়েক মাস খুব আনন্দ, স্বাধীন জীবন, তারপর একদিন জ্বর চলে এলো। সে রাতে সে বুঝতে পেরেছিল ওষুধ কেনা যায়, ডাক্তার পাওয়া যায়, কিন্তু মায়ের হাতের সেই হাত বোলানো মাথায় সেটা পাওয়া যায় না। কারণ পৃথিবীতে মা একজনই হন, বাবা একজনই হন। যখন সময় থাকে আমরা অনেকেই বাবার মূল্যও বুঝতে পারি না। তিনি জীবনের এমন একজন মানুষ যিনি সবসময় থাকবেন এমনটাই আমরা ভাবি। ছোটবেলায় বাবার হাত ধরে হাঁটতে শিখেছি, সাইকেল চালাতে শিখেছি, স্কুলে ভর্তি হতে গেছি। বাবা হয়তো খুব বেশি আমি তোমাকে ভালোবাসি, আদর, সেটা হয়তো করতেন না, কিন্তু তার প্রতিটি ঘামের ফোঁটায় সে ভালোবাসার লেখা ছিল। একবার ভাবুন তো, আপনি যখন ছোট ছিলেন বাজারে গিয়ে একটা খেলনা দেখিয়ে বলেছিলেন বাবা এটা চাই, বাবা হয়তো বলেছিলেন আজ নয় পরে। তখন মনে হয়েছিল বাবা কৃপণ। কিন্তু যখন আজ নিজের সংসারের হিসেব মেলান তখন বুঝতে পারেন সেদিন হয়তো তার পকেটে টাকাই ছিল না, তবুও তিনি আপনার স্কুলের ফি দিয়েছেন, বই কিনেছেন, জামা কিনেছেন। বাবারা সত্যি অদ্ভুত মানুষ, নিজের অসুখ লুকিয়ে রাখেন, নিজের ইচ্ছেগুলো মেরে ফেলেন, নিজের জন্মদিন ভুলে যান কিন্তু সন্তানের জন্মদিন কখনো ভুলেন না। শ্রোতা বন্ধু, আপনারাও ফোন করুন যার মূল্য বুঝেননি আপনারা আপনাদের জীবনে, সেই গল্প আমাদের বলুন। আপনাদের কাহিনী, আপনাদের অভিজ্ঞতা শুনব আমি। ফোন করুন 9485007172 এই নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে আমাদের 9402169965 এই নম্বরে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি যার মূল্য বুঝিনি। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, বলুন বলুন বলুন বলুন যমুনা দেবী,
1: ভালো আছো তো?
0: ভালো আছি, বলুন যমুনা দেবী।
1: মূল্য বলেছিলে না,
0: যার মূল্য বুঝিনি।
1: সত্যি কথা বলতে, সত্যি কথা বলি,
0: নিজের
1: মূল্য নিজে বুঝিনি।

0: নিজের মূল্য বোঝেননি। আচ্ছা, সেটা কিভাবে?
1: এবার উদাহরণ বলছি, ছোটবেলায় কথা তো আলাদা ছিল, তখন তো দুষ্টুমি করে কাটানো ছিল একটা ব্যাপার। আর হ্যাঁ, বুঝেছি তখন, জানো তো, মানে যখন ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পড়েছি এবং কলেজে পড়েছিলাম, তারপর থেকে যখন আমার ভাই গত হয়েছে, তারপর থেকে আস্তে আস্তে নিজের মধ্যে একটা মানে একটা কেমন যেন হয়ে গেছে যে কিছুই নেই আমার, মানে বরদার নেই মানে আমার কিছুই নেই। তারপর একটা হেলদি চলছিল জীবনের মধ্যে, মানে ভাবতাম কি শুধু বাবা মা ভালো থাকলে হবে, আমি কেমন ভাবে শুরু করবো। আর তারপর কাউকে যদি হেল্প করতে পারতাম ভালো লাগতো, কাউকে হেল্প করতে পারলে ভালো লাগতো, কে আমাকে হেল্প করবে না করবে সেটা আশা কোনো করিনি, বা কে আমাকে মূল্য দিল কি দিল না সেটাও মানে ভাবিনি। আর ভাবতাম আমি তাকে ভালো মানে ভালো রাখবো, সে হেঁটে হলে আমি ভালো হেঁটে থাকবো। এখনো এখনো আমি নিজের মূল্য নিজে এখনো বুঝতে পারি, আসলে আমি পৃথিবীতে এসেছি কতটুকু ভালো থাকার দরকার আমার, আমি এটা এখনো খুঁজে পাই না।
0: বাহ, সত্যি নিজেদেরও তো ভালো থাকার অধিকার রয়েছে, সেই মূল্যটা অবশ্যই বোঝা উচিত। সেটার সময় তো এখনো চলে যায়নি, তাই নয় কি যমুনা দেবী?
1: এখন সময়টা যদি আটা বলি, এখন আমি যদি বলি, এখনো আমার মূল্য একটাই, আমার সন্তান যেহেতু এসেছে এখন, গত 30 তারিখে আমি নতুন পরিচয় পেয়েছি, তো তার থেকে আমি বুঝি যে এখন সম্পূর্ণটা মূল্য থাকবে শুধু আমার সন্তানের প্রতি।
0: বাহ, দারুণ দারুণ, আপনার জীবন আরো ভালো হোক, সবকিছু ভালো হোক আপনার জীবনে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য।
1: ভালো থাকো ভাই,
0: আপনি খুব ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, যমুনা দেবী কিন্তু একটা খুব মূল্যবান কথা বললেন, তিনি নিজের মূল্য বোঝেননি। শ্রোতা বন্ধু, সত্যিই তো, একবার ভাবুন তো, আমাদের আশেপাশের সকলকে মূল্য দিতে গিয়ে আমরা হয়তো নিজেদের মূল্যই দিতে ভুলে যাই অনেক সময়। এমন ঘটনা কি একেবারে অবাস্তব যেখানে আমরা নিজেদের মূল্যটা দিতে ভুলে গেছি? নিজেদের কতটা গুরুত্ব রয়েছে কোনো একটা বিশেষ জায়গায়, কোনো একটা বাড়িতে, কোনো একটা কর্মস্থলে, সেখানে আমরা হয়তো মাথা নিচু করে চলে এসেছি। আমাদেরও যে সেখানে কোনো একটা জায়গা আছে, আমাদেরও যে সেখানে কথা বলার জায়গা আছে, সেই মূল্যটা নিজেদেরকেই আমরা নিজেরা দিইনি। এরকম ঘটনা কি আপনার সাথে হয়েছে কখনো? হলে জানান আমাদের, ফোন করুন 9485007172 এই নম্বরে ফোন করুন এবং জানান যার মূল্য বুঝিনি। আপনি আপনার জীবনে কোন জিনিসটার মূল্য বোঝেননি? শ্রোতা বন্ধু, পরীক্ষা, এই পরীক্ষা আমাদের অনেকেরই হয়তো ভালো লাগে না, অনেকের বেশিরভাগ মানুষেরই হয়তো ভালো লাগে না। একটা সময় তাকে অভিশাপ মনে হতো, বিশেষ করে বোর্ড পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, প্রতিদিন মনে হতো এই পরীক্ষা শেষ হলেই জীবন সুন্দর হয়ে যাবে। আর যখন চাকরির ইন্টারভিউ, সংসারের দায়িত্ব, অসুস্থ বাবা মা, ইএমআই, সন্তানের পড়াশোনা সব কিছুর মাঝে দাঁড়িয়ে থাকি, তখন মনে হয় সেই পরীক্ষার প্রশ্নপত্র কতটাই না সহজ ছিল। তখন নম্বরের ভয় ছিল, আজ জীবনের সিদ্ধান্তের ভয়। শ্রোতা বন্ধু, সেই পরীক্ষা, যে পরীক্ষাকে আমরা অভিশাপ মনে করতাম, মনে হতো এই পরীক্ষা আসা মানেই জীবন একেবারেই লণ্ডভণ্ড হয়ে যাওয়ার অবস্থায়, সে পরীক্ষাকেই এখনো খুব সহজ মনে হয়। জীবন এতটাই কঠিন হয়ে গেছে, মনে হয় অনেক সময় যে কোথায় গেল সেই দিনগুলো, কেন আর ফিরে আসছে না?

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনুপ। শুনছেন আজ রাতে পর্ব। আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি যার মূল্য বুঝিনি। শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, আমি কানাই দাস আপনার থেকে বলছি।
0: আরেকবার নামটা বলবেন।
1: হ্যাঁ,
0: আপনার নামটা আরেকবার বলবেন।
1: কানাই দাস।
0: কানাই দাস, বলুন কানাই বাবু।
1: সময় মূল্য তাই তো? সময় মূল্য তাই না?
0: আপনি আমাদের অনুষ্ঠান কি শুনছেন?
1: হ্যাঁ শুনতেছি তো। সময়ের মূল্য
0: আগে না, আজকের বিষয় সময়ের মূল্য নয়। আজকের বিষয় যার মূল্য বুঝিনি। আপনি শুনুন আমাদের অনুষ্ঠান, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, যারাই ফোন করছেন, অন্ততপক্ষে যে বিষয়টা নিয়ে আজ কথা হচ্ছে সেই বিষয়টা শুনে সেই বিষয়ে কথা বলবেন। আজ আমরা কথা বলছি যার মূল্য বুঝিনি সেই বিষয়টা নিয়ে। অর্থাৎ আপনার জীবনে এমন কোন জিনিস রয়েছে যার মূল্য আপনারা বোঝেননি? শ্রোতা বন্ধু, অনেকেই হয়তো আমাদের ল্যান্ডফোন নম্বরে ফোন করছেন, কিন্তু আজকের এই ল্যান্ডফোন নম্বরটা বন্ধ রয়েছে। কোনো এক যান্ত্রিক গোলযোগের কারণে কথা হচ্ছে না এই নম্বরে। তাই আপনারা ফোন করুন 9485007172 এই নম্বরে, 9485007172 এই নম্বরে। শ্রোতা বন্ধু, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965 এই নম্বর।

0: শ্রোতা বন্ধু, বেশ কয়েকটা মেসেজ এসেছে। ওকে, কমলকৃষ্ণবাবু কিছু একটা মেসেজ পাঠিয়েছিলেন, তিনি ডিলিট করে দিয়েছেন। যাই হোক, পরবর্তীতে লিখেছেন সমীরণবাবু। সমীরণবাবু লিখছেন, শুভ সন্ধ্যা বন্ধু, আজকের বিষয় নিয়ে কিছু বলার চেষ্টা করছি। মা বাবা সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে সন্তানের পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন, কখনো নিজের কথা ভাবেননি। কিন্তু সেই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যান, তখন পরিবারের একটা বোঝা হয়ে যান। আমি ছোটবেলায় আমার মা বাবাকে হারিয়েছি, তাদের সেবা যত্ন করার সুযোগ আমার হয়নি। মা বাবাকে হারিয়ে মা বাবা হারানোর ব্যথা বুঝতে পেরেছি। কিন্তু সমাজে অনেক মানুষ দেখেছি যারা ধন সম্পদ সব রয়েছে, তারপরেও সন্তানের কাছে একটা সময় বোঝা হয়ে দাঁড়িয়েছে। দুটি সন্তান বৃদ্ধ মা বাবাকে ভাগ করে নিয়েছেন, তারপরেও অনেক লাঞ্ছনা যন্ত্রণা সইতে হয়, এমনকি দুমুঠো খাবার থেকে বঞ্চিত হন তারা। কিন্তু বৃদ্ধ মা বাবা মারা যাওয়ার পর লোক দেখানোর জন্য শ্মশানে মঠ স্থাপন করেন, কিন্তু যতদিন বেঁচে ছিলেন সে সহানুভূতি তারা পাননি। এটুকুই ছিল বলার। নমস্কার সমীরণ সরকার, বামুটিয়া। হ্যাঁ সমীরণ বাবু, নিশ্চয়ই অনেকটাই বাস্তব কথা আপনার আপনি বলেছেন। তবে আজকের বিষয় যার মূল্য আমরা বুঝিনি সেটা নিয়ে শ্রোতা বন্ধু আপনারা ফোন করুন 9485007172 এই নম্বরে। জীবনে ভ্রমণ করার ইচ্ছে আমাদের অনেকেরই থাকে, তাই না শ্রোতা বন্ধু? যাত্রার মূল গন্তব্যের চেয়ে বেশি একসময় ট্রেনে জানলার পাশে বসে বাতাস খাওয়াই ছিল আনন্দ। স্টেশনের চা, সহযাত্রীদের গল্প, মায়ের বানানো লুচি আলুর দম, আজ বিমান দ্রুত পৌঁছে দেয়, কিন্তু সেই যাত্রার অনুভূতি কোথায়? আগে আমরা পথ উপভোগ করতাম, আজ শুধু গন্তব্যের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। তাই ভ্রমণের ক্ষেত্রেও আমাদের মূল্যটা বুঝতে হবে সময়ের। যে সময়ে আমরা হয়তো ভ্রমণ করতে পারবো, সে সময়ে ভ্রমণ করাটাই উচিত। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: আমি নরোত্তম সূত্রধর বলছি, আগরতলা থেকে।
0: বন্ধু আরেকবার নামটা বলবেন।
1: নরোত্তম সূত্রধর।
0: নরোত্তম বাবু, বলুন নরোত্তম বাবু।
1: আজকে টপিকটা আমার কাছে খুব ভালো লেগেছে, অনেক কিছু কথা তো অনেকগুলো আছে, শর্টে বলে দিই। আমি যেদিন আমার মা এই পৃথিবী থেকে চলে গিয়েছিল, ওই সময়টাকে আমি আবার ফিরে যাওয়ার অনেক চেষ্টা করি। যদি একটু সময় পেতাম তাহলে হয়তো একটু চেষ্টা করতাম তাকে ধরে রাখার জন্য, কিছুটা সময় আরো জীবনে রাখার জন্য। এইটাই পাওয়ার এই সময়টাকে, হয়তো আরো সেটা পাওয়ার হতো না।
0: বুঝতে পারলাম, অসংখ্য ধন্যবাদ নরোত্তম বাবু ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ।
1: নমস্কার।
0: নমস্কার।

0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার,
0: নমস্কার।
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়ার রহমান বলছি।
0: নমস্কার আতিয়ার বাবু, বলুন।
1: আর দেখুন, নদী স্রোতে তাই সময় বয়ে যায়, নদীর স্রোতের মতোই কিন্তু সময় বয়ে যায়, সময়কে আমরা কিন্তু কেউ ধরে রাখতে পারি না। আর তাই জন্যে আমরা সময়ের তালে তাল মিলিয়ে এলো। তবে কোনো কোনো সময়কে শুধু স্মৃতি বা মানসপটে

0: রাখা যায়, যেমন শৈশবের চিত্রগুলো, চিত্রপটগুলো চোখ বুঝলেই সেটি স্মরণে দিয়ে হাঁটতে হাঁটতে শৈশবকে ধরতে পারি, ওই যা মানুষ পটে সেই চিত্রটা দেখতে পারি, কিন্তু সেটাকে ধরে রাখা ওই একটাই উপায় মানুষ পটে। আর বাকি আমরা কিন্তু সময়কে ধরে রাখতে পারি না বলেই নতুন সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা হাঁটতে থাকি। আমরা সভ্যতা শুরু থেকে যদি দেখি যে সভ্যতা শুরু থেকে আমরা বাস করছিলাম বনে জঙ্গলে, তারপর নদী কেন্দ্রিক সভ্যতা সূচনা হয়, তারপর হাঁটতে হাঁটতে এখন শহর কেন্দ্রিক গ্রাম উন্নত, এখন হাঁটছি আমরা যন্ত্রকে সঙ্গে নিয়ে। এখন আর কৃষিকার্যে আর বলের মশের লাঙল চলে না, চলে যন্ত্র দিয়ে। ধান কাটা আর মানুষের হাত দিয়ে হয় না, হয় হারভেস্টার, সেই যন্ত্র, কলকারখানা, সমস্ত যন্ত্র। আজকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি দ্রুতগামী যন্ত্রের সাহায্যে। আবারও হয়তো কিছু নতুন কিছু উঠবে, কারণ সময় যত এগিয়ে যাচ্ছে আমাদের জীবনকে সহজ করতে তত দ্রুত তালে বিজ্ঞানীও হাঁটছে। ফলে সময়কে কিন্তু আমরা ধরে রাখতে পারি না, শুধু মানুষ পথে সেইটাকে দেখে নিতে পারি একবার, সেইটুকু যা হয় এবং সেই স্মৃতিটাকে নিয়েই হয়তো আমরা সামনে পথে এগিয়ে চলি। এটুকু বললাম, ভালো থাকবো, মাঝখান থেকে
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আতিয়ার বাবু। সত্যি জীবনে অনেক কিছুই আমরা সেই সময়ে পাওয়ার চেষ্টা করি, সে সময়ে যখন থাকে সে জিনিসটা তখন তার মূল্য আমরা দিতে পারি না, তখন আমাদের মনে থাকে যে সেটা সম্পর্কটাই হোক বা কোনো একটা জিনিস হোক সেটা তো থাকবেই। চুলের কথা বলছিলাম, চুলের যত্ন না নেওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে সে চুল যেন হারিয়ে যায়। একই রকমভাবে দাঁতের কথাও বলা যায়। দাঁত ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত প্রচুর চকলেট মিষ্টি নানান ধরনের জিনিস, এমনকি ব্রাশ পর্যন্ত সঠিকভাবে না করা, কিন্তু পরবর্তী সময়ে যখন দাঁতের যন্ত্রণা শুরু হয় তখন বোঝা যায় যে এর আগে যদি আমরা সেই দাঁতের যত্ন করতাম তাহলে আজ হয়তো এত সমস্যায় পড়তে হতো না। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার।
1: নমস্কার,
2: শুভ সন্ধ্যা, আমি প্রতিভা বলছিলাম বিবিনগর থেকে। প্রতিভা দেব,
1: নমস্কার। প্রতিভা ম্যাডাম বলুন।
2: তো বলছিলাম মূল্যবোধ নিয়ে, তো
1: আজকের আমাদের বিষয় মূল্যবোধ নয়। আপনি কি আমাদের অনুষ্ঠান শুনছেন?
2: হ্যাঁ, যা কিছু মূল্য বুঝিনি।
1: হ্যাঁ, যার মূল্য বুঝিনি। হ্যাঁ, যার মূল্য বুঝিনি আমরা, বলুন।
2: হ্যাঁ হ্যাঁ, তো বলছিলাম অনেক কিছু আছে যেটার মূল্য আমরা বুঝতে পারিনি বা বোঝার সুযোগ থাকলেও সেটা উপেক্ষা করে গেছি। সব অনেক কিছু জিনিস আছে, তবে আমি একটা কথা বলবো যেটা আমাকে বিভিন্নভাবে ভাবায়, বিভিন্ন সময়ে ভাবায়। যেমন যেটা বলতে মহিলারা বা মেয়েদের স্বাবলম্বী হওয়ার বিষয়টা, এটার মূল্যটা অনেক অনেক পরে গিয়ে বুঝতে পেরেছি, কিন্তু আগে সেটা বুঝতে পারিনি। যার জন্য আমার বাবা যতটা পরিশ্রম করেছেন বাবাকে একটু সেবা দেওয়ার সেই সুযোগটা আমার, যেহেতু আমি স্বাবলম্বী ছিলাম না তো সেই সুযোগটা আমার হয় না, সেটা আমাকে ভীষণভাবে ভাবতে। এটাই বলা ছিল, একটাই বলবো। ধন্যবাদ, নমস্কার।
1: অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। শ্রোতা বন্ধু, আমাদের কাছে যখন আমরা ছোট থাকি অনেক সময় থাকে, জীবনে অনেক কিছু করার সময় থাকে, জীবনে অনেক কিছু ভাবার সময় থাকে, কিন্তু আমরা সঠিকভাবে নিজেদের পথটা বেছে উঠতে পারি না। অনেক সময় ভাবি হয়তো হবে না হয় এক বছর পর, কি আছে, কিন্তু একটা সময় যখন সময়টা ফুরিয়ে যায়, আমাদের বয়স বেড়ে যায়, তখন আমরা পেছন দিকে তাকিয়ে আফসোস করি, ইস তখন যদি সময়টার মূল্য বুঝতাম। কোনো একটা চাকুরির কথা যদি বলি, কোনো একটা খুব ভালো চাকুরি যদি আমাদের সামনে আসে, অনেক কারণে হয়তো সেই চাকুরিটা আমরা করি না, সেই চাকুরি থেকে আমরা দূরে থাকি, ভাবি আরও পেয়ে যাব ভালো চাকুরি, কিন্তু সেই সুযোগটা হয়তো আমরা হারিয়ে ফেলি। শ্রোতা বন্ধু রয়েছেন,

0: নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? নমস্কার বন্ধু, শুনতে পাচ্ছেন না? সম্ভবত বন্ধু শুনতে পাচ্ছেন না। শ্রোতা বন্ধু, এখনও অনেকে আমাদের ল্যান্ডফোন নম্বরে ফোন করছেন, দয়া করে সেই ল্যান্ডফোন নম্বরে ফোন না করে আমাদের 9485007172 এই নম্বরে ফোন করুন, তাহলে আপনাদের সাথে কথা হবে। কারণ আজকে ল্যান্ডফোন নম্বরটি একটু গোলযোগ রয়েছে, সেখানে কথা বলতে পারছি না আমরা। ফোন করুন 9485007172 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে
1: আছেন? নমস্কার, আমি চৌধুরী মন্ডল মেঘলিপাড়া থেকে বলছি।
0: আপনার নামটা বলবেন?
1: শ্যামলবাবু।
0: শ্যামলবাবু বলুন।
1: তো মূল্য বুঝিনি বলতে, আমি আজকের থেকে প্রায় 20 বছর আগে, হ্যাঁ 20 বছর আগে কিছু একটা গাড়া কেনার জন্য, প্রায় 2 বছর করে স্বর্ণ আগরতলাতে বিক্রি করতাম, দেখি প্রায় 2.5 বছরের কাছাকাছি। তো দোকানদার বলছে যে এটা এটা খাঁটি করতে হবে, তো খাঁটি করতে হবে, মোট স্বর্ণ পুরা টুরা সোয়াগরি করছে, সোয়াগরি 25,000 টাকা, 25,000 টাকা আমি চিন্তা করতে করতে এরপরে আস্তে আস্তে আস্তে আস্তে মনের থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি, বাদ চিন্তা করে তো যা হওয়ার তো হয়ে গেছে, আজকে কত দাম থাকছে
0: সত্যি বন্ধু। জীবনে আমাদের প্রত্যেকের কত না আলাদা আলাদা আফসোস রয়েছে, তাই না? কেউ হয়তো কোনো একটা জায়গা কিনতে পারেননি, সেই সময় জায়গার দাম হয়তো কম ছিল, এবং দিনের পর দিন বাড়ির জায়গার যে দাম যেভাবে বাড়ছে সেই আফসোসটা থাকাও হয়তো স্বাভাবিক। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন, আর খুব বেশি সময় কিন্তু আমাদের হাতে নেই, ফোন করুন 9485007172 এই নম্বরে।

নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন বন্ধু? হ্যালো, নমস্কার। যাই হোক বন্ধু, শুনতে পাচ্ছেন না? শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 9485007172 বা 9402169965, এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। শ্রোতা বন্ধু, আজ রাতের আজকের এই বিষয়ে যার মূল্য বুঝিনি, শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার
0: নমস্কার, কে রয়েছেন বন্ধু? নমস্কার নমস্কার দেবশ্রী, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন।
1: তো আজকে টপিকে আমার বলার আছে অনেক কিছুই, কিন্তু শেষ সময় ফোন পেয়েছি তাই বলছি। যে আমার কি বলবো, এটা না তো মানুষের না একটা স্বভাব আছে যে আমরা আমাদের কাছে আজকে যেটুকু আছে বা যারা আমাদের সাথে সবসময় থাকছে ওই সবটা খুব একটা গুরুত্ব কিন্তু আমরা দিই না একটা সময়ের পরে। কারণ দেখো, যে মানুষগুলো আমাদের পাশে আসছে, খোঁজ নিচ্ছে, বা আমাদের মা বাবার কথা, বন্ধু বান্ধব যারা আমাদেরকে সময় দিচ্ছে, ভালোবাসছে, হ্যাঁ, তো এটা কি হয়ে যায় না একটা সময় পরে আমাদের কাছে এটা এতটাই স্বাভাবিক হয়ে যায় যে আমরা সেগুলোর আর মূল্য বুঝি না। মানে তার বদলে আমরা কি করি, আমরা
0: সেটা অনেকটা টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় ব্যাপারটা।
1: হ্যাঁ আমার মনে হয় আমাদের কি সমস্যা জানো তো, মানে আমরা যেটাকে আমরা পাচ্ছি সেটাকে আমরা প্রাপ্য, সেটা আমাদের প্রাপ্য এটা আমরা মনে করি, হারালেই আমরা কিন্তু সেটার মূল্যটা বুঝি। তো আমার মনে হয় এটা শুধু সম্পর্কের ক্ষেত্রেই বলছি না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, মা বাবা বলো বা বন্ধু বান্ধব বলো, ইভেন আমরা যে সুস্থ রয়েছি, যে সুস্থ শরীরটা, সেটাকেও কিন্তু আমরা অনেক সময় টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই, তাই না? যতক্ষণ আছে ততক্ষণ তার মূল্য আমরা বুঝি। আর ওই হিন্দিতে একটা বলে না যে ঘর কি মুরগি ডাল বরাবর, একদম ঠিক। মানে দেখো, আমরা যখন কোথাও বাইরে যাই ঘুরতে, ধরো আমরা যারা বাঙালি রয়েছি, তারা যখন কোথাও বাইরে যাই তখন কিন্তু আমরা এই ঘরের কিছুদিন পরেই মায়ের হাতে ঘরে যে রান্না করা ডাল ভাত সেটার গুরুত্বটা বুঝি, সেটার মূল্যটা বুঝি। তাই আমার মনে হয় যেটা আজ রয়েছে সেটার মূল্য দেওয়াটা খুবই

0: প্রয়োজন, কাল যাতে সেটার অনুপস্থিতিতে আমাদের মূল্য না বুঝতে হয় আর কি। তো এটাই বলবো।
1: ঠিক, একদম, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দেবশ্রী, খুব সুন্দর কথা বললে তুমি, অসংখ্য ধন্যবাদ। সত্যি শ্রোতা বন্ধু, দেবশ্রী যেমনটা বলল যে ঘর কি মুরগি ডাল বরাবর, এটা আমাদের হয়তো অনেকেরই হয়ে যায়, তাই না শ্রোতা বন্ধু? শ্রোতা বন্ধু, আর খুব বেশি সময় নেই, আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? বন্ধু শুনতে পাচ্ছেন? নমস্কার, নমস্কার বন্ধু, শুনতে পাচ্ছেন না? সম্ভবত বন্ধু শুনতে পাচ্ছেন না। যাই হোক, শ্রোতা বন্ধু, আর খুব বেশি সময় কিন্তু হাতে নেই, আপনারা ফোন করতে পারেন 9485007172 এই নম্বরে, অথবা 9402169965 এই নম্বরে হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারেন। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে, FM উজ্জয়ন্ত, আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণব। শ্রোতা বন্ধু, আজকের আজ রাতের বিষয় যার মূল্য বুঝিনি। জীবন আমাদের প্রতিদিন কিছু না কিছু দেয়, সেই উপহারগুলো আমরা গ্রহণ করি, কিন্তু আমরা অভ্যেসের কারণে সেই উপহারগুলোকে সাধারণ ভেবে নিই। হয়তো আজকের এই পর্বের শেষে আপনি বাড়ি ফিরে বাবাকে একটু জড়িয়ে ধরবেন, মাকে বলবেন আজ তোমার হাতের রান্নাটা খুব ভালো হয়েছে, পুরনো বন্ধুকে একটা ফোন করবেন, সেটাই হয়তো পাওনা। যার মূল্য বুঝিনি সেই কথাটা সত্যিই আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্রোতা বন্ধু রয়েছেন, আমরা চটজলদি একটু কথা বলে নেব। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো,
1: নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: হ্যালো, আমি আগরতলা থেকে শ্যামল বলছি।
1: শ্যামল, শ্যামল চক্রবর্তী বলছেন?
2: হ্যাঁ।
1: নমস্কার শ্যামল বাবু, একেবারে সময় কম রয়েছে, তাড়াতাড়ি বলবেন, বলুন।
2: আমি বলছি যে ইংরেজি একটা প্রভাব আছে, ডায়মন্ড টাইগার উৎসব না,
1: একেবারে
2: আমরা আমরা তো সময় হারিয়ে গেলে পরে বুঝি যে সময় মতো করা হয়নি। এই সময়টা আমরা যদি পড়াবলিয়ে কাটা একটা রকম রেজাল্ট আরো ভালো হতো, ক্যারিয়ার ভালো হতো, এই ওই মতো বসে এটা উপলব্ধি করেছি, অনেক আগে করেছি, এখন তো আর ফিরে পাওয়া যাবে না।
1: ঠিক, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সত্যি দেবশ্রী যেমনটা বলছিল যে টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় অনেক জিনিস। শ্রোতা বন্ধু, মনে আছে আপনাদের যে আমাদের পোস্ট অফিস চমনি, পোস্ট অফিস চমনিতে আইকনিক একটা ট্যাঙ্ক ছিল, সে ট্যাঙ্কটির স্থান এখন অন্য জায়গাতে, তাকে আরও সম্মান দেওয়া হয়েছে, কিন্তু এই যে ট্যাঙ্কটা এই ইতিহাসের যে একটা প্রতীক, সেটা আগরতলার বাইরে যারা নিবাসী তাদের জন্য একটা আকর্ষণীয় স্থান ছিল। কিন্তু ভাবুন একবার সেই ট্যাঙ্কের সামনে দিয়ে আপনি কতবার গেছেন, সেই ট্যাঙ্কের দিকে একবারও ঘুরে তাকাননি, কিন্তু বাইরে থেকে যেই আসছেন সে কিন্তু দেখছে এই ট্যাঙ্কটাকে, সে কিন্তু ভাবছে, অবাক হচ্ছে যে কত বড় কত সুন্দর এই ট্যাঙ্ক এই শহরের মাঝখানে। কিন্তু আমরা তার মূল্য তখন বুঝিনি। সেই ট্যাঙ্কটা যখন সেখান থেকে সরিয়ে নিয়ে অন্যত্র জায়গা নিয়ে যাওয়া হয়েছে, তখন মনে হয়েছে আরে কিছু তো একটা অভাব রয়েছে। এরকম আমাদের জীবনে অনেক কিছুই হয়, সেটা মানুষের ক্ষেত্রে, সেটা জিনিসের ক্ষেত্রে, সেটা সম্পর্কের ক্ষেত্রে। শ্রোতা বন্ধু, আজকের এই পর্বের শেষে অবশ্যই বাড়িতে গিয়ে বাবাকে একটু জড়িয়ে ধরার চেষ্টা করবেন, মাকে বলবেন রান্নাটা খুব ভালো হয়েছে, পুরনো বন্ধুকে একটা ফোন করবেন, ভাই বা বোনকে একটা মেসেজ করবেন। আর আপনার যদি এমন কেউ থাকেন যিনি এখনও আপনার জীবনে আছেন, তাহলে দেরি করবেন না, কারণ মানুষ চলে যাওয়ার পর ফুল দেওয়ার চেয়ে পাশে থাকতে থাকতে একটা হাসি দেওয়া অনেক বেশি মূল্যবান। আজকের এই পর্বের শেষে একটা কথাই বলা যায়, যাকে ভালোবাসেন তাকে আজই তার মূল্যটা বুঝিয়ে দিন, কারণ সময় কখনো আগে থেকে বলে আসে না।

সময় হয়তো কখনই ভুলবে না যে এটা হয়তো শেষ দেখা, শেষ কথা কিংবা শেষ সুযোগ, তাই শেষের অপেক্ষা কখনো করতে যাবেন না। শ্রোতা বন্ধু, আজকের এই পর্ব থেকে বিদায় দিচ্ছি। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের গোটা দিনের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, সিপাহীজলা জেলা, গোমতী ও দক্ষিণ জেলার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি আগামীকাল গোটা দিনের FM উচ্চয়ন্তের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 হায়ুং নিখোরাং, অভিজ্ঞাপন শুনবেন 7:45, যুববাণী 8:40। বলছি তোমায় আর যে নিতাইয়ের সাথে শুনবেন 9:12, তুমি অনন্যা শুনবেন 10:10, চিরায়ত শুনবেন 2:30, সফরনামা শুনবেন 3:00, আজকের শিল্পী বিকেল 4:00 শুনবেন, বিকেল 5:00 শুনবেন রাগে অনুরাগে আর যে অপরাজিতার সাথে, 6:30 শুনবেন খোলা আকাশে, সেরা কথা শুনবেন 7:25, রংমহল শুনবেন 8:05, নিউজ হেডলাইন্স 9:00, স্বামী গাজল শুনবেন 9:02, শুনবেন অনুষ্ঠান আজ রাতে আর যে অর্ণবের সাথে 9:30, 11:00 থেকে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শ্রোতা বন্ধু, 11:00 থেকে পরদিন সকাল 6:00 পর্যন্ত শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় 11:59। আমি আপনাদের বন্ধু আর জে অর্ণব বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই যার মূল্য বোঝেননি তা হয়তো আপনি ফিরে পাবেন না, কিন্তু যার মূল্য বোঝার সময় এখনও রয়েছে সেই মূল্যটা অবশ্যই বুঝবেন, সেই সম্পর্কের মূল্য দেবেন, সেই জিনিসটার মূল্য দেবেন, সেই সময়টার মূল্য দেবেন। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।